0: আকাশবাণী বিলোনিয়া, এখন অমৃতবাণী।
1: আপনাকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে। আমি কে ভালোরূপে বিচার করলে দেখতে পাওয়া যায় আমি বলে কোনো জিনিস নেই। হাত পা রক্ত মাংস ইত্যাদি এর কোনটা আমি? যেমন পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে কেবল খোসাই বেরোয়, সার কিছু থাকে না। সেইরূপ বিচার করলে আমিত্ব বলে কিছু পাই নে, শেষে যা থাকে তাই আত্মা চৈতন্য। আমার আমিত্ব দূর হলে ভগবান দেখা দেন। দুই রকম আমি আছে, একটা পাকা আমি আর একটা কাঁচা আমি। আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, এগুলো কাঁচা আমি। আর পাকা আমি হচ্ছে আমি তাঁর দাস, আমি তাঁর সন্তান, আর আমি সেই নিত্যমুক্ত জ্ঞানস্বরূপ। জীব, জগৎ, চতুর্বিংশতি তত্ত্ব, এসব তিনি আছেন বলে আছে। তাঁকে বাদ দিলে কিছুই থাকে না। একের পিঠে অনেক শূন্য দিলে সংখ্যা বেড়ে যায়, এককে মুছে ফেললে শূন্যের কোনো মূল্য থাকে না। একজন জ্ঞান, বহু জ্ঞান, অজ্ঞান, সাকার ও নিরাকার কিরূপ জানো? যেমন জল আর বরফ, যখন জল জমাট বেঁধে থাকে তখন সাকার, আর যখন গলে জল হয় তখনই নিরাকার। পূর্ণ ও অংশ, যেমন অগ্নি ও তার স্ফুলিঙ্গ, অবতার ভক্তের জন্য, জ্ঞানীর জন্য নয়। ডুব দাও, ঈশ্বরকে ভালোবাসতে শেখো, তাঁর প্রেমে মগ্ন হও। গীতা পড়লে যা হয় আর 10 বার গীতা শব্দ উচ্চারণ করলে তাই বুঝায়। যেমন গীতা গীতা গি, সব ত্যাগ করে ভগবানের পাদপদ্মে আশ্রয় করো। সংসার কেমন? যেমন আমরা শ্বাসের সঙ্গে খোঁজ নেই, কেবল আটি আর চামড়া, খেলে হয় অম্লশূল। সংসারের মধ্যে বাস করে যিনি সাধনা করতে পারেন তিনি ঠিক বীর সাধক। বীর পুরুষ যেমন মাথায় বোঝা নিয়ে আবার অন্যদিকে তাকাতে পারে, বীর সাধক তেমনি এ সংসারের বোঝা ঘাড়ে করে ভগবানের দিকে চেয়ে থাকে। নির্লিপ্তভাবে সংসার করা কী রকম জানো? পাকাল মাছের মতন। পাকাল মাছ যেমন পাঁকের মধ্যে থাকে কিন্তু তার গায়ে প্যাঁক লাগে না। জলে নৌকা থাকুক ক্ষতি নাই, কিন্তু নৌকায় যেন জল না থাকে। তেমনি সাধক সংসারে থাকুক ক্ষতি নাই, কিন্তু সাধকের ভিতর যেন সংসার না থাকে। যার ভগবানে ভক্তি লাভ হয়েছে তার কিরূপ ভাব জানো? আমি যন্ত্র, তুমি যন্ত্রী, আমি রথ, তুমি রথী। যেমন চালাও তেমনি চলি, যেমন করাও তেমনি করি, এই রকম ভাব। ডাকার মতো ডাকা হলে ভগবান দেখা না দিয়ে থাকতে পারবেন না। বিবেক বৈরাগ্যের সহিত বই না পড়লে পুস্তক পাঠে দাম্ভিকতা অহংকার বেড়ে যায় মাত্র। যার তৃষ্ণা পায় সে কি তখন গঙ্গার জল ঘোলা বলে একটি পুকুর কেটে জল পান করতে যায়? তেমনি যার ধর্মতৃষ্ণা হয়নি সে এ ধর্ম ঠিক নয়, ও ধর্ম ঠিক নয়, এরূপ বলে গোলমাল করে বেড়ায়। তৃষ্ণা থাকলে অত বিচার চলে না।
0: অমৃতবাণীতে শুনলেন শ্রী শ্রী রামকৃষ্ণের বাণী থেকে পাঠ, আকাশবাণী বিলোনিয়া।

আকাশবাণী বিলোনিয়া। এখনকার নিবেদন সুরঞ্জলি। ভক্তির সুর মানুষের হৃদয়কে আলোকিত করে, মনে এনে দেয় শান্তি আর আশ্বাস। আজকের অনুষ্ঠানে ঠিক এমনই একটি ভক্তিগীতি শুনুন, শিল্পী রাজা গুহ।

শিল্পী ছিলেন রাজা গুহ, আকাশবাণী বিলোনিয়া। এখন ককবরক অনুষ্ঠান হায়ুংনি খরাং আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

ফুঙ্কাহাম, আকাশবাণী আগরতলা, তিনি ফাসাল, তালতুং তালনি শালচিচার শালমারি, চিব্রিরা থামচিবা তিব্রা বিশিখুং, মে তালনি শালচার শালমারি, নৈশাই নৈচিদক ইংরেজি বিশি, চিনিয় পান্দা নৈরা থামচিদক পয়েন্ট ব্রে মিটার্স, এবার শাসাই নৈরা দক চিচক কিলোহার্য আওয়াইঙ্গ ফুঙ্গুচাংজরানি খাকাহামিয়া ফরে যতনি ফাচিং তাবুকব চ্যাংজাগ চিনি তিনি ফুংনি ককবরক আওয়াই পান্দা হায়ুনি খরাং আও চিং তিনি ব শালবরম নিহাই খালায় না কক কাহামর তিনি কক কাহাম চিং খালায় না নেতাজি সুভাষ চন্দ্র বসু শালাংমানি ক ব আচাইখ্যা উড়িষ্যানি কটক আউলিব বিশি চিচাররা চুকুচিসনি বিনি মানিমু প্রভাবতী দেবী তাই বিনি ফানিমুখা জানকীনাথ বসু ব সাউই কলাংমানি কগ্রক অংখা আহাই লাংমা ও চবা খেলাইনা ওয়ান সুকমা করে হিনকে তাই কিরিমা করে হিনকে অ লাংমা মংসা ফানো চকিয়া লাংমানি চবা ও কপলাই অংনানি আশ কক কতরিয়া চবা ও নবসকাঙ্গই তলাংনানি নাং আবশে বেলাই কক কতর্ক যে বরক নি খাকচাংমা করে যে ফুর ব বিনি খাকচাংমা মানিয়া বতাই ব সালাংখা নরক আন থই রেদি হাকে আং নরক নিয়ক মেন আপনি বাকে বসাখা দিল্লি ও হিমদি আশেক জরা চিং খালাইখা নেতাজি সুভাষ চন্দ্র বোস সালাংমানি কক তিনি কক হামো ফাইজি তাবুক খালায় তিনি কক রক

আফ্রু অ রেড ক্রস বরক সামুঙ্গ গদালো বরক নি সয় সয় নাহার মুং নংখা বরক নি লাংমানো মথাংনানি চামুং নুমুং রিচুম বিথি বরাই রানানি কেব ন জাত ধর্ম নাইয়াউই অ রেড ক্রস ন অংখা রেড ক্রস ন সংসানাই অংখা হেনরি ডোনাল্ড তেই তিনি বিনি আচাইমা সাল ন ক্লাইও হানি বাকি বন মৈত্য ক্লাইমেন বিশংটি বরম রাজাগো তে আপনি লগি লগি যে বড়রক নাংমানি জরাও অবহাইকে ভলেন্টিয়ারঙ্গে এবার চুবাচু ক্লাইনে বাকি পুষ্কাঙ্গ ফাইও বরক ন বরম রমানি বিশংটি অসাল ন পারে যাগো তিনিতে কেসে সাল বকলাই আবকাই হায়ুং থ্যালাসেলমিয়া ডে এবার থ্যালাসেলমিয়া বেমার নতিনাই মৈত্য ক্লাইমানি সাল

0: ট্রিটমেন্ট ট্রান্সপ্লান্ট খাইমাং খাংকে ওয়াইসাবাইন হামই থাঙ্গো ফিয়াবো অবনো খাইনানি বেলাই কেন কুতুক সাবনি স্টেম সেল বাই নিনি এবার থুই আবো খাপিনো খাপি আবো দয় শাক মানিয়া হানি সাজাগো হাই আউন বাকি অবরক নংখা লামা কাইসা বিথি বুড়াই এবার ট্রিটমেন্ট হামনানি লামা থেলাসালমিয়া বেমারনি ইয়াকনি কাতিনানি হিমকে
1: আর সুজরা যেন খালাইকে তিনি শাক হামকায়ও থেলা সেলমিয়া এই বেমানটা গেক ভাজিতাবো খালাই না তিনি হোক বানি কক থাইলেক কাইমানটা গেক আজন যে হায়ং দালে দাল থাইলেক দোক যেন যত্ন সাইমানো তাই থালিক ফল ফকলানি বিশিঙ্গ গাইসা বেলায় নাঙ্কক মানে ফল ফকলা হানে খপ যাগ তাই যেন থালিক জাকাকাই তামং যত্ন সাইম নাম আবংখা থালিক তং ভিটামিন সি আইরন অ্যান্টি অক্সিডেন্ট ব বেলে মানথব তাই সাজাক তং হর থাইলিক চাওই থকাই আম দুধ বাই চাওই থকাই চিনি মগতরি কাহাম মানো হই সাজাক তং অবন কারিব থালিক চামানি ইয়াগুলো চিনি পদরে পদ বেমার হামো হই সাজাক দো থাইলিক পদরে পদ জাত দঙ্গ আমন বিশিঙ্গ দঙ্গ অমৃত সাগর পবন মন্থন রেড ব্যানানা তাই সবরি এবার যাই থালিক গপি হ্যাঁ একাবার যেন ওয়সা ওইসুকায় বাংলা কলা হানিব সাইমানো আপন কারিকে গবাং থালিক দঙ্গ বুঝলিকরে থালিক তাবক তো পদরে পদ থালিক রং মান থকা আও অ থালিক রোগ যেন বেবাক নাহাইকাই যেন থাইরিমান আবব হকবানি রায়দাতেই সাজাক দো থালিক কাইনানি রায়দা হাই অমহাই থালিক যেন কাইনানি হাই হা চোখ সর সর দৈব থাকিয়া হা সমসম সমু হাই হা কচা খানো অঙ্গহনি সাজাক দো ফিয়াবা তোমারি অংনানাই ব্রিজিবা ফারেন হাইট হা কোয়ারনি কেবেন কোয়ার অংনানাই ফোট কাইনি তে খাকসা তাই হাগর থকমানি হিঙ্গাকাই ফোট গাইথাম হাকচাল খাইব যেন গাইমানো তাই মুস্কি রেনা নাংনাই পটাশ ইউরিয়া তাই বেবিস্টিন রেনা নাংনাই কাইফরু তাই হাতি বারসা সকাংপানো হাও মুস্কি তাই পটাশ ইউরিয়া রগ্রুই তন্মাকে যাও আমাকে যেন হা সুদন খাই থালিক কাইমাকে থালিক নি যে আমার হামো তাই বুথাই কাহামো তাবুক ফাইদি থালিক কাইমানাইছেন ডাল নেই ভাংচারা দো ডাল সঙ্গে যেন থালিক বসংনি থালিক চারা এবার ভাংচারা তবুই কাইমানো তাই কাইসঙ্গে টিস্যু কালচার খাইজাক থাইলিক আর টিস্যু কালচার খাইজাক থাইলিক ন তাবক বেলাই খেন যেন কাইমানি নকজাগ তামনি হবা আর থালিক কাইমানি আগুলো থালিক যে ভাং আব বেলি থাঙে এবার জির রক যায় আপনি বাকি আর থালিক ন যাও হই যত্ন কাইলাইও তাব তাই থালিক কাইনানি হিঙ্কাই থালিক নি ইয়া ফাং হা তলাও ফুট কাইসা সেকানো দংনা নাই আপরণ যেন হা রেনা নাই পম রই ওলকাই থালিক নি বলাই গলাই ফাইমানি ইয়া গলকাই যেন বলাই ক্রান চেখরা বাই কল খাই রায় রেনা নাই তাই জাবরা ববরা করি খাই ইয়া ফাং তরনা নাই যেন তালচুকু রগনি বিশিঙ্গনো থালিক বতাং থাইরিমানো তাই যেন থালিক দানে যাইমানো ফিয়াবা যেন কক থাইসা মৈতনার নাই যেন যে বড় রক থালিক গাইন জানানি হিনে ওয়ানচুক দনে রঙ্গে বড়ক সালব্রম ব্রম থালিক।

ভাংচা খেয়ে কেতাল ভাংচারা কাইনে নাই হ্যাঁকে বড় আপ্রন থালি নি যে বোতাংব শাল বরম বরম তা নেই হাতেরও ভালে মানাই হাইকে বংনে রং থং রোগ রাগরি মানায় আশেক জরা চিন খালাইকা থাইলে কাইমানোর কক

তাবখানা লাইনে কক থমরাও অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটি নির্বাহ থাকতে কমকাশ সাকলাই চাখা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরনি সারা দগচিবা আচাইমা সালন রগই পান্ধা চেঙেরে জাগানো আ পান্ধা অঙ্গনে ওল্ড ক্যাম্পাস হল আইই পিভিটি দিব্যাঙ্গন বয়েজ স্কুল নরসিংগড়।

0: আও রবীন্দ্রনাথ ঠাকুরনি অমাহাইকে ফিল সারা দকচি বা বিশি আচাইমা নরগই অবহাইকে ক্রিকেট এসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড ইন ত্রিপুরা ও হাপাং বিশিমতিকে কাইসা মকলনু গেরংনি বাগৈ ইন্টারস্টেট ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্ট মথংনানি থাঙি টঙ্গ অব চেংনাই মে তালনি জুগু সালমারিনি সিমি চিসা সালমারি জরা তে অবংনাই নরসিংগড়নি পঞ্চায়েত গ্রাউন্ড
1: ই মেতালনি শালচুকু শালমারি ওন ফিলনি বসং লোক আদালত চেঙেরে যাগনা ত্রিপুরা হাইকোর্ট ফংনি দামচি তামমানি জড়াব আশালো নিজিচার মামলা চেয়ারিং আইজাকমানি বলো পাইরই রেজাক সগনে হনাই বসং লোক আদালতনি বখাকতে কমু কাইস অকক্তমা সাকলাই রেজাকা
0: আইটিএলই এবা অবংখা মহাইকে নরসিংগড় টিআইটি ইনস্টিটিউট অফ টেকনোলজি ও সেকেন্ড ইয়ার ডিগ্রি ইঞ্জিনিয়ারিং খ্লাইনেন বাগৈ এডমিশন ত্লাংজাগৈ টঙ্গ ফিয়া ও এডমিশন নতলাংনানি বাগৈ এংনানি বাগৈ অর কাইসা এন্ট্রেন্স এক্সাম এবার আমজক মংমা আচুকনাই অবনি সালমারিন ফলগিরি জাকাহানি সাজাগ অব তাবুক অ মে তালনি নৈচি নৈ সালমারি জরা টংনাই হাই যে রেনামু সুনা এবার ক্যান্ডিডেটস রক বরক নি ওয়েবসাইট www.tit.agartala.ac.in থাঙ্গৈ বরক ব্রুম ব্রুম ন নাইমা টংনাই হিনি সাজাগ
1: অতালনি শালচিব্রই তাই শালচিবা শালমারি ও শালনি রময় কাকরাবন ব্লকনি মেলাগড় টিলা রংখলাও চরক বাণী সংসার জাগনে ককথুম তাই হুকুমু নাইখুং গোমতি জেলা পরিষদ বাই সংসার জাগ অ বাণিগ্ন চা সারানা নিবাগে কিসা যোগাল যেমনি কক সাকলাই চাখা
0: কাইসা নার্সারি স্কুল এবা হ্যাপি ফিট চাইল্ড ডেভেলপমেন্ট একাডেমি হিনি কাইসা অব নজরুল কলাক্ষেত্র এবা বনমালীপুর অব অর এডমিশন লাংজাগি টঙ্গ অর তাম তামু ভাইকে ফোরংজা খেঙ্কাই অ্যাক্টিভিটি বেস লার্নিং একবা খ্লাই নাই প্র্যাকটিক্যাল খ্লাই মা বিশিংটি সরংমু তে নাই নাই ফোরংনাই রক এক্সপিরিয়েন্স গনাং এসি ক্লাসরুম গনাং থংনানি থাই রগব তঙ্গ হনি সাজাগ তে অর মে তালনি চি সালমারি জরাও রেজিস্টার খ্লাইমান হনি সাজাগ তেই

0: ni borok no tebo gurungna ni hingkai borok bai borok ni kokdup number borajak tongo abongka 9366036316.
1: সাব্রম শালচিরময় বৈশাখীতের চ্যাংরে জাগন আতের রচাম মশাম আবনকারই গবাংমা ফালনক রংনি অস্টলক খোলক জাগ দঙ আবনকারই তে কেসা থায় দঙ অবহংকাই শালচিনি রময় বৈশাখী তের আরব অঙ্গন আবহাওয়ায় অমরপুর জন্তাই বাড়ি ও
0: মতে ইসা অবহাইকে আগরতলানি পোস্ট অফিস কাইসা সাকলা রেজাখা অর ডাইরেক্ট এজেন্ট অর পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স তে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স নিবাগৈ কাইসা সেলস এজেন্ট অনানি হিংকাই বরক অর মাধ্যমিক পাস গনাংনা নাই তে পাইথাক রানী সালমারি মে তাল নি চিবা সালমারি জরা ফিয়া সাব সাবো রইমান হিংকাই অবহাইকে কোঅপারেটিভ সোসাইটিস নি আদং রক সেলফ হেল্প গ্রুপ খাইনাই বড় রক এক্স সার্ভিসম্যান রক সেকাং থাই রেজাকাই হিনি সাজগ তে বরক নি রংমারি এবার তং নাই টেন পাস বা মেট্রিক পাস তে রানী উমর অংখা চেংমানি চি চার উমর নিশিমি তে ম্যাক্সিমাম এইচ লিমিট এবার উমর সাকা খাজাক করে হিনি সাজাকা তে অর ওয়াকিং ইন্টারভিউ না যাকাই তে ওয়াকিং ইন্টারভিউ নি বিশিং তিখেব সাইজাক নাই সাব চুকনাই চুকিয়া
1: আনিয়া ফাও হাই নহাই তে কাশা তব অব অব চরক মেলানো ও চরক মেলা গন সালনি রমই অব হংকাই মেলাগর মেলাগর ফাইদি তাব খালায় সেবগ বরকলাম
0: পিএফ এবার সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স নিবাগৈর বেবাগৈ চুকুসাই সারাস নিচিবা বুক যাচক থাই দঙ্গ অর কাইনি পোস্ট কাইসাংখা কনস্টেবল কনস্টেবল অর টেকনিক্যাল টি ট্রেডসম্যান একাবাতি গুবনি সামুগ্রক ইনকা অর রংমারি তংনা নাংনাই ড্রাইভার তে গুবনি সামুগ্রকনি বাকি বতংনা নাংনাই ইনকাই উমরংনা নাংনাই চি নৈচি সা নিশিমি নৈচি স্নি জরা তে আবংখা ড্রাইভার রংনি বাকি তে গুবনি এবার ট্রেডসম্যান নি বাকি হিংকাই চি চার উমর নিশিমি নৈচি থাম উমর জরা তে কেসা আচুকথাই বুকচা আচুকথাই ইনকা কনস্টেবল অর হংকাই পায়োনিয়ার মেসন তে ইলেকট্রিশিয়ান কাইথাম অর বেবাগৈ বুক চাচু সাইতঙ্গ চি নৈচি তে মেসন নিবাগৈ হিংকাই চি থাম তে ইলেকট্রিশিয়ান নিবাগৈ চি স্নি তে উমরংনা নাংনাই চি চার নিশিমি নৈচি থাম উমর জরা তে পাইথাকি সালমারি ইংকা অমে তালনি ন চি চুকু সালমারি বরংনি ওয়েবসাইটও থাঙিব নাই মানো বরং ওয়েবসাইট ইংকা www.rect.crpf.gov.in

200, লেভেল 7, অবহঙ্কাই ত্রিপুরা স্টেট পে ম্যাট্রিক্স নরগই 2018 পার মান্থ এবার তাল থেকে বেকুলি তঙ পোস্ট গাই কাইচি থাম অর তঙ্গ এক সার্ভিস ম্যান নখবই অপোস্ট টংনাই তাই অপোস্ট বরি রংনি বাকইব খাতে যাক তঙ না সাজাক তঙ তে কাইসা তঙ্গ অবহনকাই ফরেস্ট গার্ড পোস্ট নিমং অবব পে লেভেল অমাহিন তাই পোস্ট বেকলি তঙ্গ কাইনি চিসনি অবখাই এক সার্ভিস ম্যান রোগ নিবাগে কাইনি খাতিজাক তঙ্গ তাই অবব বড়ি রোগ নিবাগে খাতিজাক তঙ্গ কয়বলাই রানী পাইথাক সাল রোগ তাইসা ওলো সাকলাই রেজাগন হে সাজাকা ফিয়াবা অনলাইননি পিসিংতেন কয়বলাই মারনা নাই তাই কয়বলাই রানী পাইথাক সাল হায়াপন সাজাকা অবহঙ্কাই ই মেয়া তালনি সাল থামছিসা সাল মারিনি বিসিংহ অ জরা ওলো ফলক জাগে ফেন মানে নেই সাজাক তঙ আশেক জরা খালাই গেছে সে বুক বরক তালামানি কক তাবুক খালাইনে নকবার তৈবানী কক তিনি নকবার তৈবানী কক সাকলাই চাকা নখা চুমুই কুপলং তঙনে তাই কেরিং কেরিং থাইও ফেরাং কগে ওয়াতে ওয়াই ফেন মানে নেই সাকলাই চাকা তংসামারি তঙনে থামচি থাম ডিগ্রি সেলসিয়াস নি গানাগানি তাই খামাও নকজাগেন 23 ডিগ্রি সেলসিয়াস নি গানাগানি তংসামারি মিয়ানি তংখা 32.4 ডিগ্রি সেলসিয়াস তাই খামাও নকজাখা 24.4 ডিগ্রি সেলসিয়াস নখাও শিবুমারি রাও চকুচি চকু তাই আশেক জরা ওয়াতে ফাইমানি মারি নকজাখা সা মিলিমিলিটার আশেক জরা নবর দেবানি কগ্র খা বাইখ্যা তাবো খালাইনে রচাম্মু রচাম্মু খরানো সচীন্দ্র দেববর্মা

0: আশিক জোড়া শচীন্দ্র দেববর্মনে খুক্তি রসাব জাগর সামংখানা বাইখ্যা তিনি নিহাই উনি খরাং কম থ্যাং কাতে সংসাকা আং সুপ্রভা দেববর্মা
1: আং খাক শান্তি
0: যত নেন হাম্বায়।

এতক্ষণ আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান হায়ংনি খরাং রিলি করে শোনানো হল আকাশবাণী বিলোনিয়া। এখন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল সাতটায় তথ্য নির্ভর অনুষ্ঠান আজ সকালে, 7:25 কলকাতা কেন্দ্রের বাংলায় প্রচারিত সংবাদ, সকাল 7:35 এবং 7:40 আগরতলা কেন্দ্র থেকে প্রথমে স্থানীয় বাংলা সংবাদ এবং পরে ককবরক সংবাদ, গীতালিতে রবীন্দ্রসঙ্গীত, আজকে শিল্পী রমা মণ্ডল, প্রচারিত হবে সকাল 7:45, 8:00 দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত, আজকের কবিতা, কবিতা পাঠ করবেন অনিরুদ্ধ পাল, আনন্দমার্গ এসবি ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র, প্রচারিত হবে সকাল 8:15। তার অব্যবহিত পরে রয়েছে দোলন চাপায় নজরুল গীতি, শিল্পী রাঘব চট্টোপাধ্যায়, ছোট্ট সোনা বন্ধুদের নিয়ে অনুষ্ঠান শিশু মেলা সকাল 8:30, 9:00 দিল্লি কেন্দ্রের বিশেষ হিন্দি সংবাদ রিলি করে শোনানো হবে, 9:05 গানে গানে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ সকাল 10:00, 10:05 দেশ বন্দনা শুনবেন দেশাত্মবোধক গান, প্রবীণ নাগরিকদের জন্য অনুষ্ঠান পুরাতনী, এতে শুনবেন টপ্পা ঠুমরি এবং বৈঠকে গান, আজকের শিল্পী সুজয় মুখোপাধ্যায়, প্রচারিত হবে সকাল 10:30, সকাল এগারোটায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 11:05 এবং 1:40 আগরতলা কেন্দ্র থেকে FM উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, দুপুর 1:30 কলকাতা কেন্দ্রের বাংলায় প্রচারিত সংবাদ, মিড ডে নিউজ দুপুর 2:15 সাহিত্য পাঠের আসরে শুনবেন গল্প পাঠ পদ্ম গোখ্র, পাঠ করে শোনাবেন সুদীপ্ত চক্রবর্তী, আমি নারীতে রয়েছে সুরমালিকা বাংলা আধুনিক গান, প্রচারিত হবে দুপুর 2:30, 3:00 দিল্লি কেন্দ্রের বিশেষ হিন্দি সংবাদ, 3:05 বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান, বিকেল 5:00 এবং 5:05 দিল্লি কেন্দ্র থেকে রিলি করে শোনানো হবে প্রথমে হিন্দি সংবাদ এবং পরে ইংরেজি সংবাদ, জীবনের গল্প, গল্প বলবেন বিমল রিয়াং, ত্রিপুরা সমবায় কৃষি ও গ্রামীণ বিকাশ ব্যাংকের কর্মী, বগাফা শান্তির বাজার, প্রচারিত হবে বিকেল 5:10। তারপরেই রয়েছে অবকাশ রঞ্জনীতে পুরনো দিনের হিন্দি ছায়াছবির গান, আজ শুনবেন একই ছায়াছবি থেকে নেওয়া, বিকেল 5:45 লোকসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন লোকগীতি,

সন্ধে ছটায় ককবরক অনুষ্ঠানে রয়েছে সানজা কাহাম। খেতে খামারে সন্ধে ছটা বেজে তিরিশ মিনিটে, সন্ধে সাতটা বেজে পাঁচ মিনিটে সরগম অনুষ্ঠানে শুনবেন খেয়াল, আজকে শিল্পী গিরিজা দেবী। শিল্পী পরিবেশন করবেন রাগ পুরবি। সন্ধে সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে কলকাতা কেন্দ্রের বাংলায় প্রচারিত সংবাদ আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ সন্ধে সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এবং সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে। রাত আটটা বেজে পাঁচ মিনিটে লাইভ ফোন ইন মনের মতো গান। রাত নটায় পাঁচ মিশালি শুনবেন বিভিন্ন বাংলা গান। কবিতার আকাশ রাত নটা বেজে তিরিশ মিনিটে, কবিতা পাঠ করবেন দেবেশ ঠাকুর। প্রবীণ নাগরিকদের জন্যে হারানো দিনের গান রাত দশটায়। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি আকাশবাণী বিলোনিয়া 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডিউলেশন প্রচার তরঙ্গে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান আজ সকালে।

নমস্কার, সুপ্রভাত শ্রোতা বন্ধুরা, আজকের আজ সকালে অনুষ্ঠানে আপনাদের স্বাগত। দিন যায়, দিন আসে, কিন্তু কিছুদিন ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকে। চলুন জেনে নি ইতিহাসের পাতায় আজকের দিন। আজ 8ই মে, 1861 সালের আজকের দিনেই প্রথম বাঙালি মহিলা চিকিৎসক কাদম্বিনী বসুর জন্ম হয়। 1863 সালের ঠিক আজকের দিনেই ভারতে প্রথম রেড ক্রস দিবস উদযাপিত হয়। রাজনৈতিক অর্থনীতিবিদ জন স্টুয়ার্ট মিলের মৃত্যু 1873 সালের আজকের দিনে। 8ই মে 1895, মার্কিন ঔপন্যাসিক, নাট্যকার ও কবি এডমান্ড উইলসনের জন্ম। ফরাসি চিত্রশিল্পী পল গেগারের মৃত্যু 1903 সালের 8ই মে। ১৯৪৫ সালের আজকের দিনে সোভিয়েত ফৌজের বার্লিন বিজয়ের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয় ঘটে। রবীন্দ্রনাথের 101তম জন্মদিনে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করা হয় 8ই মে 1962 সালে। 1993-এর আজকের দিনে দার্শনিক ও শিক্ষাবিদ দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের মৃত্যু। দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্য যুগের পরবর্তী নূতন সংবিধান চালু হয় 1996 সালের 8ই মে। শুনলেন

ইতিহাসের পাতায় আজকের দিন। আজ বিশ্ব রেড ক্রস দিবস। মানবতা সেবায় আত্মনিয়োগ করা বিশ্বের অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রসের প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্টের জন্মদিনকে স্মরণ করেই প্রতি বছর এই দিনটি পালন করা হয়। মানবতার সেবাই রেড ক্রসের মূল আদর্শ। ধর্ম, বর্ণ কিংবা জাতি, ভাষার ভেদাভেদ ভুলে মানুষের পাশে দাঁড়ানোই এই সংগঠনের প্রধান লক্ষ্য। যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ভূমিকম্প, মহামারী কিংবা যে কোনো বিপর্যয়ের সময় রেড ক্রসের কর্মীরা নিরলস কাজ করে যান। আহত, অসহায় ও বিপন্ন মানুষের কাছে পৌঁছে দেন চিকিৎসা, খাদ্য, বস্ত্র এবং আশ্রয়ের সহায়তা। 1863 সালের আজকের দিনে সুইজারল্যান্ডের জেনেভায় রেড ক্রস আন্দোলনের সূচনা হয়। যুদ্ধক্ষেত্রে আহত সৈনিকদের দুর্দশা দেখে গভীরভাবে ব্যথিত হয়েছিলেন হেনরি ডুনান্ট। তার মানবিক চিন্তা থেকেই জন্ম নেয় আন্তর্জাতিক রেড ক্রস আন্দোলন। পরবর্তীকালে তার এই অসামান্য অবদানের জন্যে তিনি প্রথম নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। আজকের দিনে রেড ক্রস শুধুমাত্র যুদ্ধকালীন সাহায্যই সীমাবদ্ধ থাকে না। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, রক্তদান শিবির, প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ, দুর্যোগ মোকাবিলা এবং সমাজ কল্যাণমূলক নানা কর্মকাণ্ডের মাধ্যমে তারা বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভারতেও ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি দীর্ঘদিন ধরে সমাজ সেবামূলক কাজ করে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ পৌঁছে দেওয়া, রক্তদান কর্মসূচি পরিচালনা, স্বাস্থ্য শিবির আয়োজন এবং দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর মতো নানা কাজের মাধ্যমে এই সংগঠন মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। আজকের এই বিশেষ দিনে আসুন আমরা সকলে প্রতিজ্ঞা করি, মানব সেবার মহান আদর্শকে হৃদয়ে ধারণ করব, রক্তদানে এগিয়ে আসব এবং বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। কারণ মানবতার চেয়ে বড় কোনো ধর্ম নেই।

প্রধানমন্ত্রীর সংখ্যালঘু কল্যাণ প্রকল্প বা পিএম মাইনরিটি ওয়েলফেয়ার স্কিমস মূলত ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নের উদ্দেশ্যে চালু করা হয়েছে। এই প্রকল্পগুলির মাধ্যমে মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন ও পার্সি সম্প্রদায়ের মানুষের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বর্তমানে মিনিস্ট্রি অব মাইনরিটি অ্যাফেয়ার্স বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিকল্পনা পরিচালনা করছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল পিএম বিকাশ, যেখানে দক্ষতা উন্নয়ন,

মহিলাদের ক্ষমতায়ন ও ঐতিহ্যবাহী শিল্প ও সংস্কৃতির বিকাশে প্রশিক্ষণ দেওয়া। এছাড়াও প্রি ম্যাট্রিক ও পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, মেধা ও আর্থিক সহায়তার মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনায় উৎসাহিত করে, পিএম জনবিকাশ কার্যক্রম প্রকল্পের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নের কাজ করা হয় সংখ্যালঘু অধ্যুষিত এলাকায়। এই সমস্ত প্রকল্পের মূল লক্ষ্য হল শিক্ষার প্রসার, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, মহিলাদের ক্ষমতায়ন, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন, জাতীয় মূল স্রোতের সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়কে যুক্ত করা। ভারতের সামগ্রিক উন্নয়নের পথে এই কল্যাণমূলক প্রকল্পগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে দীর্ঘদিন ধরেই। আপনারা শুনছেন তথ্য নির্ভর অনুষ্ঠান আজ সকালে। এখন শুনুন একটি বাংলা আধুনিক গান।

এবারে ভারতে ব্রডকাস্টিং বা বেতার সম্প্রচারের ইতিহাস সম্পর্কে বলছি। বেতার সম্প্রচারের ইতিহাস অত্যন্ত গৌরবময়। 1927 সালে বোম্বে ও কলকাতায় প্রথম রেডিও প্রচার শুরু হয়। পরে 1936 সালে অল ইন্ডিয়া রেডিও নামকরণ করা হয়, যা আজ আমাদের কাছে আকাশবাণী নামে সুপরিচিত। আকাশবাণী শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি দেশের সংস্কৃতির, শিক্ষা, সংবাদ ও জনসচেতনতার এক গুরুত্বপূর্ণ বাহক। গ্রাম থেকে শহর সর্বত্র মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আকাশবাণীর ভূমিকা অনন্য। সঙ্গীত, নাটক, কথিকা, কৃষি সংবাদ, স্বাস্থ্য সচেতনতা, শিক্ষা ও বিভিন্ন সরকারি প্রকল্পের তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আকাশবাণী দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে চলেছে। স্বাধীনতা আন্দোলনের সময় থেকে শুরু করে বর্তমান ডিজিটাল যুগ পর্যন্ত আকাশবাণী মানুষের বিশ্বাস ও আস্থার প্রতীক হয়ে আছে। ভারতীয় সংস্কৃতি ও ভাষার বৈচিত্র্যকে তুলে ধরার ক্ষেত্রে এর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। বহুজন হিতায়, বহুজন সুখায়, এই আদর্শকে সামনে রেখেই আকাশবাণী আজও দেশের মানুষের হৃদয়ের সঙ্গে যুক্ত রয়েছে।

আজ সকালে অনুষ্ঠানে এবারে শুনুন স্বাস্থ্য তথ্য। বৃষ্টির ছাপটা মাঝে মাঝে গায়ে এসে লাগলেও বিদঘুটে গরমটা এখনো কাটেনি। হাঁসফাঁস করা গরমে এখন প্রায় সবাই গলায় ঢালেন কোল্ড ড্রিঙ্কস, যা শরীরের উপকার তো করেই না, বরং অপকার করে। তা থেকে খেতে পারেন মরসুমি ফল, ফলের শরবত, যা শরীরের উপকার তো করবেই, উপরন্তু গরমে আরাম দেবে, শরীরকে রাখবে তরতাজা। আর এই সময়কালে যেসব মরসুমি ফল বাজারে দেখা যায়, তার মধ্যে প্রধান হল তরমুজ। এই গরমে তরমুজের ফলন হয় প্রচুর এবং তা বাজারজাত হয়। বাজারে এখন প্রচুর পরিমাণে তরমুজ দেখা যায়। তরমুজ গ্রীষ্মের খুব উপকারী ফল। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও সি থাকে, থাকে প্রচুর পরিমাণে লাইকোপিনও, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে। গরমকালে শরীরে যে ক্লান্তি আসে, লাইকোপিন তার থেকে দেহকে রক্ষা করে। তরমুজ দেহকে শীতল ও তরতাজা রাখে। ঘামের ফলে আমাদের শরীর থেকে যে বডি ফ্লুইড বেরিয়ে যায়, তরমুজ খাবার ফলে তার ঘাটতি অনেকটাই মেটে। দেহের তরল রক্ষায়

এবং ত্বকের আর্দ্রতায় বজায় রাখতে সাহায্য করে এই তরমুজ। তাহলে এই গরমে প্রচুর পরিমাণে তরমুজ খান। আম যদিও এখনও ব্যাপকভাবে বাজারজাত হয়নি, তারপরেও কিছু কিছু আম এখনও ফলের দোকানে দেখা যায়। এই ফলে থাকে ক্রিপ্টোজ্যান্থিন এবং জিয়াজ্যানোথিন নামক পদার্থ এবং এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে খুবই সক্রিয়। তাই আম দেহ এবং ত্বকের সৌন্দর্য রক্ষায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাঁচা আমের স্টার্চের পরিমাণ বেশি থাকে। আম পাকার সঙ্গে গ্লুকোজ, সারক্রোজ এবং মল্টোজের পরিমাণ বেড়ে যায়। আমে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, যা গরমে অতিরিক্ত শক্তি উৎপাদনের সহায়ক হিসেবে কাজ করে। আমে থাকে প্যাকটিনো, যা পাচনে সহায়ক। ভিটামিন সি, ক্যালসিয়াম এবং ফসফরাসের বিশেষ উৎস আম। গরমে আম খেতেও যেমন ভালো লাগে, তেমনি এর উপকারিতাও অনেক। কাঁচা আমের টুকরোর সঙ্গে জল ও বরফ কুচি এবং পরিমাণ মতো নুন ও চিনি সমস্ত একসঙ্গে মিক্সচারে ব্লেন্ড করে নিয়ে খেলে দেহ ঠান্ডা থাকে। লিভার টনিক হিসেবেও কাজ করে। পাকা আমের সঙ্গে স্কিমড মিল্ক, বরফ কুচি এবং মধু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে মিক্সচারে ব্লেন্ড করে খেলে তা খেতেও ভালো লাগে। শরীরবর্ধক পানীয় হিসাবেও কাজ করে। এবারে জেনে নিন সবেদা সম্পর্কে। এই রসাল ফলটি হজম হয় খুবই সহজে। শরীরে আর্দ্রতা বজায় রাখতে সবেদা খুবই সহায়ক। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস থাকে। নারকেল ও ডাব। নোনামাটির এই ফলে প্রোটিন ও ভিটামিন বি প্রচুর পরিমাণে থাকে। ডাব ও নারকেলের জল একদিকে তৃষ্ণা মেটায়, অপরদিকে দেহে পটাশিয়ামের পরিমাণ বাড়ানোয় বিশেষ ভূমিকা নেয়। গরমে এটা সবচেয়ে উৎকৃষ্ট পানীয়। বেল বাজারে এখন প্রচুর পাওয়া যাচ্ছে। গরমের উত্তাপ দূর করে শরীর ঠান্ডা রাখতে এই ফলের প্রয়োগ অব্যর্থ। এই ফলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ভিটামিন সি ও ফসফরাস থাকে। গ্রীষ্মের ক্লান্তি কাটাতে এই ফলের জুড়ি নেই। বেলের ভেষজ গুণও কম নয়। এই ফল লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে। গরমে পেটের গোলমাল রোধে বেল খুবই উপকারী। কালোজাম। এই ফল অম্লধর্মী, তাই এর রসে পাওয়া যায় এক ধরনের বিশেষ এনজাইম, যা ত্বকে সুরক্ষার জন্য অত্যন্ত প্রয়োজনীয়, বিশেষ করে গরমের দিনে। তাই কালোজামও আপনারা প্রচুর পরিমাণে খেতে পারেন। অ্যানিমিয়া প্রতিরোধে বিশেষ সহায়ক হিসেবে এই ফল খুবই উপকারী। গরমে সাধারণত খিদে কমে যায়, কালোজাম কিন্তু খিদে বাড়াতে সাহায্য করে। তাহলে জানলেন আজকের আজ সকালে অনুষ্ঠানে স্বাস্থ্য তথ্যে গরমে ফল খেলে শরীরকে কিভাবে ভালো রাখা যায়। ঘড়ি বলছে আমাদের হাতে আর সময় নেই। আজ সকালে অনুষ্ঠানে নির্ধারিত সময় প্রায় শেষ, তাই বিদায় নিতে হচ্ছে আমাকে এখান থেকেই। আজকের অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলাম আমি, গোপা মজুমদার। আগামীর অপেক্ষায় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।

আকাশবাণী বিলোনিয়া, আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ আপনাদের রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী, খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরালাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে সরকার গঠনের প্রস্তুতি চলছে জোর কদমে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে পৌরোহিত্য করবেন। উপভোক্তা বিষয়ক খাদ্য গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, দেশে খাদ্যশস্যের মজুদ 6 কোটি 4 লক্ষ টন ছাড়িয়ে গেছে। স্বাস্থ্যক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ত্বরান্বিত করতে ইন্ডিয়া এআই এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR নতুন দিল্লিতে একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। ভারত ও ফ্রান্স বিজ্ঞান, প্রযুক্তি এবং মহাকাশ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও নিবিড় করতে সহমত হয়েছে। সৌদি আরব মার্কিন সামরিক বাহিনীর জন্য তাদের ঘাঁটি ও আকাশসীমা ব্যবহার স্থগিত ঘোষণা করেছে। IPL ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স আজ দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। অন্য ম্যাচে লখনউ সুপার জায়ান্টস গতরাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে সরকার গঠনের প্রস্তুতির মধ্যেই আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হয়েছে বিধানসভা। সংবিধানের 174 অনুচ্ছেদের ক্ষমতা বলে পূর্ববর্তী বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ জারি করেছেন রাজ্যপাল RN রবি। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যপালের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গ বিধানসভা বিলুপ্ত বলে গণ্য হবে। এদিকে রাজ্যে নতুন সরকার গঠনের তোড়জোড় চলছে জোরদার। প্রবীণ বিজেপি নেতা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় আসছেন। তিনি নবনির্বাচিত বিজেপি বিধায়কদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে বিজেপি পরিষদীয় দলের নেতা নির্বাচন করবেন। এই পরিষদীয় দলনেতার নেতৃত্বেই নতুন সরকার গঠিত হবে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামী শনিবার 9 মে শপথ নেবে নতুন সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও বিজেপির প্রবীণ নেতৃবৃন্দ এবং NDA শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা যোগ দেবেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে পুলিশ। প্রায় 4,000 পুলিশকর্মী ওই দিন মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী এবং কুইক রেসপন্স টিম। এলাকার বিভিন্ন বহুতল থেকেও নজরদারি চালানো হবে। এদিকে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে 2 মাস ধরে জারি থাকা নির্বাচনী আদর্শ আচরণবিধি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের বিধানসভা নির্বাচন এবং বিভিন্ন রাজ্যের উপনির্বাচনের ফল ঘোষণা সম্পূর্ণ হওয়ায় অবিলম্বে আদর্শ আচরণবিধি প্রত্যাহার করা হচ্ছে। তবে পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের নির্দেশ থাকায় সেখানে আপাতত আচরণবিধি বহাল থাকছে। অসমে বিজেপি নেতৃত্বাধীন NDA সরকার আগামী 12 মে শপথ গ্রহণ করবে। এই নিয়ে টানা তৃতীয়বার রাজ্যে সরকার গড়বে তারা। গুয়াহাটিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ সাইকিয়া সহ অন্য কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। পরে এক সাংবাদিক বৈঠকে শ্রী সাইকিয়া জানান, খানাপাড়ায় কলেজ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন। উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সহ NDA শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা। তামিলনাড়ুতে রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই নতুন সরকার গঠনের লক্ষ্যে আলোচনা জারি রয়েছে। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার TVK সভাপতি সি জোসেফ বিজয়কে চেন্নাই লোকভবনে ডেকে পাঠান। লোকভবনের পক্ষ থেকে জারি করা এক প্রেসবার্তায় জানানো হয়েছে, তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে সমর্থন জোগাড় করা যে অপরিহার্য তা রাজ্যপাল বৈঠকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। উল্লেখ্য, সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে TVK 108 আসনে জয়লাভ করার পর দলের প্রবীণ নেতা KA সেঙ্গুত্তাইয়ান, N আনন্দ এবং আদেব অর্জুনা সহ অন্য প্রতিনিধিদের নিয়ে বিজয় সরকার গঠনের দাবি পেশ করেছেন। পুদুচেরিতেও সরকার গঠনের প্রক্রিয়া চলছে জোরদার। কেরালামে নতুন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নির্বাচনের জন্য

0: শান্তিকান্তপুরমে কংগ্রেস বিধায়ক দলের বৈঠক হয়েছে, তবে এই বৈঠকে সম্ভাব্য মুখ্যমন্ত্রীর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কংগ্রেস হাইকমান্ডের পক্ষ থেকে নবনির্বাচিত প্রত্যেক বিধায়কদের সঙ্গে আলোচনা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, দেশে খাদ্যশস্যের মজুত 6 কোটি 4 লক্ষ টন ছাড়িয়ে গেছে। বাধ্যতামূলক মজুতের চেয়ে এই পরিমাণ প্রায় 3 গুণ বেশি। সমাজ মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, গম ও চালের যথেষ্ট পরিমাণ মজুত দেশজুড়ে জনকল্যাণমূলক প্রকল্প এবং গণবণ্টন ব্যবস্থায় নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করেছে, ফলে একদিকে যেমন বাড়ছে খাদ্য নিরাপত্তা, তেমনি একটি স্থিতিশীল ও শক্তিশালী দেশ গঠনও বাস্তবায়িত হচ্ছে। স্বাস্থ্যক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ত্বরান্বিত করতে ইন্ডিয়া এআই এবং ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ আইসিএমআর নতুন দিল্লিতে একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, এই অংশীদারিত্ব স্বাস্থ্যক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইন্ডিয়া এআই এর প্রযুক্তিগত পরিকাঠামো ব্যবহার করে আইসিএমআর এর বায়োমেডিকেল গবেষণা ও জনস্বাস্থ্য ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি ঘটাবে। ভারত ও ফ্রান্স বিজ্ঞান প্রযুক্তি এবং মহাকাশ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও নিবিড় করতে সহমত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং ফ্রান্সের উচ্চশিক্ষা গবেষণা ও মহাকাশমন্ত্রী অধ্যাপক ফিলিপস ব্যাপটিসের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন। ডক্টর সিং বলেন, বিজ্ঞান ও মহাকাশ ক্ষেত্রে দুদেশের সম্পর্ক একটি শক্তিশালী স্তম্ভে পরিণত হয়েছে। 2026 সালকে ভারত ফ্রান্স উদ্ভাবন বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। মন্ত্রী ইসরো এবং ন্যাশনাল সেন্টার ফর স্পেস স্টাডিজের মধ্যে দীর্ঘদিনের সহযোগিতার ইতিহাস তুলে ধরেন। ভারতের গগনযান মিশনেও ফ্রান্সের ভূমিকা রয়েছে। ফিলিপস ব্যাপটিসও মহাকাশ গবেষণায় ভারতকে একটি গুরুত্বপূর্ণ এবং বিশ্বস্ত অংশীদার হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, মাইক্রোগ্রাভিটি পরীক্ষা এবং দীর্ঘমেয়াদী সহযোগিতা সহ মহাকাশে মানুষ পাঠানোর ক্ষেত্রেও ফ্রান্স সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। আগামী সেপ্টেম্বরে প্যারিসে আন্তর্জাতিক মহাকাশ সম্মেলনে ভারতকে অংশগ্রহণ করার জন্য তিনি আমন্ত্রণ জানিয়েছেন। আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে মদদ যোগানোর জন্য অপারেশন সিঁদুরের মাধ্যমে দেশ পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে বলে ভারত জানিয়েছে। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পাকিস্তান দীর্ঘদিন ধরেই সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদকে তাদের রাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে।
1: পুরে দুনিয়া নে দেখা কিস প্রকার কে বর্বরতা কে সাথ পহলগাম মে আতঙ্কবাদী হামলা হুয়া থা জিসমে 26 মাসুম লোগো কে জানি গই থি। হাম লোগো নে পাকিস্তান কো উসকে বাদ অপারেশন সিন্দুর কে জরিয়ে মুহতোড় জবাব দিয়া উনকে সীমা পার সে আতঙ্কবাদ কে সমর্থন কে লিয়ে। পুরে দুনিয়া জানতি হ্যায় কি পাকিস্তান সীমা পার সে আতঙ্কবাদ কো এক ইনস্ট্রুমেন্ট অফ স্টেট পলিসি কি তরহ উসকা ইস্তেমাল করতা হ্যায়।
0: অবৈধ বাংলাদেশিদের সেদেশে ফেরানো নিয়ে এক প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, 2860 জনের বেশি মানুষের নাগরিকত্ব যাচাইয়ের কাজ বাকি রয়েছে। দেশের নিয়ম অনুযায়ী বিদেশের কোনো নাগরিক অবৈধভাবে এখানে বসবাস করতে পারে না, সেক্ষেত্রে তাদের অবশ্যই ফেরত পাঠানো হবে। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি আজ কেরালা, মাহে, কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। দপ্তর জানিয়েছে, আজ উত্তরপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক উপকূল এবং রায়ালসীমাতে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা এবং দেশের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন অংশেও একই ধরনের আবহাওয়া দেখা যেতে পারে। সৌদি আরব মার্কিন সামরিক বাহিনীর জন্য তাদের ঘাঁটি ও আকাশসীমা ব্যবহার স্থগিত ঘোষণা করেছে, ফলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজগুলোকে এসকর্ট করার পরিকল্পনা আকস্মিকভাবে বাতিল করতে বাধ্য হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুজন মার্কিন কর্মকর্তা ইতিমধ্যেই বিষয়টি নিশ্চিত করেছেন। ওয়াশিংটনের উপসাগরীয় কৌশলের জন্য এটি একটি বড় ধাক্কা। গুরুত্বপূর্ণ আঞ্চলিক মিত্রদের নিয়ে প্রজেক্ট ফ্রিডম নামে পরিচিত এই অভিযানটি গতি পাওয়ার আগেই বন্ধ হয়ে গেল। এদিকে ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সাম্প্রতিক আলোচনাকে খুব ভালো বলে বর্ণনা করেছেন। তিনি আরও বলেছেন, একটি স্থায়ী চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই উজ্জ্বল। ইরানও যুদ্ধ শেষ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের 14 দফার প্রস্তাব পর্যালোচনা করছে। তেহরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন। সমাজ মাধ্যমে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের একটি ডিজিটালি বিকৃত ভুয়ো ভিডিও পাকিস্তানের প্রচার মাধ্যম সমর্থিত অ্যাকাউন্টগুলির মাধ্যমে প্রচার করা হচ্ছে বলে প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিটের তরফে জানানো হয়েছে। ভিডিওটিতে দেখানো হয়েছে পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময় ভারত 4টি রাফাল যুদ্ধবিমান হারিয়েছে বলে রণধীর জয়সওয়াল মন্তব্য করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে ভিডিওটি এআই নির্মিত ডিপ ফেক, নাগরিকদের এ ধরনের বিষয়বস্তুতে বিশ্বাস না করার

এবং সবসময় সরকারি সূত্রের মাধ্যমে তথ্য যাচাই করার আহ্বান জানানো হয়েছে। কলকাতা নাইট রাইডার্স আজ আইপিএল এর ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। অন্যদিকে লখনৌর অটল বিহারী বাজপেয়ী একানা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস 9 রানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরালাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে সরকার গঠনের প্রস্তুতি চলছে জোর কদমে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে পৌরোহিত্য করবেন। উপভোক্তা বিষয়ক খাদ্য গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, দেশে খাদ্যশস্যের মজুদ 6 কোটি 4 লক্ষ টন ছাড়িয়ে গেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত 2026-এর মাধ্যমিক মাদ্রাসা আলিম, উচ্চতর মাধ্যমিক এবং মাদ্রাসা ফাজিল পরীক্ষার ফলাফল আজ দুপুর 12টায় পর্ষদের মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের ফলাফল যে সমস্ত ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে তার তালিকা পর্ষদের ওয়েবসাইট www.tbse.tripura.gov.in এ দেওয়া থাকবে। পরীক্ষার্থীরা তালিকাভুক্ত ওয়েবসাইটগুলির মাধ্যমে দুপুর 12:30 থেকে পরীক্ষার ফল জানতে পারবে। দেশের সর্বোচ্চ আদালত রায় দিয়েছে, গ্রাহকরা যে পরিষেবা আর পাচ্ছেন না তার জন্য তাদের অর্থ প্রদান করতে বাধ্য করা যাবে না। আদালত বলেছে, শুল্ক নির্ধারণ কেবল একটি গাণিতিক প্রক্রিয়া নয়, বরং গ্রাহকদের স্বার্থ রক্ষার লক্ষ্যে নিয়ন্ত্রণমূলক ভারসাম্য রক্ষার পদক্ষেপও বটে। বিচারপতি পিএস নরসিংহ এবং অলোক আরাধের সমন্বয়ে গঠিত বেঞ্চ দিল্লির রিথালা কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট সংক্রান্ত বিষয়ে অ্যাপিলেট ট্রাইব্যুনাল ফর ইলেকট্রিসিটি অ্যাপটেল এর ফেব্রুয়ারি 2025-এর একটি আদেশ বাতিল করে দিয়েছে। শীর্ষ আদালত দিল্লি ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের 2019-এর আদেশ পুনর্বহাল করেছে, যেখানে 2018-এর মার্চে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পরে শুল্কের মাধ্যমে প্ল্যান্টের অবশিষ্ট মূলধনী ব্যয় আদায়ের আবেদন নাকচ করা হয়েছিল। আদালতের পর্যবেক্ষণ শেষে জানিয়েছে যে পরিষেবা আর প্রদান করা হচ্ছে না, তার জন্য গ্রাহকদের উপর শুল্কের বোঝা চাপানো যাবে না। আদালত বলেছে, 2003-এর বিদ্যুৎ আইনের অধীনে গ্রাহকদের স্বার্থ রক্ষা করা একটি কেন্দ্রীয় নীতি। ভারত গতকাল অপারেশন সিন্দুরের প্রথম বার্ষিকী পালন করেছে। গত বছর 7ই মে ভারত অপারেশন সিন্দুর শুরু করেছিল। সেদিন পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে 9টি সন্ত্রাসী ঘাঁটিতে বিমান হামলা চালিয়ে অন্তত 100 জন সন্ত্রাসীকে নির্মূল করেছিল ভারতীয় সামরিক বাহিনী। গত বছর 22 এপ্রিল পহেলগামে পর্যটকদের উপর পাকিস্তান সমর্থিত বর্বর সন্ত্রাসী হামলার এটি ছিল ভারতের যোগ্য জবাব। এ উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নিজেদের বার্তায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতীয় সামরিক বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগের প্রশংসা করেছেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া নতুন শ্রম আইনের অধীনে 40 বছর বা তার বেশি বয়সী কর্মীদের জন্য গতকাল দেশব্যাপী বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার কর্মসূচি চালু করেছেন। এই উদ্যোগটি ভারতের কর্মশক্তির জন্য ব্যাপকভাবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নয়াদিল্লিতে এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন বা ইএসআইসি মেডিকেল কলেজ ও হাসপাতালে এই উদ্যোগের উদ্বোধন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 12 বছরে দেশে কর্মশক্তি ও যুবশক্তির প্রতি সম্মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। রেলমন্ত্রক ঘোষণা করেছে, ট্রেনগুলিতে উন্নত যাত্রী সংরক্ষণ ব্যবস্থায় স্থানান্তরের কাজ আগস্ট মাস থেকে শুরু হবে। নয়াদিল্লির রেলভবনে একটি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যে 40 বছরের পুরনো সংরক্ষণ ব্যবস্থা থেকে উন্নত ব্যবস্থায় ট্রেন স্থানান্তরণের সময় যাত্রীদের যেন কোনো অসুবিধা না হয়। বর্তমান চালু 1986 সালের সংরক্ষণ ব্যবস্থা গত 40 বছরে বেশ কিছু ছোটখাটো পরিবর্তনের মধ্য দিয়ে গেছে, তবে এখন একে সম্পূর্ণ ঢেলে সাজানো হয়েছে এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এর ধারণ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গতকাল নয়াদিল্লিতে ভারতে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত মারিসা জিরার্ডসের সঙ্গে বৈঠক করে উচ্চশিক্ষা ও গবেষণায় দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সামাজিক মাধ্যমে তিনি জানান, হাইড্রোজেন, সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, নগর উন্নয়ন ও কৃষিক্ষেত্রে ভারত ও নেদারল্যান্ডসের যৌথভাবে কাঠামোগত সহযোগিতার দিকে এগোবে। তিনি বলেন, ভবিষ্যতের উদ্ভাবন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে দুদেশের অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তপশিলি জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাসের পৌরোহিত্যে ঊনকোটি জেলার ফটিকরায় সরকারি উন্নয়নমূলক কাজকর্মের অগ্রগতি বিষয়ে গতকাল

এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ফটিকরায় আম্বেদকর কলেজের কনফারেন্স হলে আয়োজিত পর্যালোচনা বৈঠকে পূর্ত, গ্রাম উন্নয়ন, পানীয় জল ও স্বাস্থ্যবিধি, বিদ্যুৎ, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা সংক্রান্ত কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। আগামীকাল 9ই মে ত্রিপুরা হাইকোর্ট এবং রাজ্যের সব জেলা ও মহকুমা আদালত প্রাঙ্গণে জাতীয় লোক আদালত বসবে। গতকাল রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ভিপি দেববর্মা এখবর জানিয়েছেন। তিনি জানান, জাতীয় লোক আদালতে নিষ্পত্তির জন্য 46টি বেঞ্চে 25,514টি মামলা তোলা হবে। এর মধ্যে আদালতে জমে থাকা 20,779টি মামলা রয়েছে। সাংসদ রাজীব ভট্টাচার্য গতকাল ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের NSS ইউনিটের উদ্যোগে ইয়ুথ ফর মাই ভারত অ্যান্ড ইয়ুথ ফর ডিজিটাল লিটারেসি ভাবনাকে সামনে রেখে আয়োজিত 7-দিনব্যাপী বিশেষ শিবিরের উদ্বোধন করেন। গতকাল আয়োজিত অনুষ্ঠানটিতে সাংসদ বলেন, এই বিশেষ উদ্যোগ পড়ুয়াদের সামাজিক দায়বদ্ধতা, স্বেচ্ছাসেবামূলক কাজকর্ম এবং ডিজিটাল সচেতনতার মাধ্যমে এক উন্নত আত্মনির্ভর ভারত গঠনের প্রেরণা যোগাবে। দ্বিতীয় উত্তরপূর্ব লিটল মাস্টার অনূর্ধ্ব 14 বছরের ছেলেদের ক্রিকেটে ত্রিপুরা রানার্স হয়েছে। গতকাল আসরের ফাইনালে আসাম 159 রানে ত্রিপুরাকে পরাজিত করে। MBB স্টেডিয়ামে আয়োজিত ফাইনাল খেলায় প্রথমে ব্যাট করতে নেমে সফরকারী আসাম 40 ওভারে 6 উইকেটে 286 রান করে। জবাবে রাজ্য দল 40 ওভারে 7 উইকেট হারিয়ে 127 রান সংগ্রহ করতে সক্ষম হয়। আগামী 24 ঘন্টায় রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.4 ডিগ্রি সেলসিয়াস, পরিমাপযোগ্য বৃষ্টিপাত 1 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা, ককতুমা পড়িব বিপুরনাদ বর্মা। ভারত মিয়া অপারেশন সিন্দুর বিশা পুংমা পালাইখা থাংনাই বিশিনি মেসনি শালমারি ভারত অপারেশন সিন্দুর চেংমানি অশাল পাকিস্তানি কাইচুকু সামুসিত্রা তাংনাই রক্নে থাইনো বীরখুংবাই চপ্রবৈ খড়ক সারা হাই সামুসিত্রা তাংনাই রক্ন সকমরমানি ভারতনি সেংক্রাক বাহিনী থাংনাই বিশিনি এপ্রিল নৈচি নৈ শালমারি পেহেলগামো চেরি বেড়াই নাই নাই রক্ন চপ্রবমানি পাকিস্তানি সামুসিত্রা তাংনাই রক্নে বদল ভারত আবন নাংমানি ফিরক মুং রেখা রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু, সিপি রাধাকৃষ্ণন, মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তে কাশ্মীর মন্ত্রী রাজনাথ সিং বাই থাংনি ককসারমাব অপারেশন সিন্ধু ন সামুসিত্রা তাংনাই রক্ন কেবেঙ্গই ভারতনি সেংক্রাক বাহিনী খাক রাখতাই সাকবেদকজাক সামুং ন বলাইখা ত্রিপুরার রঙ্কসার নাইখুংবাই নাইকলজাক নৈ সাই নৈ চিতক বিশিনি মাধ্যমিক মাদ্রাসা আলিম কুচুক মাধ্যমিক তাই মাদ্রাসা ফাজিল আমজক মুংনি অংখারি তিনি দিবর দামচি নৈ জরা নাইখুংনি বখাক্তই ককনুমা থুমনাই রকনি মালাইমুং পান্ধানি বিশিংতই সাকলাই জাগানো ত্রিপুরার রঙ্কসার নাইখুংনি রেজাল্ট যে ওয়েবসাইটনি বিশিংতই রেজাগানো বিনি লিস্ট নাইখুংনি ওয়েবসাইট www.tbse.tripura.gov.in ও রেজাক তঙ্গানো আমজক মুংরুনাই রক ওয়েবসাইটনি বিশিংতই দিবর দাম চিনই তামই সতী থামচিনে বিশৃঙ্গ আমজক মুংনি অংখারি নাই মানবায়ানো তাংতাই সামুংমান থগ্রমুং মন্ত্রী ডক্টর মনসুখ মান্দাবিয়া মিয়া কতাল তাং কেরংনি বিশৃঙ্গ বিশি ব্রৈচি উমর এবা আবুনি কবাং উমরনি সামুং তাংনাই রকনে বাগৈ হাকতর গনাঙ্গৈ বিশিনি সাকখামচেরৈ নাইমা সামুং বুতাং চেঙ্গৈ রেখা মিয়া দিল্লী কতাল এমপ্লয়িজ স্টেট ইন্সুরেন্স কর্পোরেশনস এবা ESIC মেডিকেল রুংন কতর তৈ সাকাম নকনি চেতন্য চেঙ্গৈ মোসাং মান্দাবিয়া সাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদিনি তৈ দুলমুংবাই থাংনাই বিশি চিনৈ বিশিও হাকতনি তাং সামুনে ফান্তাই শিকলা ফান্নে বখাক বরম ইয়াফারমা খুরসা জাকথাই বাংমারি নুকজাখা হাপাং সামুং মান থগ্রেনানি চাইতগৈ সামুং দাঙ্গৈ টঙ্গো তাই আবোবাই বেকারকনি বাংমারি হলিকা রাও 3.2 কেন্দ্রনি রংমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মিয়া দিল্লী কতাল ভারতনি চংজাক নেদারল্যান্ডনি ফুরাই কক তোনাই মারিসা জেরার্সবাই কুচুক রংতাই চেরেই নাইমানো তৈয়ী বখাকনৈনি চুবা চুন হামক্রাই খাইনাব জুদা জুদা বাবাইন তৈয়ী ককলাম সালাইকা হদালাম বসাকা হাইড্রোজেন সেমিকন্ডাক্টর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমচাই হামক্রাই তৈ হুকবারনি বাবায় ভারতে নেদারল্যান্ড কথাউই তাং বেখ্রেপন চুবা মুংনি বখাগ বস্কাঙ্গৈ টঙ্গো বসাকা থিনাঙ্গ কাহামরংনি সেব সংসাই তিসানাব কনৈ হাকতরনি অমানজাক মুং নাংমানি বারজা ইয়াসাগানো হা কতর বুমাতাই স্রাইরকনি সাকাম সেব ক্রাক খাইনা নাহারৈ সাকামতাই নুকুং হামক্রাই নাইখুং জননী চল খাইকা জননী কাইসা ডিজিটেল প্ল্যাটফর্ম আর ব্রীরকনি সাকতেরিয়া জরানি ডিজিটেল সাকামনি ককথুম চেরেই নাইমাতে খাতি তনি নাও।

0: স্নামজাখা নাইখং নিবাকাক্তি সাজাখা তাবুক সক জরা অ প্লেটফর্ম খরক সা রাশাই থামচি ব্রী সেবনাহার নাই রক রেজিস্ট্রেশন অংখা আবনি নাহার মুং বুমাতাই চাই রক নি সাখাম সেব কাহাম খাই চেরি নাইমানো ক্রাক খাই না এমপি রাজীব ভট্টাচার্য মিয়া আগরতলানি ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম রংনকনি এনএসএস ইউনিটনি লুয়াজিমা বাই ইয়ুথ ফর ভারত ইয়ুথ ফর ডিজিটাল লিটারেসি ওয়ানসক মুং বুসকাঙ্গন আর গৈ নখা সালসনিনি আলাইদা শিবির সংসাখা এমপি রাজীব ভট্টাচার্য শাখা ও আলাইদা লুয়াজিমুং শ্রংনাই রগ্ন হদানি বাকি খ্লাইথাই সাকথার মুং সামুং বতাংতাই ডিজিটাল হজাক মুংনি বিশিংতাই কাইসা চা সামুংতাই চুকজাক ভারত স্নামথানি খাবা সারনানি খনা ত্রিপুরা হাইকোর্টতাই হাস্তেনি বেবাক হাঙ্কোর্তাই বখাকস্তে দরবার নখলা ও বসং লুকো দরবার সংসার জাগানো মিয়া হাস্তে কেরং সেবানি আদং তাংরা ভিপি দেববর্মা অ কক তুমানো রেখা বসাকা বসং লুকো দরবার খার্তা কারনা ও কাই ব্রী চিদক বেঞ্চ কাই নৈ চিবা সাইবারা চি ব্রী খার্তা তিসা জাগানো ওল নৈ উত্তর পূর্ব লিটল মাস্টার উমর চিব্রী বিশিনি চেলারকনি ক্রিকেট থংলাইমাও ত্রিপুরা রানার্স অংখা মিয়া ফাইনেল থংলাইমাও রান সারা বাজি চুকুবাই ত্রিপুরানো মেচেনখা এমবিবি স্টেডিয়ামও সংসারজাক ফাইনেল থংলাইমাও ত্রিপুরা ব্যাট খাইনানি অংখরই আসাম ব্রীচি ওভার উইকেট কাইদক কুমাউই নৈরা চারচিদক রান তিসাও ফিরকমুঙ্গ হাস্তে বদল ব্রীচি ওভারও উইকেট কাইসনি কুমাউই সারা নৈ চিসনি রান খাইমানো তাবুক নবার দিবানী ককতুমা বুসকাং দাম নৈচি ব্রীয় হাস্তেনি জুদা জুদা হাঙ্কর ফেরাঙ্ক গৈ দামসাও ব্রীচিনি সিমি বাজি কিলোমিটার দওয়ৈ নবরবাতি ফাই মানহনৈ হজাক মংরেখা নবার তৈবার নাইখং তিনি সালনি তুংমারি সাকাও থামচি থাম ডিগ্রি সেলসিয়াস তৈ খামাও নৈচি থাম ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তংগানো তিনি আইচুগো খামানি তুংমারি তংখা নৈচি ব্রী দশমিক ব্রী ডিগ্রি সেলসিয়াস ওয়াতিবাকা সা মিলিমিটার ককব্রক বাই ককতুমা পরিমুং তাবুক জরাতৈ অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই ইঙ্গানো তিনি হর দামসনি দামৈ সতী ব্রী চিউই বাও
1: এতক্ষণ প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলায় প্রচারিত সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককব্রক সংবাদ আপনাদের রিলে করে শোনানো হল। আকাশবাণী বিলোনিয়া। এবারের নিবেদন গীতালিতে রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পী রমা মণ্ডল।

গীতালিতে রবীন্দ্রসঙ্গীত শুনলেন রমা মণ্ডলের কণ্ঠে, আকাশবাণী বিলোনিয়া। এখন দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত রিলে করে শোনানো হচ্ছে।

0: इसके साथ ही समाचार प्रभात का ये अंक समाप्त हुआ। नमस्कार।
1: এতক্ষণ দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত রিলে করে শোনানো হল। আকাশবাণী বিলোনিয়া আজকের কবিতা। কবিতা পাঠ করে শোনাবে অনিরুদ্ধ পাল। আনন্দমার্গ এসবি ইংলিশ মিডিয়ামের ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র।
2: নমস্কার, আমার নাম অনিরুদ্ধ পাল। আমি একটি ছড়া বলবো। ছড়ার নাম স্বাধীনতার সুখ। লিখেছে রজনীকান্ত সেন। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে, অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি জ্বরে। বাবুই আসিয়ে কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি থাকি নিজেরও বাসায়। নমস্কার।

কবিতার আজকের কবিতা শুনলেন, পাঠ করে শোনালেন অনিরুদ্ধ পাল, আনন্দমার্গ SB ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র। এখন দোলন চাপায় নজরুল গীতি, শিল্পী রাঘব চট্টোপাধ্যায়।

এতক্ষণ দোলন চাপায় নজরুল গীতি শুনলেন। আজকে শিল্পী ছিলেন রাঘব চট্টোপাধ্যায়। আকাশবাণী বিলোনিয়া। এখন ছোট্ট সোনা বন্ধুদের নিয়ে অনুষ্ঠান শিশু মেলা। পরিবেশনায় রাজ রাজেশ্বরী, মিউজিক্যাল গ্রুপের ছোট্ট বন্ধুরা।

নমস্কার, আজকে আমরা সবাই বসে পড়েছি সবার প্রিয় শিশুমেলা অনুষ্ঠানে। আজকে আমাদের সাথে আছে রাজরাজেশ্বরী মিউজিক্যাল গ্রুপের ছোট্ট শিশুরা, ধ্রুব পাল, দেবস্মিতা বণিক, দেবলীনা দাস, স্বস্তিকা সাহা, অনুমেগা সরকার, সাক্ষী পাটারি, অনন্যা মজুমদার। সবার প্রথমে আমরা একটি সমবেত সঙ্গীত শুনে নেব।

0: বাহ, দারুণ হয়েছে। এবার আবৃত্তি শুনবো সাক্ষী পাটারির কাছ থেকে।
1: নমস্কার, আমার নাম সাক্ষী পাটারি। আমার নিবেদন সুকুমার রায়ের লেখা কবিতা অবাক কাণ্ড। শুনছো দাদা, ওই যে হেতায় বদ্যিবুড়ো থাকে, সেই নাকি রোজ খাওয়ার সময় হাত দিয়ে ভাত মাখে, শুনছি নাকি খিদিও পায়, সারাদিন না খেলে চক্ষু নাকি আপনি বুঝে ঘুমটি তেমন পেলে, চলতে গেলে ঠ্যাং নাকি তার ভুয়ের পরে ঠেকে, কান দিয়ে সব শুনে নাকি চোখ দিয়ে সব দেখে, মুন্ডটাকে শিওর পানে দিয়ে হয় কি না হয় সত্যি মিথ্যা, চল না দেখি গিয়ে নমস্কার।
0: বাহ, খুব ভালো। এবার একটি গল্প শুনবো ধ্রুব পাল থেকে।
2: গল্পের নাম লাউ গড়গড়। বুড়িলো বুড়ি হো যো বুড়ি, রাত দিন শুধু কাশে, ফোকলা দাঁতে বুড়ি শুধু খিলখিলিয়ে হাসে। একটি গ্রামে একটি বুড়ি ছিল, বুড়িটির দুইটি কুকুর ছিল, একটা রঙ্গা একটা বঙ্গা। বুড়ি কুকুরগুলিকে ডেকে বলল, রঙ্গা আমি আমার একটু নাতনির বাড়িতে যাব। রঙ্গা বলল, নাতনির বাড়ি তো বহু দূর। বুড়ি বলল, এ নাতনি ছাড়া আমার আর কেই আছে। ভঙ্গা বলল, জঙ্গলে তো বাঘ ভাল্লুক সিংহ হা করে বসে থাকবে তোমার।

তাকে খাওয়ার জন্য। বুড়ি বলল, কিছু হবে না, আমি চলে যাব। রঙ্গা বলল, আমরাও তোমার সাথে যাব। বুড়ি বলল, তাহলে আমার এই ভিটে বাড়িটা কে পাহারা দেবে? তোরাও আমার সাথে চলে গেলে আমার ভিটে বাড়িটা তো সবাই চুরি করে নেবে। বুড়ি বলল, আমি একা যাব। রঙ্গা বলল, আচ্ছা ঠিক আছে, আর যদি কোনো সমস্যা হয় আমাদেরকে তু করে ডাক দেবে। বুড়ি বলল, ঠিক আছে। তারপরে বুড়ি নাতনির বাড়িতে যাওয়ার চলা শুরু করলো রাস্তাতে। বুড়ি যেতে যেতে বলল, বুড়ি চলে লাঠি লড়ে, মাথা নড়ে ঠক ঠক করে, যেতে হবে তাড়াতাড়ি বহুদূর নাতনির বাড়ি। তারপরে বুড়ি যখন জঙ্গলের ভিতরে ঢুকল, শিয়াল দেখে বলল, এ জঙ্গলে কে যায়? তারপরে শিয়াল বুড়ির সামনে এসে বলল, আজকে তোকে খাবো রে গুজো বুড়ি। বুড়ি বললে, আমাকে খেয়ে কি হবে? শিয়াল বলল, আমি তোকে আজকে খাবোই খাবো। বুড়ি বলল, আমাকে খেলে শুধু হাড় আর চামড়া পাবি। শিয়াল বলল, তা তো ঠিক। বুড়ি বলল, আগে নাতনির বাড়িতে যাই, ভালো করে খাওয়া দাওয়া করি, তারপর না হয় খাস। শিয়াল বলল, তা তো ঠিক, আচ্ছা যা, ভালো করে খাবি, কিন্তু ভালো করে না খাইলে কিন্তু রাগ করব। বুড়ি বলল, এখন যা এখান থেকে। তারপরে শিয়ালটা চলে গেল। বুড়ি আবার যেতে যেতে বলল, বুড়ি চলে লাঠি লড়ে, মাথা নড়ে ঠক ঠক করে, যেতে হবে তাড়াতাড়ি অনেক দূর নাতনির বাড়ি। তারপরে বাঘে গুজো বুড়িকে দেখল, দেখে বলল, এই জঙ্গলে কে যায়? যে যায় তাকে আমি খাই। বাঘ বলল, এ তো গুজো বুড়ি দেখছে, আজ একেই খাবো আমি। তারপরে বাঘও সামনে আসলো। বাঘ সামনে এসে বলল, দাঁড়া বুড়ি, আজকে তোকে খাবো। বুড়ি বলল, দাঁড়া দাঁড়া, তোর মাথাতে তো বুদ্ধি নেই দেখছি, আমাকে খেলে কি পাবি? শুধু হাড় আর চামড়া পাবি। বাঘ বলল, তা তো ঠিক। বুড়ি বলল, আমি আগে নাতনির বাড়িতে যাই, ভালো মন্দ খেয়ে একটু মোটাসোটা হয়ে আসি, তারপর না হলে খাস। বাঘ বলল, তা তো ঠিক। তারপরে বুড়ি বলল, এখন এখান থেকে যা, আমি যাচ্ছি, মোটাসোটা হয়ে তারপরে আসব, তারপরে খাস। সিংহ বললে, আচ্ছা আমি চললাম। আবার বুড়ি যেতে যেতে বলল, বুড়ি চলে লাঠি লড়ে, মাথা নড়ে ঠক ঠক করে, যেতে হবে তাড়াতাড়ি অনেক দূর নাতনির বাড়ি। তারপরে ভাল্লুক দেখে বলল, ওই তো গুজো বুড়ি। তারপরে ভাল্লুকও সামনে আসলো, বলেছে বলল, যে আজকে তোকে আমি খাবো। বুড়ি বলল, তুইও কি আছিস নাকি তাহলে? ভাল্লুক বলল, মানে এর মানে কি? বুড়ি বলল, তা কিছু না, এখন আমি যাই নাতনির বাড়ি, ভালো মন্দ খাই, মোটা সোটা হই, তারপরে না হয় খাস। ভাল্লুক বলল, ঠিক, আমার এ হাড় আর চামড়া তো রুচিয়ে নেই। বুড়ি বলল, তাহলে এখন যা এখান থেকে। ভাল্লুক বলল, আচ্ছা ঠিক আছে। তারপরে বুড়ি জঙ্গলের রাস্তা শেষ করে এক গ্রামের রাস্তাতে আসলো। এসে একটা বট গাছের নিচে বিশ্রাম করছিল। তখন

তারপরে বুড়ি নাতনিকে ডাক দিল, ও নাতনি, ও নাতনি। নাতনি বলল, কে? তারপর এসে বলল, ওমা, দিদিমা যে। এসো এসো, অনেকদিন পর এসেছ, আমার কি আনন্দ হচ্ছে। বুড়ি বলল, তোর ছেলে মেয়েরা কেমন আছে? তারপর নাতনি বলল, সবাই ভালো আছে, তুমি আগে ভিতরে এসে তো। বুড়ি বলল, আসছি আসছি। তারপর নাতনি বলল, আগে কি আগে দুটো খেয়ে একটু জিরিয়ে নাও, তারপরে না হয় গল্প করা যাবে। বুড়ি বলল, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কয়েকদিন পর বুড়ি বলেছে, আমি বাড়িতে চলে যাব। নাতনি বলল, আরে দিদিমা, আর 2-3 দিন থেকে যাও না, কত দিন পর এসেছ। বুড়ি বলল, তোর এখানে যা দই আর ক্ষীর খেয়েছি, আর একটু খেলে তো ফেটেই যাব। নাতনি বলল, কি যে বলো না দিদিমা। আচ্ছা ঠিক আছে, যেতে যেতে তুমি চিড়ে আর তেঁতু বেঁধে দিচ্ছি, এগুলি খেয়ে নেবে। বুড়ি বলল, না না, ওসব লাগবে না। বুড়ি বলল, জঙ্গলে বাঘ, ভাল্লুক, সিংহ, বাঘ, শিয়াল, এগুলি আমাকে খাওয়ার জন্য হা করে বসে আছে। নাতনি বলল, আমার মাথাতে একটা বুদ্ধি এসেছে, এই যে মস্ত লাউ, এটার ভিতরে আমি তোমাকে পুড়ে দেব, তাহলে বাঘ ভাল্লুক কিছুই বুঝতে পারবে না। তারপরে দিদিমা বলল নাতনিকে, আচ্ছা তা তো ভালো বুদ্ধি, দাও আমাকে এটার ভিতরে পুড়ে। বুড়ি তারপরে এটার ভিতরে ঢুকে গেল। তারপরে নাতনি বুড়িকে নিচে দিয়ে একটু চিড়ে আর তেঁতু দিয়ে দিল। তা নাতনি বলল, রাস্তায় যেতে যেতে খাবে। বুড়ি বলল, তা ঠিক আছে ঠিক আছে। নাতনি তারপরে লাউটাকে গড়িয়ে দিল। গড়িয়ে গড়িয়ে যেতে যেতে বুড়ি বলল, লাউ লাউ গড় গড়, লাউ গড় গড়, খাই চিড়ে আর তেঁতু, বিচি ফেলি টুই টুই। বুড়ি গেল ঢের দূর। তারপরে ভাল্লুক দেখলো একটা লাউ আসছে, বলল, লাউটা কিভাবে কথা বলতে পারে, এটা তো এটার ভিতরে কেউ আছে। তারপরে কে আছে? ভাল্লুক বলল, কে আছে কে আছে। তারপরে লাউটা কিছু বুড়ি কিছু শব্দ না করে একদম চুপ করে বসে আছে। ভাল্লুক বলছে, এটা তো খাওয়ারও জিনিস নয়, বুড়িও নয়, এটা দিয়ে আর কি হবে, এটাকে ফেলেই দি। তারপরে ভাল্লুক ওইটাকে ফেলে দিল। ফেলে দেওয়ার পর তারপরে এটা যখন গড়িয়ে গড়িয়ে সিংহের পাশে দিয়ে যাচ্ছিল, সিংহ এটাকে ধরে বলল, এটা কি আবার, এর তো বুড়িও নয়। তারপরে সিংহ বলল, না এটাকে তো আর খাওয়াই যাবে না, এটাকে ফেলে দি, এটা তো একটা বাজে জিনিস মনে হচ্ছে। তারপরে বাঘও সেটাকে ফেলে দিল। তারপরে শিয়াল এটাকে ধরে ফেলল। তারপরে শিয়াল ধরে বলল, মা, লাউ আবার কিভাবে কথা বলতে পারে। তারপরে শিয়াল বলল, এটার ভিতরে নিশ্চয় কেউ আছে। তারপরে বুড়ি বলল, হাও মাও খাও, আমি তো একটা লাউ, নেই কো আমার কেউ, ভয়ও নেই আমার। তারপরে শিয়াল বলল, আচ্ছা বেটা, আমার সঙ্গে চালাকি। তারপরে শিয়াল ওইটাকে ওর নখ দিয়ে ঠাস ঠাস করে এটাকে ছিঁড়ে ফেলল। তারপরে দেখলো বুড়ি। বুড়ি বলল, কি কি শিয়াল মশাই, কেমন আছেন? শিয়াল বলল, ও বুড়ি, তোকে দেখে তো আমার জিভে দিয়ে জল পড়ে যাচ্ছে, কি মোটা সোটা হয়েছিস। তারপরে
বুড়ি বলল।

0: তাতে আর খাওয়ার কিসের বাধা? আগে নাতনির বাড়িতে গিয়েছি যে, যে কয়টা গান শুনেছি সেগুলো নাচ কেউকে বললে মরতে কি পারি? শিয়াল বলল, তাতে তো আবার মন্দ নেই, আমিও একটু একটু গাইতে পারি। জঙ্গলে আমার কত নাম ডাক, কত আমার কদর, আর তোরা মানুষরা কিছুই বুঝে না। গান গাইতে গাইতে ওদের দিকে গ্রামের দিকে গেলে ওরা শুধু লাঠি নিয়ে তাড়া করে। শিয়াল বুড়ি বলল, তা ওই ভিটেটাতে চল, একটু গ্রামের দিকে এগিয়ে চল, তারপরে আমরা গাইব। শিয়াল বলল, আচ্ছা ঠিক আছে চলো। তারপরে গেল ভিটিটার উপরে গিয়ে বুড়ি বলল, আমি একটু আমার গলাটা সেরে নি। তারপরে সেরে নিল গলাটা, গলা সেরে গাইতে লাগলো, গলা সেরে গাইতে লাগলো, আয় আয় রঙ্গা ভঙ্গা তু তু, এই গড়ে গাইতে লাগলো। শিয়াল বলল, বা বেশ ভালো গান তো। তারপরে শিয়ালও গাইতে লাগলো, হক্কা হুয়া আয় আয় রঙ্গা ভঙ্গা তু তু। তারপরে শিয়াল তো আর কিছু বুঝতে পারলো না, বুড়ি আবারও গাইল। তারপরে কুকুর দুটোটা রঙ্গার ভঙ্গা শব্দ শুনে তাড়াতাড়ি ওইখানে ছুটে গেল। ছুটে গিয়ে বুড়ি মাকে বলল, কি হয়েছে বুড়ি মা, আমাদেরকে ডাকলে কেন? বুড়ি বলছে, এই বেটা শিয়াল আমাকে খাওয়ার মতলব করছে। তারপরে রঙ্গার ভঙ্গা বলল, আজকে তোকে দেখবি কি মারামারি। তারপরে শিয়াল বলল, ওই গুজো বুড়ি, তোর পেটে পেটে এত শয়তানি। তারপরে শিয়াল বলল, এখনই তোমাকে তোকে খাবো। রঙ্গা বলল, দেখ এবার তোকে কি করি দেখ। এ কথা বলে রঙ্গার ভঙ্গা ওকে মারতে শুরু করলো, মারতে মারতে ওকে মেরে ফেললো। তারপরে বুড়ি বলল, শিয়াল গেল মরে, বুড়ি গেল ঘরে, রঙ্গা ভঙ্গার হলো জয়, বুড়ির আর নেই তো কোনো চিন্তা, নমস্কার।
1: বাহ খুব সুন্দর। আজকের এই শিশুমেলা অনুষ্ঠানটি আমরা এখানেই শেষ করছি। আশা করি সবাই ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।

এতক্ষণ শুনলেন ছোট্ট সোনা বন্ধুদের নিয়ে অনুষ্ঠান শিশুমেলা। পরিবেশনায় ছিল রাজ রাজেশ্বরী মিউজিক্যাল গ্রুপের ছোট্ট বন্ধুরা। আকাশবাণী বিলোনিয়া, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী বিলোনিয়া, এখন দিল্লি কেন্দ্রের বিশেষ হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

প্রথমে যে গানটি শুনবেন নেওয়া হয়েছে আশিকি ছবি থেকে। ভালোবাসার বেদনা, বিচ্ছেদের দীর্ঘশ্বাস আর হৃদয়ের গভীর অনুভূতি যেন মিশে আছে এই গানের সুরে। 90-এর দশকের প্রেমের গানের জগতে আজও এই গান শ্রোতাদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। শুনুন কুমার শানুর কণ্ঠে আশিকি ছবির এই গানখানি।

জীবনের না বলা অনুভূতি, ভালোবাসার নীরব আবেগ আর মন ছুঁয়ে যাওয়া কথায় সাজানো বাস এক পল ছবির গান আজও শ্রোতাদের মনে আলাদা জায়গা করে আছে। অসাধারণ কণ্ঠে গানটি গেয়েছেন কে কে এবং জুবিন গার্গ।

যৌবনের স্বপ্ন, ভালোবাসার মিষ্টি অনুভূতি আর ভবিষ্যতের অজানা পথকে ঘিরে তৈরি এই অপূর্ব গান আজও শ্রোতাদের মনে একই রকম জায়গায় আবেগ তাড়িত হয়ে আছে। চলুন শুনে নেওয়া যাক বেতাব ছবির এই গানখানি। দ্বৈতকণ্ঠে গেয়েছেন লতা মঙ্গেশকর এবং সাব্বির কুমার।

শুনলেন চিৎচোর ছবির গান। বন্ধুরা, এবার শুনতে চলেছি 80-এর দশকের এক দারুণ প্রাণবন্ত গান, কুলি ছবি থেকে। এই গানটিতে রয়েছে তারুণ্যের উচ্ছ্বাস, জীবনের গতি আর আনন্দের ছোঁয়া। সাব্বির কুমার এবং অনুরাধা পাডোয়ালের দ্বৈত কণ্ঠে আজও গানটির জনপ্রিয়তা সকলের কাছে সমান রয়ে গেছে।

শ্রোতা বন্ধুরা, ভালোবাসার টান কখনো কখনো মানুষের জীবনে বড় সিদ্ধান্ত নিতে বাধ্য করে। ঠিক তেমনি আবেগ আর ভালোবাসার গল্প নিয়ে তৈরি দিল ছবির এই হৃদয় ছোঁয়া গান উদিত নারায়ণ এবং সাধনা সরগমের সুরেলা কণ্ঠে আজও গানটি শ্রোতাদের মনে বিশেষ জায়গা করে আছে। তাহলে শুনুন দিল ছবির এই গানখানি।

কুমার শানু, আলকা ইয়াগনিক, অজয় দেবগণের কণ্ঠে এতক্ষণ শুনলেন দিলওয়ালে ছবির গান। গানে গানে অনুষ্ঠানের সব শেষ গানটি শুনুন হিনা ছবি থেকে, গেয়েছেন লতা মঙ্গেশকর।

এতক্ষণ হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে শুনলেন আকাশবাণী বিলোনিয়া, এখন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ দেশবন্দনায় শুনলেন দেশাত্মবোধক গান আকাশবাণী বিলোনিয়া। অনুষ্ঠানমালায় এখন রয়েছে পুরাতনী প্রবীণ নাগরিকদের জন্যে। আজকের শিল্পী সুজয় মুখোপাধ্যায়।

0: 사람 밝게 해.
1: 따니니 바보 송록 닌마 송록 뭉서스크 세복록 짜그리로 카요 아마 해록다
0: 가야.
1: 뭐 녹니 디로스티로 카이다나
0: 예, 너무 그리스틴.
1: 부스그저로 보라레카 카이케는 프로라
0: 클래스 10.
1: 클래스 10. 스쿨이 뭉케?
0: 실거리 하이스쿨.
1: 실거리 하이스쿨. 따부 부스그니 누모.
0: 아니 따부 41 록 소리도 하나다.
1: 41 록 소리도 하나. 너 뭉 카나카나 제 카나이 동네로 그 프로라드 르삽나 무슨 자고 벨라이키노 르삽부요 동태이 코랑 뭐까 함 하이노 마동라 따보가 아니 마이코 비니 코랑 탕이 동은 노르네 아양 따이 안 카나이 보동 비니 코랑 노 아니 군조 헤드폰 바이케 벨라이 카나 도고 따이 코랑 뭐 구름자 강강 안 원수고 제 르삽 노 르삽 강게 벨라이네 카나 도가는 아마 하기는 드럭 드럭게 비니 꼭노 승아 디니 카나라이네 그방 꼭게 비니 르삽 무노 무슨 디니 카나라이네 প্রহ্লাদ তাবুক আনি লগি তঙ্গু তাই খনাই তুমি নরক খনাই মানে বিনি লংমানি কক দো দো প্রহ্লাদ আং সানামুসুং পুইলা বাইকে রসামনা রক মুসুং খা নং তো রসাবনাই নি নাই সিনি মু মানজাক নরনি ইয়াং আমসাই হং কাঙ্কে বা
0: পুইলা আং নুকমানি কেন হুক বার নি জে অখামানি
1: হুক বার ই ই
0: আ ও আফ্রন নি সিমি আং খরে সানি মুসুং মানি আফ্রন চিবার নি রসামন বাং ফলু খাই হেমন্ত কুমার সর নি আফ্রন সিং আর সাউন সিং তা
1: হুকবানী বড় সামু নয় যত ছিল আপুরু খাই নাই মুসুং থাকা খরকসা রসাব নাই হইনি নাক সাক ন মুসুং থাকা
0: হুকবানী তো ফুপারি সামু সাম হামজাক
1: যত ছিল হামজাক কুমানী হিঙ্কে
0: যত নিশাই হামজাক মানি হিঙ্কে বা ও হেমন্ত কুমার সামানি
1: বড় সামু
0: ও খুম্বু বারলে বার খাই মানে
1: খুম্বু বারলে বার খা মানে রসা হইতে মানা রসম
0: মানাই মা খাগা সৈজাগত তাবো যাই দারি কাসাম তো
1: ফিয়ান আর সামুর খাইছি নাম পুইলা আসাই মানে সানা থাকে
0: আহ
1: তব কিসা মিশালে হেনারি ফোন খানার দি কিসা মিশা কক থাই তামহে পহির মানু কিসা খানাই নাই দো আর সামুন দো নি নি অর সৈজাগর করে ফোন কিসা মিশা দো সব খানার লাং খানাই নাই নি নি আর সামুন
0: খুম বু বারলে বার খা

0: 아오이 간염은 정말 함자고 다 레도 없나 아서 그냥 함자고 쓰란심을 가네 봐요 여러분들 사부 컵 가나고 가서 그 사부도 맞는 거나 한가양 아스글 자도 걸리지 함자고 계란 고트만 이는 꼬글로 고트마로 함자고 그러고 또 강사 토글로 가는 거 사부만 아 바이 숙이니 바이 다 손보로 사만 가나 간가이 나냐니 가나 나니 이래도 또 물어 녹나이 봐 가나마 시민 바시 꼬불꼬불 와요 예스 꼬로 까가이 하이는 꼬불 와지 많아요 막 가나요 아스카 함자고 자도 걸리지 않아
1: বেলাখানা হামবাই হিঙ্গাই নং পাই থাকো খাই তংনাই লোকরং ন তাম ক কসা নাম সং কিছা সাইখানা রে
0: লাইন হামবাই মারনে সানাই আনি যে আং তো তাবু উজনি সাকরা জং উংজা জাখাবা মনাই ককই বাজে বাইগনা সংর তাবু কিছে কিছা জাগি খানা মন লেখা পড়া বো সরং জা গজা বা যতন সৈনাম জং তং রসাম নাম সং খানা নাম সং আবর নাং দিন ক কসা কালাই দা গরং ফাইদি মালাই ফাইদি ও জাগা ফাইয়ে হিঙ্গাই বড় কাহে কাহিন রসাবুল থাংমানাই সই থাংমানাই আং আমতির ঘনি ওয়ানচকতা দিনে ক কাজার কালাং খাতা হামবাই বেলাইকে তাকুং নরন
1: বুখুংন বেলাইন হামবাই 1936 ইংরেজি বিসিনে 8 জুন 12 থাকতর আওই খগ এবারে দেও পুইলা চেংজাক মানে সাল বিনয়া প্রিসে মানে গদক মাহিমু তাকলায় বিসি সুকুসি এবা 90 ইয়ার্স পুংখা ও কলংমাইয়া প্রিসে মুঙ্গ আওই খগ 12 থাকতর নি বড় রংন টংঠক মুং সিমিরিয়া বেবা বড় রংনি হুকুমু মুকুমু সরংমু ককটুমা বীরমু তৈয়ী বরং নিখাও থাই সামই নাহাকা জরা সলাই জাকা ফিয়াবা ও আওয়াই খকনি খরাং বেবাক লুকরং নিখানো তাবুক ফানা সতনই টংখ আও খাই টাই তাকুকটাই বুকুক চৌন বেলাইন হামবাই তিনি অবশ্যকন অংশিতুন নরব ক্লাইসেকে আওয়াই খানানে মুসুং হাকে প্লে স্টোর নিউজ অন এয়ার এপ এবার গুগল আকাশবাণী .gov.in সার্চ খাইদি অবনে উলো আকাশবাণী লাইব্রেরি হাবদি চ্যানেল পেজ মানানো আর আগত লাহিনী সৈদি আকাশবাণী আগত লাতে এফ এম উজ্জয়ন্ত আগত লানি পান্ডা খাওয়াই মাননাই হাইকে তিনি অবশ্য নংসিতুন ফাইনাই সালো তৈ বসুই গরং রেসাব গরং ওয়ানসু গরং তৈ আওয়াই খক বাই গদালি টংনাই রং গরং নানি সাই টংনাই যতন হামবাই বুকুন বেলাইন হামবাই খুলুমকা
0: খুলুমকা
2: আসরতে কসার মাজারও এলএম গরং পান্ডানী কগলামী কসার মাজারও নরক খাবাইখ্যা নানটি আরও আকাশবাণী নতুই সালাইমানী কগলাম পান্ডা ফাফারি দেবর মাবাই

Siri mangonugu serik serik bukango teruk teruk bukanango.

0: नंग तो आज रनी रसम रोन बेला बेला खन हमजा गोताय आज रन रसम न कबां को नंग मा बो मानो ताय हाबा हमजा गो अबने से सकनी रसम रो खे नंग हिंदी रो के खटा खना सा रोम दिन नागिना हंदी के कबां को कते बा जरो रो गो आंगो दाउ पोइ दों खा ए खना तो रो गो रसम रो ख दों आ भाई रो
1: सामु पावस दोंग
0: कबां
1: ता
0: मो रसम दों आ जरन दो सा दिन गा गा ता कुन नंग सने मु सु ताय के सो को रेडु लख खना नंग
1: रेडियो बुइ ल खनाउ आ ए ओ एफएम नि सोलाय दोंग प्रता ताबक तो ए रेडियो खना नै छिरि खा गनि आफ्रां रेडियो पहिला खनाउ जे दाबी मल्थ्रो सामानि मकलनि मुक्ति हमनि आज रसं आं फारे रेडियो खना
0: ताऊ खना लिया
1: ताबक खना नि
0: दो आवाय तो कबंग कुक बरोरक नो बक्स बक्स जोरम पाइन बगे खनाय मे या बक्स बक्स का ताबुक जोरा मॉल स्लाइज आइ थंगा अपन बगे खनाय मान्य रो गंगि थंग पायो रेडियो नि एकक साका अपनि लगे आं ताइके से कक सना मजु मके ताबु नंग तामरो खाय
1: তাক বা নাও নতং তা আই সামং লোক পান
0: সামং বা ভাই বপতি সামরো
1: আনি নিজে নি বাগান তং মা বা রাবার তা বা রাউই তং তা
0: তাই ইসরাই খরক বসে খানি নি বসা
1: সরাই মাসা
0: খরক সলা না বরে
1: সলা
0: সলা গে রসাম রোগ বাই কবং কুক তং না নি নি রাবার রোগ দিন কবং কুক তং
1: সামং প্র সামং ক্লাই অবসর সময় বা রসাম রোগ বাই বেশির ভাগ তাইস তং গুতা
0: তাই নরনি নক নুখং নক কে বরসাম রোগ বাই গদাল জাগা ভাই তে তং নি নি আমা বাবু নানা চুচু সংরোগ বাই আমহারো
1: আং সরাই নফ্রম সিন আমা আনে আমার সাও
0: নি
1: আং
0: নি
1: এমন 8 বছর আনে আমা কালচার প্রোগ্রাম সামান নুকতা নো বাইন নং থাং
0: আপুনি বাকি নেব তাবো আর সামনে তৈ দুলকা নিনি আমানি ইয়াগুল তাই নিনি লগি সংকে ভাই বকে বুসুক জরতি রে সামর ন হামজাক নন
1: বগর সাও চিং আই গি এই সিনি ও চিং নক না লাইয়া খফর ব চিং বাই নং ও এই মাস্তে হাম প অগস্ট দং দং খা আরে মাইমিতা বাবাই চিং পইলা শিখলা তোমার সামর সালাই ও তোমার সঙ্গে মাইমি তার তোমার তামানি জ্বর ওখানে পাওয়া গেছে তোমার আমার
0: রসম
1: ফাই আই আই সিরি
0: আসিরি
1: সিরি
0: সিরি
1: হমানি এ
0: দ সিরি সিদ না রসম রটন মডা মান টাং সস কা মামি তা ফোন হিন্দি লেবাং বো মানে মসক সোল মানে এবা টাং বিতি রং
1: পাওয়া
0: আমা
1: থাং মাইলা একদম
0: পবি থাম কে তাবু তাম খানা রে ফিও নাই রসম হাইন হাই খানা ও না তাকি জিসা
1: তাব বা বোমা হাই নাকি বিনি নদ্র সানাই নাকি নিজে নিজে
0: নংসে নিনি জসম খানা নাই সাদি তাবু
1: আংখানে বেশিরভাগ তা আজকাল বিশ্বনাথ নি বেশির চাকু যে প্রোগ্রাম থাকবে
0: বিশ্বনাথ নি
1: বিশ্বনাথ নি
0: পে নং সাগা নি ফেভারিট হেমন্ত কুমার জমাতি আছে
1: বন বনি নত বনি যুগত ক্লাসিক্যাল আংখ বন হামজাক তা বিশ্বনাথ নখানে মানে মশা থাকনাই যে সামনি রোমান সং বখানে বিশ্বনাথ জয়স খাই কিন্তু আইগে নিজে

0: তোমার আছে নাই গড়িয়া নি তুই কি বলে নি বিশ ইয়া চিনি হেমন্ত কুমার
1: গেন তাবো সানা থাকে আং থাইছিং নন সুমান দং সামনা হামজাক বিশ্বনাথ ব খব জাক দা নিনি হামজাক মানে বিশ্ব থাইছিং কার জাগাই থাকা নং পক জাগাই থাকা
0: আর
1: বিশ্বনাথ
0: মনব অময়া আবার বিশ্বনাথ নি সিগাং তো মনসং চিনি মা বা হেমন্ত কুমার সনব থাঙ্কা আরতি কুমার সনব থাঙ্কা এই নারায়ণ সকি সনব থাঙ্কা অনন্ত হরি সনব থাঙ্কা আং উপরে তুমি সামনে ক্লাস ফাইভ তো
1: বিশ্বনাথ নি বড় সামর নং গবং কো করে সাপ তাবো কিং
0: তাবো আং রসামানি এখানে ও মার মার মার নিঙ্কা মতো মা বারা কবি নিঙ্কা মন তো আং সুখাং রসাই ফাই গে চুয়া বৌমানি পাতনি কলি বেলি কলি বেলি হুম আবরক্তা
1: তো অঙ্কে বিশ্বনাথ নিয়ে আর রেসম তাংসা খানা মার মার মানে আবু ফোন খানা রেসিদি কিসাংকে খানাই নাই নিন খরং মাইকে বিশ্বনাথ নিয়ে রেসম ভাই বপতি বুঝুক জোর দিয়ে খানা তো
0: মার মার মার নিঙ্কা মতমা বারা কবি নিঙ্কা বড় তংনাইকে আংখেয়া জিগ সিলিয়া মার মার মার ইংখা ন মতমা বারা কবি ইংখা ন বড় তংনাইকে আংখেয়া জিগ সিলিয়া নু ন তুইয়ানি ইমাং ন ন তুইয়ানি মুক্তা ওমা ওমা ওমা ওমা ওমা ওমা ওমা বখাতাই আং ফাতাই থুইনাইকা রংচ বখাতাই আং ফাতাই থুইনাইকা বকাথাই আং ফাতে থুইনাইকে রংসা বকাথাই আং ফাতে থুইনাইকে মার মার মার ইংখা ন মতমা বারা কবি ইংখা ন বড় তংনাইকে আংখে ইয়াজিক সিলিয়া মার মার মার ইংখা ন মতমা বারা কবি ইংখা ন বড় তংনাইকে আংখে ইয়াসিক সিলিয়া ন ন তুইয়ানি ইমাং ন ন তুইয়ানি মুক্তা বকাথাই আং ফাতে থুইনাইকে রংচক বকাথাই আং ফাতে থুইনাইকে বকাথাই আং ফাতে থুইনাইকে রংচক বকাথাই আং ফাতে থুইনাইকে কক বারা বারা মান হনই ন আশিক তা সাদি তং বারা বারা তং মান হনই আশিক তা তং দি লাচি মা কিরি মানো তুই তং দি ন লাচি মা কিরি মানো তুই তং দি ন সাবুন আং লাচি তংনাই সাউই রুদি ন সাবুন আং কেরি তংনাই সাগর দিন জেছিং মানছ জেছিক তংছ খালুই তংন কাহাম হাম ইয়া নন তুই মন তংন আসুক বাই নং মকল পেয় আসুক বাই নং খাকো সমিয় বকাথাই আং ফাতে থুইনাইখা রংছ বকাথাই আং ফাতে থুইনাইখা বকাথাই আং ফাতে থুইনাইখা রংছ বকাথাই আং ফাতে থুইনাইখা আয়ং কারে কারে অর তোরে তোরে আহাই তাং দি আয়ং কারে কারে অর তোরে তোরে আহাই তাং দি কবুই আং মতই রং সেলেং পাপাঙ্গ কবুই আং মতই রং সেলেং পাপাঙ্গ আনিতা মোচাইয়া তংব সাউইর দিন আনিতা মোহামিয়া তংব সাউইর দিন জেসুক মানস জেসুক তংস খালি তঙ্গনি কাহাম হাম ইয়া নন তুই মন তঙ্গন আসুক বৈ নু মকল মেয়া আসুক বৈ নু খাকো সমিয় বখাতাই আং ফাতে থুইনাইকা রংচক বখাতাই আং ফাতে থুইনাইকা বখাতাই আং ফাতে থুইনাইকা রংচক বখাতাই আং ফাতে থুইনাইকা মার মার মার ইংখা ন মতমা বারা কবি ইংখা ন বড় তংনাইকা আংখে ইয়া জিগ সিলিয়া মার মার মার ইংখা ন মতমা বারা কবি ইংখা ন বড় তংনাইকা আংখে ইয়া জিগ সিলিয়া ন ন তুই আনি ইমাং ন ন তুই আনি মুক্তা বখাথাই আং ফাতে থুইনাইকা রংচক বখাথাই আং ফাতে থুইনাইকা বখাথাই আং ফাতে থুইনাইকা রংচক বখাথাই আং ফাতে থুইনাইকা
1: ও বেলাই খানা তোকে বেলায় বেলাই খেন খরং খানা তোকে বিশ্বনাথ নি রেসা উনো বিনি খরং বাই খানা রাখা প্রহ্লাদ বেলাই বেলাই খানা হামাই প্রহ্লাদ অমাই কে রেসা বাই খানা রমান বাগাই প্রহ্লাদ তেব লংম তাম উনো মুসুম খো তাম নাহার মুং রকে নিনি তাবো খ তং খো তেব রেসা উনো তুই নাই
0: আনি লংমা বা তৈসা বুসং দে আগক মানো আনি আনি আশা বিশ্বাস দং আং চেষ্টাবো খাই দং তৈসা মানে রিলিজ রক লাই তো এসে বারক ভাই আং পিট যাকে আমি খরং পিট খেয়ে আং বারক ভাই সিজাং নামো সুক্তা
1: আবন বাকি নং তাম তাম ওয়ান সুবি তো তাম তাম তিয়ার খাই তো তাবো আবাই খাই না নি বাকি
0: তাব আং রসাম রক সৈয়ে তং রসাম রক সামই তং অখলিগো আং রসাম সৈমানি ব সেনানি দিন বা এ পাইর সময় অন্তর গাইসালাম সৈজাক তঙ বখানে খেমতা ভাই
1: প্রহ্লাদ নাই তো রেসাম সৈকিয়া রেসাম রেসা বই রেখা রেসাম বুইনি থানি ইয়াবো রেখা আসুক বাই সিমি ঘে নি মৌন নং পিসারি মানো না তেও বুসং থাকা না নং ওয়ান সুবিধা মান না তাম হমলে তাবো তো অ্যালবাম খাইয়াকে এবার নং সিনেমা রগো ফিল্ম রগো নং নি রেসাম রগনো দায়া

যতনা নজরাও দীপর কাহাম তাবু খানাবাদী কক ব্রক ভাই কক তুমাবু পাগ্র ভারত মিয়া অপারেশন সিন্দুর বিশা পংমা পালাইখ্যা থাকায় বিশিনি মে সিনি সালমারিও ভারত অপারেশন সিন্দুর সেংমানি কেন্দ্রনি রংমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মিয়া দিল্লি কতালো ভারতনি সংজাক নেদারল্যান্ডনি ফুরাই ককটুনাই মারিসা জেরাসন বাই জুদা জুদা বাবায় তুই ককলাম সালাইখ্যা তাংতাই সামুং মানথগ্রী মুমন্ত্রী ডাক্তার মনসুখ মান্ডবীয় মিয়া বিশি ব্রৈশি উমর এবার আবুনি গবং উমরনি সামুং তাংনাই রকনি বাকি হাকতর গনাঙ্গী বিশিনি সাকাম জেরি নাইমা সামুং বতাং সেঙ্গী রেখা হাকতর বুমাতাই সেরাই রকনি সাকাম সেব গ্রাক খাইনাও নাহারী সাকামতাই নুকুং হামক্রাইনাইখুং জননি জল খাইখ্যা ত্রিপুরার রংকসার নাইখুংবাই নাইকলজাক নই সাই নৈশিদক বিশিনি মাইদমিক মাদ্রাসা আলিম কুসুক মাইদমিক তাই মাদ্রাসা ফাজিল আমজক মুংনি অংকারনি তিনি দীপর দামসিনিও সাকলাইজাগান এস সি বসং হামক্রাই মন্ত্রী সুধাংশু দাসনি তৈদুল মুংবাই মিয়া অনুকুতি হাঙ্কর ফতিক্রায়ো হাফাংনি হামক্রাই গনাং সামুং হুমুংনতুয়ী ককলাম সালামিয়া পান্ডা সংসজাখা

আছে জরতেই খা তত রসা মূল রক্ষা বাইকা বিবা দেবরমা বাই রসা রসা মূল ফাই হাইন হাই বাইথাক রসা মূ খালাইনজর বাইথাক গো রসা মূ খালাইন চন্দ্রানী জমাতিয়া বাই বি খুক তুই রসা রসা মূল

Diforka ham day hanya halam sugo khnai thoknai mareki sing songno sarasa point dog megahertz FM jen toni bere kripanda was ro sing bere mani kokno tu is halai tyongo au sini baro thakor to ni je dilli aboni capital dilli wo tam tam bere chane jaga to abonorong to hajin ge ozro wo hanyo hai te kisa sing bere kri ajaga ni no jotoni sai sing bosor burum no ajaga wo practice hajago je fru baro thakor to yok mani sal hanke no আও কক সাকিন অনুরোধ সাইমান বাইখানা আবো বো জাগানি কক নো আং সানানি নাই

আবং খালাল কিলা জং আমি হিনে সাইমানো তাই আবনো ইংরেজি কক বাই হংকে রেড ফোর্ট হই বসাইমানো আউ হংকে জং জি কক বাই হংকে তাম হঞ্জেনে আবং খা গসাক নক হই বনো জং হালাইমান খা আউ আবং খা 1857 সালো লাল কিলা নাম জাকমানি আপু তাঙ্গি বেলাইনো সিনি জাক আওয়ং জাখান মালে জেফুরু 1947 বিসিও বারো থাকত ইয়ক ফুরু আরো ন পুইলা ইয়ক সামানি বেয়ানা তিসা জাগ আবন বাগৈন আবু তাইব আওয়ং জাক তাই বস বিসি বুরম ন আবুনো মৈত্য খালায় সিনি বারো থাকতনি মন্ত্রী বক্র আরো বানা তিসাও

আবহু নকারিব লাল কিলা নকারিব বনতেব কবাং মামুং বাই রিংজা গৈতং আবক দিল্লি লাল কিলা হেকবা লাল কালার হানিব আবু রিংজাগ হেকবা দিল্লি লাল দুর্গ হানিব আবু হনজাগ আবু কবাং মামুং বাই ন রিংজা গৈতং আপন বাগান আপন নাই হে জেফ্রু ভারত হাকতর ইয়ক সামানি সালো হে থেব দংথক চাথুতকে আর হহম দমকে আবু পালাই জাগৈ দঙ্গ আজর আরগো থাকে থেব দংথগান হই আংখে ওয়ানসুগো

এতক্ষণ শুনলেন এফএম উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান আগরতলা থেকে আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালাম বিধানসভায় নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসছেন। ভারতের প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO ও বায়ুসেনা গতকাল পরীক্ষামূলকভাবে ট্যাকটিক্যাল অ্যাডভান্স রেঞ্জ অগমেন্টেশন বা তারা অস্ত্রের সফল ক্ষেপণ সম্পন্ন করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যাতে পারমাণবিক শক্তি অর্জন করতে না পারে সে লক্ষ্যে মার্কিন দেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। বাংলাদেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। গত 24 ঘণ্টায় সেদেশে হামে আক্রান্ত হয়ে আরও 12 জন শিশুর মৃত্যু হয়েছে। IPL ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে 7:30। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালাম বিধানসভায় নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও অন্যতম বরিষ্ঠ বিজেপি নেতা অমিত শাহ আজ কলকাতায় এসেছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ সহ দলীয় নেতারা। সেখান থেকে তিনি দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে পুজো দেন। এরপর অমিত শাহ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে দলের নির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসবেন। আজই চূড়ান্ত হয়ে যাবে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামীকাল শপথ নেবে নতুন সরকার। অসমে বিজেপি নেতৃত্বাধীন NDA সরকার আগামী 12ই মে শপথ গ্রহণ করবে। এই নিয়ে টানা তৃতীয়বার রাজ্যের সরকার গড়বে তারা। গুয়াহাটিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ সাইকিয়া সহ অন্যান্য নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন। পরে এক সাংবাদিক বৈঠকে শ্রী সাইকিয়া জানান, খানাপাড়ায় কলেজ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন। উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সহ NDA শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা। তামিলনাড়ুতে সরকার গঠন প্রক্রিয়ায় বিলম্বের জেরে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য প্রয়োজনীয় 118 সংখ্যা বা ম্যাজিক ফিগার স্পর্শ করতে বিভিন্ন শিবিরে দফায় দফায় আলোচনা চলছে। গতকালই নবনির্বাচিত বিধায়কদের নিয়ে পৃথকভাবে বৈঠক করেছে DMK এবং AIADMK। অন্যদিকে পুডুচেরিতে আয়োজিত এক বৈঠকে AIADMK-র পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন দলের সাধারণ সম্পাদক এডাপ্পাড়ি পালানিস্বামী। রাজ্যের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আজ VC-কে CPI এবং CPIM-এর নবনির্বাচিত বিধায়কদের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজ্যপাল বিশ্বনাথ আড়লেকারের নির্দেশ অনুযায়ী একক বৃহত্তম দল TVK-কে সমর্থন দেওয়ার বিষয়ে এই বাম ও আঞ্চলিক দলগুলি কি অবস্থান নেয় সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। কেরালামে নতুন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নির্বাচনের জন্য গতকাল থিরুবনন্তপুরমে কংগ্রেস বিধায়ক দলের এক বৈঠক হয়েছে। তবে এই বৈঠকে সম্ভাব্য মুখ্যমন্ত্রী বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কংগ্রেস হাইকমান্ডের পক্ষ থেকে নবনির্বাচিত প্রত্যেক বিধায়কদের সঙ্গে আলোচনা হয়েছে। দলে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কাছ থেকে মতামত জানার পরই কংগ্রেসের জাতীয় নেতৃত্ব এ বিষয়ে তাদের সিদ্ধান্ত জানাবে বলেই মনে করা হচ্ছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বিশ্বের অর্থনীতিতে স্থিতিশীলতায় ভারতের ক্রমবর্ধমান ভূমিকার কথা তুলে ধরেন। আন্তর্জাতিক সমৃদ্ধিতে ভারতের গুরুত্বের কথাও বলেন তিনি। সুরিনামের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এই বক্তব্য রাখেন বিদেশমন্ত্রী। তিনি IMF-এর পরিসংখ্যানও তুলে ধরেন। বিশ্বের সার্বিক GDP বৃদ্ধিতে ভারতের অবদান 17%। তিনি বলেন, এই পরিসংখ্যান প্রমাণ করে বিশ্বের নিরিখে ভারতের অর্থনীতি দ্রুত সম্প্রসারিত হচ্ছে।
1: India contributes to the 17% of the total global growth. We help to de-risk the international economy. We help to give more possibilities. We are creating more options. We are today negotiating and concluding more free trade agreements for countries to avail of it. And along with that, we are trying to create a global footprint so that our impact on the international economy and the de-risking of the world is as impactful, as far-reaching as possible.
0: বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেন, ভারতের অভিবাসন নীতি প্রবাসীদের সুরক্ষা, তাঁদের দেশ ছাড়াও দেশে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সহযোগিতা ও সার্বিক ব্যবস্থাপনার গুরুত্বকে তুলে ধরে। মন্ত্রী নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের স্থায়ী মিশনে দ্বিতীয় আন্তর্জাতিক অভিবাসন সমীক্ষা মঞ্চে বিভিন্ন দেশের প্রতিনিধিদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই কথা বলেন। ভারত প্রবাসীদের বিভিন্ন দেশে সুষ্ঠু নিরাপদ যাতায়াতের জন্য 23টি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক ও সমঝোতা স্মারকপত্র মৌ চুক্তি স্বাক্ষর করেছে বলেও তিনি উল্লেখ করেন। ভারতের অভিবাসন নীতি মূলত মানুষের কথা ভেবেই নির্ধারণ করা হয়েছে বলেও মত ব্যক্ত করেন কীর্তিবর্ধন সিং।
2: Our approach to migration governance is anchored in a holistic and pragmatic framework guided by the core operational principles of protection of migrants, comprehensive governance across the migration life cycle, and strong international cooperation. India has concluded comprehensive bilateral mobility agreements and MOUs with 23 countries and is pursuing several more to create sustainable pathways for fair and ethical mobility. This is the key to ensure migrant welfare through safe and regular migration pathways.
0: ভারতের প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO ও ভারতীয় বায়ুসেনা গতকাল ওড়িশার উপকূলে পরীক্ষামূলকভাবে ট্যাকটিক্যাল অ্যাডভান্স রেঞ্জ অগমেন্টেশন বা তারা অস্ত্রের সফল উড়ান সম্পন্ন করেছে। প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানায়, মডিউলার রেঞ্জ সম্প্রসারণ অস্ত্র হিসেবে তারা দেশের প্রথম দেশীয় পদ্ধতিতে তৈরি গ্লাইড অস্ত্র, যা যে কোনো দিক নির্দেশহীন অস্ত্রকে সঠিক দিকে ক্ষেপণ করতে সক্ষম। এই অস্ত্র ভূমি সংলগ্ন লক্ষ্যবস্তুকেও নিষ্ক্রিয় করতে সক্ষম। মন্ত্রক আরও জানায়, এই অস্ত্রের নকশা DRDO-র বিভিন্ন গবেষণাগারের সহায়তায় হায়দ্রাবাদে গবেষণা কেন্দ্র ইমারতে তৈরি। রেলের নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারতীয় রেল উত্তর রেলের গুরুত্বপূর্ণ রুটগুলিতে নিজস্ব পদ্ধতিতে তৈরি স্বয়ংক্রিয় কবচ সুরক্ষা ব্যবস্থার জন্য 362 কোটি টাকা প্রকল্পের অনুমোদন করেছে। এর মধ্যে রয়েছে জম্মু ও ফিরোজপুর শাখার মোট 478 কিলোমিটারের উল্লেখযোগ্য রুট। রেল মন্ত্রক জানায়, রেলের আধুনিকীকরণ ও নিরাপত্তা সুনিশ্চিত করতে এই কবচ ব্যবস্থা চালু করা হবে। এই প্রযুক্তির মাধ্যমে সংঘর্ষ এড়াতে স্বয়ংক্রিয় ব্রেক ব্যবহার করা হবে। পশ্চিমবঙ্গে চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। এবারে মোট পাশের হার 86.83% পরীক্ষা দিয়েছিল 971,000 পরীক্ষার্থী। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরান যাতে কখনোই পারমাণবিক শক্তি অর্জন করতে না পারে তা নিশ্চিত করার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, তিনি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পশ্চিম এশিয়া নিয়ে তার সঙ্গে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলেও তিনি জানিয়েছেন। এদিকে মার্কিন নৌবাহিনী জাহাজগুলোর উপর ইরানের হামলার জবাবে মার্কিন সেনা ইরানের সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে। ইরানের সরকারি সংবাদ মাধ্যম ও পশ্চিম তেহরানের বিস্ফোরণের শব্দ ও গোলাগুলি চলার খবর দিয়েছে। দক্ষিণ ইরানে বন্দর আব্বাসের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ওয়াশিংটন জানিয়েছে তারা সংঘাত বাড়াতে চায় না, তবে নিজেদের বাহিনী নিরাপত্তা রক্ষায় সর্বদা প্রস্তুত রয়েছে। প্রতিবেশী দেশ বাংলাদেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত 24 ঘণ্টায় সেদেশে হামে আক্রান্ত হয়ে আরও 12 জন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী মৃত শিশুদের মধ্যে 6 জনই ঢাকা বিভাগের। এছাড়া বরিশাল, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী এবং সিলেট থেকেও মৃত্যুর খবর পাওয়া গেছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালাম বিধানসভায় নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসছেন। ভারতের প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO ও বায়ুসেনা গতকাল পরীক্ষামূলকভাবে ট্যাকটিক্যাল অ্যাডভান্স রেঞ্জ অগমেন্টেশন বা তারা অস্ত্রের সফল ক্ষেপণ সম্পন্ন করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যাতে পারমাণবিক শক্তি অর্জন করতে না পারে সেই লক্ষ্যে মার্কিন দেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। বাংলাদেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। গত 24 ঘণ্টায় সেদেশে হামে আক্রান্ত হয়ে আরও 12 জন শিশুর মৃত্যু হয়েছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। খবর শেষ হল, এরপরেই স্থানীয় সংবাদ।
3: শুনলেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ আকাশবাণী বিলোনিয়া। এখন আবারও আগরতলা থেকে এফএম উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান শুনুন।
4: খাতিউ নারজা আমায় নারক মানে জাগরা

0: চুমুই টংফানো কমাউই থাঙো বলে হামজাক মানিনি কমাই পাইগেলা খাপা নংরমানো ন
1: শুনলেন এফএম উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান আগরতলা থেকে আকাশবাণী বিলোনিয়া। এখন শুনুন দিল্লি কেন্দ্রের মিড ডে নিউজ ইংরেজি সংবাদ।

0: শুনলেন, দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মিড ডে নিউজ ইংরেজি সংবাদ। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। অনুষ্ঠান সূচিতে এখন রয়েছে সাহিত্য পাঠের আসর, এতে রয়েছে গল্প পাঠ। আজকের গল্প পদ্ম গোখর, শুনবেন এর প্রথম ভাগ।
1: ইসলামের শিউলিমালা গল্পগ্রন্থ থেকে গল্প পদ্ম গোখর, আজ শুনবেন এর প্রথম পর্ব। রসুলপুরের মীর সাহেবের অবস্থা দেখিতে দেখিতে ফুলিয়া ফাঁফাইয়া উঠিল, লোকে কানা ঘোষা করিতে লাগিল, তাহারা জিনের বা যক্ষের ধন পাইয়াছে, নতুবা এই দুবৎসরের মধ্যে আলাদিনের প্রদীপ ব্যতীত কেহ এরূপে বিত্ত সঞ্চয় করিতে পারে না। 10 বছর পূর্বেও মীর সাহেবের অবস্থা দেশের কোনো জমিদারের অপেক্ষাহীনও ছিল না সত্য, কিন্তু সে জমিদারি কয়েক বৎসরের মধ্যেই ছিল ঢেকি হল তুল, কাঁদতে কাঁদতে নির্মূল অবস্থায় আসিয়া ঠেকিয়াছিল। মুর্শিদাবাদের নবাবের সহিত টেক্কা দিয়া বিলাসিতা করিতে গিয়াই নাকি তাদের এই দুরবস্থার সূত্রপাত। লোকে বলে তাহারা খড়মে পর্যন্ত সোনার ঘুঙুর লাগাইতেন। বর্তমান মীর সাহেবের পিতামহ নাকি স্নানের পূর্বে তেল মাখাইয়া দেবার জন্য এক গ্রোশ যুবতী সুন্দরী ভারতের বিভিন্ন প্রদেশ হইতে সংগ্রহ করিয়া আনিয়াছিলেন। তাহার মৃত্যুর সাথে সাথে স্বর্ণালঙ্কার দগ্ধলঙ্কায় পরিণত হইল, এমনকি তাহার পুত্রকে গ্রামের একটি ক্ষুদ্র মক্তব চালাইয়া অর্ধ অনশনে দিনাতিপাত করিতে হইয়াছে। এখন পিতামহের পৌত্রের কোনো খানদানি জমিদার বংশের বিবাহ হইল না, কিন্তু যে বাড়ির মেয়ের সহিত বিবাহ হইল সে বাড়ির বংশমর্যাদা মীর সাহেবের অপেক্ষা কম তো নয়, বরং অনেক বেশি। বিলাসী মীর সাহেবের পৌত্রের নাম আরিফ, বধূর নাম জোহরা। জোহরার রূপের খ্যাতি চারিপাশে গ্রামে রাষ্ট্র হইয়া গিয়েছিল, কিন্তু এত রূপ আর বংশমর্যাদা সত্ত্বেও দরিদ্র সৈয়দ সাহেবের কন্যাকে গ্রহণ করিতে কোনো নবাব পুত্রের কোনো উৎসাহ দেখা গেল না। মেয়ে গোঁজে বাঁধা থাকিয়া বুড়ি হইবে ইহাও পিতামাতা সহ্য করিতে পারিল না, কাজেই নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও বর্তমানে দরিদ্র মক্তব শিক্ষক মীর সাহেবের পুত্র আরিফের হাতেই তাহাকে সমর্পণ করিয়া বাঁচিলেন। মীর সাহেবদের আর সমস্ত ঐশ্বর্য উঠিয়া গেলেও রূপের ঐশ্বর্য আজও এতটুকু ম্লান হয় নাই।

এবং এরূপের জ্যোতি কুতুবপুরের সৈয়দ সাহেবের রূপখ্যাতিকেও লজ্জা দিয়ে আসিয়াছে। কাজেই আরিফ ও জোহরা যখন বর্বদুবে এসে পাশাপাশি দাঁড়াইল, তখন সকলেই চক্ষু জুড়াইয়া গেল, যেন চাঁদে চাঁদে প্রতিযোগিতা। পিতার মন খুঁতখুঁত করিলেও জোহরার মাতার মন জামাতা কন্যার আনন্দ উজ্জ্বল মুখ দেখিয়া গভীর প্রশান্তিতে পুড়িয়া উঠিল। আনন্দে প্রেমের আবেশে শুভদৃষ্টির সময় উভয়ের ডাগর চক্ষু ডাগরতর হইল। আরিফের মাতা কিছুদিন হইতে চিররুগ্না হইয়া শয্যাশায়ী ছিলেন। বধূমাতা আসিবার পর হইতে তিনি সারিয়া উঠিতে লাগিলেন। আনন্দে গদগদ হইয়া তিনি বলিতে লাগিলেন, বৌমার পয়েই আমি সেরে উঠলাম, আমার ঘর আবার সোনাদানায় ভরে উঠবে। গ্রামময় এই কথা পল্লবিত হইয়া প্রচার হইয়া পড়িল যে মীর সাহেবের সৌভাগ্য লক্ষ্মী আবার ফিরিয়া আসিয়াছে। মানুষের পয় বলিয়া কোনো জিনিস আছে কিনা জানি না, কিন্তু জোহরার মীর বাড়িতে পদার্পণের পর হইতে মীর সাহেবের অবস্থা অভাবনীয় রূপে ভালো হইতে অধিকতর ভালোর দিকে অগ্রসর হইতে লাগিল। গ্রামে প্রথমে রাষ্ট্র হইল, মীর সাহেবের নববধূ আসিয়াই তাহাদের পূর্বপুরুষের প্রথিত ধনরত্নের সন্ধান করিয়া উদ্ধার করিয়াছে, তাহাতেই মীর বাড়ির এই অপূর্ব পরিবর্তন। গুজবটা একেবারে মিথ্যা নয়। জোহরা একদিন তাহার শ্বশুরালয়ের জীর্ণ প্রাসাদের একটা দেওয়ালে একটা অস্বাভাবিক ফাটল দেখিয়া কৌতূহলবশেই সেটা পরীক্ষা করিতেছিল। হয়তোবা তাহার মন গুপ্ত ধনরত্নের সন্ধানে হইয়া এই কার্যে ব্রতী হইয়াছিল। তাহার কি মনে হইল সে একটা লাঠি দিয়া সেই ফাটলে খোঁচা দিল। সঙ্গে সঙ্গে ভেতর হইতে ক্রুদ্ধ সর্পের গর্জনের মতো একটা শব্দ আসিতে সে ভয়ে পলাইয়া আসিয়া স্বামীকে খবর দিল। বলা বাহুল্য, আরিফা নববধূকে অতিরিক্ত ভালোবাসিয়া ফেলিয়াছিল। শুধু আরিফ নয়, শ্বশুর শাশুড়ি পর্যন্ত জোহরাকে অত্যন্ত সুনজরে দেখিয়াছিলেন। জোহরার এই হটকারিতায় আরিফ তাহাকে প্রথমে বকিল, তাহার পর সেইখানে গিয়া দেখিল সত্য সত্যই ফাটলের ভিতর হইতে সর্প গর্জন শ্রুত হইতেছে। সে তাহার পিতাকে বাহির হইতে ডাকিয়া আনিল। পুত্র অপেক্ষা পিতা একটু বেশি দুঃসাহসী ছিলেন। তিনি বলিলেন, ও সাপটাকে মারতেই হবে, নইলে কখন বেরিয়ে কাউকে কামড়ে দেবে। ওর গর্জন শুনে মনে হচ্ছে ও নিশ্চয়ই জাত সাপ, বলিয়াই বধূমাতাকে মৃদু তিরস্কার করিলেন। স্থানটা জঙ্গলাকীর্ণ হইয়া গিয়াছিল। অতি সন্তর্পণে তাহার খানিকটা পরিষ্কার করিয়া বারকত খোঁচা দিতেই একটা বৃহৎ দুগ্ধধবল গোখ্র সাপ বাহির হইয়া আসিল। মস্তকে তাহার সিঁদুর বর্ণ, চক্র ও খড়মের চিহ্ন। আরিফ সাপটাকে মারিতে উদ্যত হইলেই পিতা বলিয়া উঠিলেন, মারিস নে, মারিস নে, ও বাস্তু সাপ, দেখিস নে, ও যে পদ্ম গোখ্র। আরিফের উদ্যত জ্যোষ্ঠি হাতেই রহিয়া গেল। জঙ্গলের মধ্যে পদ্ম গোখ্ররূপী বাস্তু সাপ অদৃশ্য হইয়া গেল। সকলে চলিয়া আসিতেছিল। জোহরা আরিফকে আড়ারা ডাকিয়া বলিল, তোমরা যখন সাপটাকে খোঁচাচ্ছিলে তখন কেমন একরকম শব্দ হচ্ছিল, এখানে নিশ্চয়ই কাঁসা বা পিতলের কোনো কিছু আছে। আরিফের চক্ষু আনন্দে উজ্জ্বল হইয়া উঠিল। সে আসিয়া তাহার পিতাকে বলিতে তিনি প্রথমে বিশ্বাস করিলেন না। বলিলেন, কই রে, সেরকম কোনো শব্দ তো শুনিনি। আরিফ বলিল, আমরা তো সাপের ভয়ে অস্থির, কাজে শব্দ হয়তো শুনতে পাইনি। পিতা পুত্রের সন্তর্পণে দেওয়ালের দু চারটি ইট সরাইতেই দেখিতে পাইলেন সত্যি ভিতরে কি চকচক করিতেছে। পিতা পুত্র তখন পরম উৎসাহে ঘণ্টা দুই পরিশ্রমের পর যাহা উদ্ধার করিলেন তাহাকে যজ্ঞের ধন বলা চলে না, কিন্তু তাহা সামান্য নয়, বিশেষ করিয়া তাহাদের বর্তমান অবস্থায়। একটি নাতিবৃহৎ পিতলের কলসি বাদশাহী আসর ফিতে পূর্ণ, কিন্তু এই কলসি উদ্ধার করিতে তাহাদের জীবন প্রায় বিপন্ন হইয়া উঠিয়াছিল। কলসি উদ্ধার করিতে গিয়া আরিফ দেখিল সেই কলসির

কণ্ঠ জড়াইয়া আরও একটা পদ্ম কক্র। আরিফ ভয়ে দশ হাত পিছাইয়া গিয়া বলিয়া উঠিল, ওরে বাপরে, সাপটা আবার এসেছে এখানে। জোহরা অনুচ্চ কণ্ঠে বলিল, না না, ওটা আরেকটা, ওটারই জোড়া হবে বোধ হয়। প্রথমটা ওই দিকে চলে গেছে, আমি দেখছি। কিন্তু এ সাপটা প্রথমেই হোক আর অন্য একটাই হোক, কিছুতেই কলসি ছাড়িয়া যাইতে চায় না। অথচ পদ্মকক্ষ মারিতেও নাই। কলসির কণ্ঠ জড়াইয়া থাকিয়া পদ্মকক্ষ তখন মাঝে মাঝে ফনা বিস্তার করিয়া ভয় প্রদর্শন করিবার চেষ্টা করিতেছে। জোহরার মাথায় কি খেয়াল চাপিল, সে তাড়াতাড়ি এক বাটি দুধ আনিয়া নির্ভয়ে কলসির একটু দূরে রাখিতেই সাপটা কলসি ত্যাগ করিয়া শান্তভাবে দুগ্ধ পান করিতে লাগিল। জোহরা সেই অবসরে পিতলের কলসি তুলিয়া লইল। সাপটা অনায়াসে তাহার হাতে ছোবল মারিতে পারিত, কিন্তু সে কিছু করিল না। এক মনে দুগ্ধ পান করিতে করিতে ঝিঁঝি পোকার মতো এক প্রকার শব্দ করিতে লাগিল। একটু পরেই আরেকটা পদ্মকুকুর আসিয়া সেই দুগ্ধ পান করিতে লাগিল। জোহরা বলিয়া উঠিল, ওই আগের সাপটা, এখনো গায়ে খোঁচার দাগ রয়েছে, আহা, দেখেছ কীরকম নীল হয়ে গেছে। আরিফ ও তাহার পিতামাতা অপার বিস্ময়ে জোহরার কীর্তি দেখিতেছিল। ভয়ে বিস্ময়ে তাহাদের মনে ছিল না যে তাহাকে এখন সাপ কামড়াইতে পারে। এবার তাহারা জোর করিয়া জোহরাকে টানিয়া সরাইয়া আনিল। কলসিতে সোনার মোহর দেখিয়া আনন্দে তাহারা জোহরাকে লইয়া যে কি করিবে, কোথায় রাখিবে ভাবিয়া পাইল না। শ্বশুর শাশুড়ি অশ্রুসিক্ত চোখে বারে বারে বলিতে লাগিলেন, সত্যি মা, তোর সাথে মীর বাড়ির লক্ষ্মী আবার ফিরে এল। কিন্তু এই সংবাদ এই চারটি প্রাণী ছাড়া গ্রামের আর কেহও জানিতে পারিল না। সেই মোহর গোপনে কলিকাতা গলাইয়া বিক্রয় করিয়া যে অর্থ পাওয়া গেল, তাহাতে বর্তমান ক্ষুদ্র মীর পরিবারের সহজ জীবনযাপন স্বচ্ছন্দে চলিতে পারিত। কিন্তু বধূর পয় দেখিয়াই বোধহয় আরিফ তাহারই কিছু টাকা লইয়া কলিকাতায় আসিয়া কয়লা ব্যবসা আরম্ভ করিয়া দিল। ব্যবসায় আসা অতিরিক্ত লাভ হইতে লাগিল। বৎসর দুয়েকের মধ্যে মীর বাড়ির পুরাতন প্রাসাদের পরিপূর্ণরূপে সংস্কার হইল। বাড়ি ঘর আবার চাকর দাসীতে ভরিয়া উঠিল। পরে কর্পোরেশনের কন্ট্রাক্টরি হস্তগত করিয়া আরিফ বিপুল অর্থ উপার্জন করতে লাগিল। কোনো কিছুর অভাব থাকিল না, কিন্তু জোহরাকে লইয়া তাহারা অত্যন্ত বিপদে পড়িল।

সাহিত্য পাঠের আসর। এতে আজ শুনলেন গল্প পদ্ম গোখ্র, রচনা কাজী নজরুল ইসলাম, শুনলেন প্রথম ভাগ।

অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুরু হচ্ছে মহিলাদের জন্য প্রচারিত অনুষ্ঠান আমি নারী অনুষ্ঠান। শ্রোতাবন্ধুদের সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আমি নারী অনুষ্ঠান। এ অনুষ্ঠানে আজ নির্ধারিত রয়েছে সুরমল্লিকা। আর আপনারা সবাই জানেন সুরমল্লিকা অনুষ্ঠান মানেই বাংলা গান সোনার পালা। আজ সুরমল্লিকায় আমরা সবাই মিলে শুনব সাধনা সরগমের গাওয়া কিছু বাংলা গান।

সুরমল্লিকা এখানেই শেষ হলো, সেই সঙ্গে শেষ হলো আমি নারী অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশেষ হিন্দি সংবাদ বুলেটিন।

শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশেষ হিন্দি সংবাদ বুলেটিন আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান।

এতক্ষণ আর রিলেশন হলো বিবিধ ভারতের রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ।

0: নমস্কার, আমি বিমল রিয়াং। আমার বাড়ি পূর্ব বঘাভা পঞ্চায়েতের বাতাপাড়ায়। আকাশবাণী বিলোনিয়া জীবনের গল্প এই পর্বে আমি দু একটি কথা বলতে চাই। আমার বেড়ে ওঠা বঘাভাতেই এক কৃষক পরিবারে, আমরা সবাই বোন। ছোটোবেলাটিকেই অনেক কষ্টের মধ্য দিয়ে আমাদের বড় হওয়া। মূলত আমাদের পরিবার কৃষক পরিবার, কৃষি থেকে যা আয় হতো সেটা থেকে আমাদের পরিবার চলত। পরিবারের ভরণ পোষণ সব চাষের মধ্য থেকেই আসত। দারিদ্রতা কী জিনিস আমরা খুব কাছ থেকে দেখেছি। ছোটোবেলা থেকে আমি পড়াশোনা করি বঘাভা আশ্রম স্কুল থেকে। অনেক কষ্ট করে, অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে আমরা পড়াশোনা করেছি। পড়াশোনার পাশাপাশি আমাদের জমিতে বিভিন্ন ধরনের চাষবাস আমাদের করতে হতো, যেহেতু আমাদের পরিবার কৃষক পরিবার। চাষবাসের সাথে সাথে শূকর পালন, মৎস্য চাষ এগুলো নিয়েই আছি। যেহেতু আমরা কৃষক পরিবার থেকে বড় হওয়া, তাই এই বিষয়গুলো একটু অভিজ্ঞতা ছিল। যাই হোক, মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর আমি কম্পিউটার কোর্স করি, তারপর বিভিন্ন জায়গাতে ইন্টারভিউ দিই। শেষ পর্যন্ত আমি ত্রিপুরায় সমবায় গ্রামীণ বিকাশ ব্যাংকে চাকরি পাই 2012 সালে। বর্তমানে আমি শান্তিরবাজার শাখায় কর্মরত আছি। আমি ছোটোবেলা থেকে হাসি খুশিভাবে থাকতে চাই। তো দৈনন্দিন যে সমস্ত দুঃখ, দুর্দশা, যাচনা বা কষ্ট থাকলেও আমি গল্প হাসি থাতার মধ্য দিয়েই সেগুলো কাটাতে চাই। বর্তমানে আমি অফিসের কাজের পাশাপাশি বাড়িতে বিভিন্ন ধরনের সবজি চাষ, ধান চাষ, মৎস্য চাষ ও শূকর পালন ইত্যাদি করি, যেহেতু আমরা ছোটোবেলা থেকে এগুলো করে আসছি। এই সব নিয়েই আমি মোটামুটি ভালোই আছি।
1: জীবনের গল্প এই অনুষ্ঠানে আজ ছিলেন ব্যাংক কর্মচারী বিমল রিয়াং। আকাশবাণী বিলোনিয়া শ্রোতাবন্ধুরা এখন শুনবেন অবকাশ রঞ্জন অনুষ্ঠানে পুরনো দিনের হিন্দি ছবির গান। আজ শুনবেন একই হিন্দি ছবির গান, আজকের ছবি জিনে কি রা। গীতিকার আনন্দ বক্সী এবং সুরকার লক্ষ্মীকান্ত পেরালাল। প্রথম গানটি শুনবেন মোহাম্মদ রফির কণ্ঠে।

0: এবারে গানটি শুনবেন আশা ভোঁসলে, ঊষা মঙ্গেশকর এবং হেমলতার কণ্ঠে।
1: বচ্চো এক সময় কি বাত শুনো, অন্ধিয়ারি থি রাত শুনো, দীপক চোরি হো গয়া, চাঁদ কহীঁ পর খো গয়া।
2: ফির ক্যা হুয়া?

অবকাশ রঞ্জন অনুষ্ঠান শুনছেন পুরনো দিনের হিন্দি ছবির গান। আজ শুনছেন একই হিন্দি ছবির গান, ছবি জেনে রা, গীতিকার আনন্দ বক্স এবং সুরকার লক্ষ্মীকান্ত পেরালাল। অনুষ্ঠানে এবার শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে।

सुनो एक तराना, नया एक फसाना, कि आंगन में मेरे सवेरे सवेरे।

অবকাশ রঞ্জনের অনুষ্ঠান শুনছেন একই হিন্দি ছবিজ্ঞান ছবি জিনে কিরা, গীতিকার আনন্দ বক্সী এবং সুরাকার লক্ষ্মীকান্ত পেরালাল। এই গানটি শুনলেন মোহাম্মদ রফির কণ্ঠে। অনুষ্ঠানের সবশেষ গানটি শুনবেন মোহাম্মদ রফি এবং ভূপেন্দর সিং এর কণ্ঠে।

এতক্ষণ পরিবেশিত হল অবকাশ রঞ্জন অনুষ্ঠানে পুরনো দিনের হিন্দি ছবিটি গান। আজ শুনলেন একই হিন্দি ছবিটি গান, ছবি ছিল জেনেকে রা, গীতিকার ছিল আনন্দ বক্সি এবং সুরকার লক্ষ্মীকান্ত পেরলাল। শেষ হল অবকাশ রঞ্জন অনুষ্ঠান আকাশবাণী মিলনিয়া।

শিল্পী কার্তিক দাস বাউল।

0: তাই তো? আমরা ছবিতে দেখেছি, সচক্ষে তো দেখি নাই। তো কেন দাঁড়িয়ে ছিল জানেন? এইদিকে একটু সাড়া দেবেন, যদি জানেন তো সাড়া দিবেন। এই যে আমাদের বর্তমান সমাজে এই যে নারী এত অত্যাচার, নারী ধর্ষণ, এটা যেমন আছে, দেবতা কুলেও ছিল। এই অসুররা এই নারীদের ধরে ধরে নিয়ে যেয়ে তাদেরকে অত্যাচার করত। তখন এই দেবতা কুলে সভা বসিয়ে কালীকে দায়িত্ব দিলেন যে আপনি একমাত্র পারবেন এই নারীদের রক্ষা করতে। তখন যে যা পেরেছে সেইভাবে তাকে সাহায্য করে এই অসুরদের হাত থেকে নারী রক্ষা করার জন্য উনি বেরিয়ে পড়লেন যুদ্ধ করতে।
1: শুনলেন লোকসঙ্গীত লোকগীতির অনুষ্ঠানে, শিল্পী ছিলেন কার্তিক দাস বাউল। আকাশবাণী বিলোনিয়া শ্রোতা বন্ধুরা, এখন ককবরক অনুষ্ঠান। আজ শুনবেন লাইভ ফোন ইন টক শো সঞ্জয় কাহাম। আকাশবাণী বিলোনিয়া, আকাশবাণী বিলোনিয়া কেন্দ্রনি ককবরক খাতল ভাই আওয়াই যাক ও লাইভ ফোন ইন টক শো সঞ্জয় কাহাম পন্দা খানাই তোমায় যত খাপং শোনো সঞ্জয় রানী বেলায় বেলায় খাকুচুং খাহাম বাইয়া ফেরানো আংখাক লাই আনি খাপং সঙ্গ যত নজরা বেলাইনো কাহাম ক্রুং তংপাই না হনাই তাই কাহামনে তংপাইথন অবনাং খাপংনি কাথন থানে সুরি হনো তাই খাপং সঙ্গ আমি মঞ্জহন্দি 8731875545 ও মঞ্জ মোবাইল মঞ্জ মালাকে শহর দি মুং তাই নিকুমা তাই শহর দি নিয় মঞ্চ কক অপান্ধব

খাপাং সং আং বাই মানজু হন্দে 8731 875545 মানজু মাবাই মানজু মালাকে শহর দিয়ে মুং তাই নিকুমা তাই শহর দিয়ে নিরুং মানসু দা ক ক পান্দাব নিরুং তাংমানি তুইমানি ওয়ামানি শিবমানি চিনমানি খুলমানি লোকমানি তাই নকনুখুং খামানি খাতিমানি রুংমারি খাইমানি বানিয়া খাইমানি অমতির কামুং তাই ককটং কক্লব সাইমন অপান্দব এ খাপাং সং তালারি দাই মানজ হন ইয়াং বাই আং তিনি নাইগ্রানা সাবনি মানজ বাই অপান্দা আং চেঙ্গিমান খাপাং সং ওয়াতুই ওয়ামানি ওলো তাবুক নাইদি তাইসা হাইনা হাই তুং সিকি ফাইকা তাবুক খ্যাতা পান্থরগ তুই কসাজাক অ তুই তাবুক জাবর রক সগৈ নাই তুই কষক অংজাক অ তুই কষক রগ কাফিকলা হাঙ্কে বা তুই কষক পোশাক নাংলা হাঙ্কে পোশাক মত বিমান অমনি বাগই অম তুই তুই রং তাবুক স্বাগতা ফ্রাঙ্গি বা কাতে উই দংলি মান খাঙ্কে ফিয়গি রহর দি বা ফিয়গি রহি আঙ্কলে বরণ রান্থুন হা শক্তুন জাবরা শক্তুন অপনা কাহামকে খাওয়াই তন্দি আর সামং তানন ক্লাই হেঁকে তো ফিয়গি মার হনাইনু অলত বিয়াং রুগনি তুই কাহাম দাওই রুদি হিংকাই তে মত ক্লাক অমতুই রক তুই হামিয়া রগ সরাই খরাই রক থাঙি মেয়া তুই বা তুকুং মেয়া তুই নাইনান নাঙ্গু তাই তক তাকুম পুন ওয়াক মুসুক রক অবন নুই মেয়া তুই আয়ঙ্গু মকল কাইনা ক্লাইও জংখা খাই যে মুসুক পুন্তক রক জাইফান চাইমানু তাই নুই মানু দেরাইয়া কিন্তু ব্রুমো দেরামা তঙ্গু লংমা তঙ্গু মানি তো দেরামা তঙ্গু অবন বা গই আয়ং ফাইসিং মকল কান্যাং লাইও আমতই পুন্তক ওয়াক রগ্ন ফাতানি তুই খাইনাই নাই চুং যে তুই কাহামনো নুং বড়নো খান্নানিক লাইও তাই খানজাংনাই মানে খুনি রগ্ন কাহামকে সুবই রুবই ফুবুল ফলকে সাতঙ্গ প্রাণী দোনার নাঙ্গ চুং আমতি রায় আমতি রগ্ন কষ কুসুম চারু অবও বেড়াই যাইয়া ওয়াক পুন্তক রগ্ন চুং মেলা চারু ব্রুকবো কবাং চালা হাঙ্কে বড় খাইনো ফেগু তাই ওরা মোরাম চালা হাঙ্কে ব্রুকবো বহক দাম্প্রমা এবা লিভার দেরাই থাঙ্গু অবনি বাকি আয়ং মকল কাইনান লাইও আতমসা অবহাই বেমার বই মানজালা হাঙ্কা আঙ্কাই বেলাই দুনিমা ভাইও রং পয়সা বাইও বা আমি মানি রক থুই থাংলা হাঙ্কা আঙ্কলাই নক নুখং বেলো অবনি বাকি অয়ং ফাইসিং মকল কাইনান লাইও তাই ব্রুনি তংজনায় নক রগ্ন ফারি সিবি ফুপুল ফপালাই তনানিক লাইও সাল মুসকি পুনখি তক্ষি ওয়াক্ষি আমতিরন খিবি রুইনাই ফারুই নবার হামনা তুই অবহাইকে তল্লা হাঙ্কলাই ফ্লাং ফ্লাং তল্লাঙ্কাই মনাম সালাম অং ইয়ং থাঙ্গু নাইজুং পারা কামি রগ্ন ওয়াগ ওয়াগ্ন বুফং ইয়াফং রগ খাইতনু ইয়াং ইয়াং খাইতনু সাতুং ওয়াতে রগ বরণ ওরুই কাফি গুই মনাম রুই তনু কে অরণ চাজানাই বরু অব হেকে তল্লা হাঙ্গাঙ্কলাই বেলাই দেরামা ফাইও অরণ বিশিং ক্রিমি ওয়াক নি পোশাক হাবু তাই ও ওয়াক নি বাহান্ন চাল্লা হাঙ্কে বরং নি পোশাক হাবু অবন বাকি ওয়াক নক তাঙ্গই তনান ক্লাইও নক তানে আরো সালব্রুমব্রুমনু তুই রুই সুই ফুল ফলকে তোলার নাঙ্গু তাই বোন চাজাংনাই মানি খুঁড়ে নেবো সুই ফুল ফল খাই তোলার নাঙ্গু অমতুই গোয়াই নক পুণক তক নগর থাংপ্র ইয়াকলাপ কাহাম কাই থানা নাঙ্গু তাই ইয়াক গ্লাভস থুবি থানা নাঙ্গু হাই আকলাই যাদের পদ হামিয়া বেমার ইয়ং রক বসাগ হাবি মানু হাবিব তঙ্গু অলক

রিচুম সহ সুই রুবই কাহামকে তৈতগুই নগা হামনা ক্লাইও অবহাইকে নু রিমালা হাঙ্গাঙ্কাই নিনি ইমাং কাহামং নাই সই সই জায়গা নু সগিমানাই তাই রাং আজইমানাই হাই হাঙ্কালাই দেরামানো ফাইনাই অ দেরামং ফাইলা হাকে নগ্ন খুংতাই উজুগি মাইয়াংনাই আয়ং ফসিক মকলকাই নান ক্লাইও খাপং সং রক্ত আনি পান্ডা পগি থাকা খুনা আমি মানজমন্দি 8731875545 মানজমাবাই কে খাপং সং মানজমা মায়া খুবা নাইগ্রানার জামুদে তাংসা খাইমান

0: 아버나 나디 마간에 비신거 보노
1: 응.
0: 무팡 방사 봉수 도난 난고 예 와롱 롱샤 롱수 도난 난고
1: 왈롱 그리스한테 오피샤 봉바 도타로노 바카 라바 카시르 아케니지부 마르카 아케 포스토로 쿠마토 아케 포스토 보보로 파이니
0: 아버도 하이노 또 지난 것도 대야 못 빠이 앞래
1: 오빠야
0: 아
1: 아니 왕수
0: 오케이
1: 말씀은 그 람나 라면 바해는 싫어
0: 나디 যদি রাবার ফালিনে রং ফাইলাহা কিন্তু নিনি ওয়ালং কুড়িং কে নু ওয়ামা পাইনে তাবং যে ওয়া নিজে দাম
1: ওয়া দাম খাতা
0: হ্যাঁ
1: দিন
0: আই কে নু নিনি টংলা হাকে তো নু মুয়া বসাই মালাহা সামগু ফনাং মাংখা অবন বিশ অবন বাগে নু রাবার বাগানে বিশিংগো অবো হাই বুফাং ওয়াফাং তোনা নাঙ্গু তে ওয়ালং বুতোনা নাঙ্গু শাকনি নামান
1: টংলাটি
0: বাগেনে
1: সাং সেগুন
0: হুম হুম
1: সেগুন কি
0: হ্যাঁ
1: সাং
0: কে
1: আমাকে
0: বনি চামুং বচাওয়ানো বুতাক মুংসানি চামুং বচাওয়ান তাম দংবা হ্যাঁ
1: আর সেগুন তলা ওকে
0: হুম
1: আন্দ্র সকাই রেখা কিছা
0: হুম হুম হুম হুম হুম চাদর তো নেই বলে মখরা করি
1: সেগুন
0: মখরা করি নে বলে
1: তোরে সিনিয়ম খা করি
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: সিনিয়ম খা সারি খা
0: জায়াং মখরা তো কে তাই আইন কোন ফনারক মনিয়া
1: তাহলে বসে বসে চাও চাও
0: নক বিশু মুজে হাউই থাঙ্গো
1: চাও আনি চলাম কাকে লে
0: হুম হুম
1: জম্পু শেষে বাজার জানা তো ফিরো
0: ও
1: আইন কে তো ফিরো মুখা
0: ও হুম হুম হুম হুম
1: আইন আম পিট পাই না ফি
0: হুম
1: বালায়া
0: হুম হুম হুম হুম হুম
1: ওকে আইন না আন্দ্র সুদু কাইও
0: হুম হুম হুম
1: ও ছে গো বাই ও ছাইরু
0: হুম হুম হুম
1: আবো
0: হুম
1: দিন পারা মিছমো বা রাবার ও কাই না লিয়া আইন ছে গো কাই
0: বেলায় হাম ভাই অবাকে মানজই তুং রে উন্দ্রক মানজো খাইছে
1: আন
0: জানি হ্যাঁ হ্যাঁ
1: তিনি সিমি
0: হুম হুম হুম
1: পুলিয়া খায়ার মনে সব
0: হ্যাঁ
1: সময়
0: হ্যাঁ হ্যাঁ হাম ভাই ইনকে
1: নাম্বার না
0: হ্যাঁ খুলুম
1: নাম্বার
0: খুলুম গান কে
1: ওকে
0: খুলুম
1: ওকে তাহলে করুন আচ্ছা
0: খাপাংশং চিনি সঞ্জা কাহাম পান্দনা চৌ বহাই কেন লাম কলক সৈতলং নাই আপন বাকে মানজ হন দিয়াং বই 8732187 5545 ও মঞ্জমা বাই

0: হ্যালো লামসাগো, শুক্রাই দেব বর্মা, বাহাই তংসে খাপাং,
1: হ্যাঁ
0: বাহাই তংসে খাপাং, আনো সাহর দি বাহাই তং। আচ্ছা, কে সাহর দি তামো সারা মুসং তিনি অপান দাবো,
1: হ্যাঁ
0: তামো সারা মুসং সাহর দি অপান দাবো। তিনি তো সানজা কাহাম পান্দা, নুংনক বিশিঙ্গ দে। ও আচ্ছা, সাহরি দালাই। হ্যাঁ হুম হুম হুম হুম হুম হুম হুম হুম হুম হুম হুম হুম হুম হুম হুম হুম হুম হুম হুম হুম হুম হুম হুম হুম
1: সাধারণ ভাবে কে কিন্তু আসবে।

0: কাপাং সং অশোক রাখেন অপেক্ষা আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র নিয়ে ককবরক খতল ভাই ওয়াইজাক ও লাইভ ফোন ইন টক শো সঞ্জয় কাম পান্ডা সঞ্জয় কাম পান্ডা চুং ককব সালাইখা তেরজা মুখনা লাইখা রজা মুখা বিখনা রেখা মানিক দেব বর্মা অবল লগিন পাইখা ও সঞ্জয় কাম পান্ডা বুঝখানে হাতি বারো হাই না হাই বলাই ফিয়ানু তাই কক সালাই ফিয়ানো যত না খাকো চুং খা হাম্বাই আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন অনুষ্ঠান খেতে খামারে অনুষ্ঠানে আজ শুনবেন দুগ্ধ উৎপাদন বাড়াতে সমবায়ের গুরুত্ব এই নিয়ে বলবেন অবসরপ্রাপ্ত প্রাণী চিকিৎসক ডাক্তার নির্মল দাশগুপ্ত।
1: নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা, আমরা শুরু করছি আমাদের আজকের এই কিষাণবাণীর অনুষ্ঠানে যে মূল আলোচ্য বিষয়, আমাদের আজকের আলোচনার প্রসঙ্গ হচ্ছে রোজগার বাড়ানোর জন্য দুগ্ধ সমবায়ের ভূমিকা। তো বন্ধুরা, সাধারণভাবে আমরা জানি যে দুধ হচ্ছে একটি সুষম খাদ্য, এটা আমাদের সকলেরই জানা, এবং এই দুধে প্রায় প্রতিটি উপাদানই একেবারে সুষম পর্যায়ে সেটা বিদ্যমান থাকে, যার জন্য আমরা দুধকে সকলে উৎকৃষ্ট খাদ্য বলে সেটা আমরা বৈজ্ঞানিকভাবে সেটা প্রমাণিত এবং পরীক্ষিত। তো আজকে আমরা সেই দুধের উৎপাদনের ক্ষেত্রে আমাদের যারা গবাদি প্রাণী প্রতিপালনকারী ভাইরা রয়েছেন, ওনারা তো দুধ উৎপাদন করছেনই, কিন্তু সেটাকে যদি আরও সংঘবদ্ধ উপায়ে সংগঠিতভাবে যদি সেটাকে আমরা একটা সংগঠনের রূপ নিয়ে করতে পারি, যেটাকে এখানে বলা হয়েছে যে সমবায়, সেটা আমরা কীভাবে করতে পারি বা করলে আদৌ সেটা লাভবান হব কি না, এবং এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের আকাশবাণী বিলোনিয়া কেন্দ্রের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন অবসরপ্রাপ্ত প্রাণী চিকিৎসক ডক্টর নির্মল দাশগুপ্ত মহোদয়। আমরা ওনার সাথে কথা বলবো এই বিষয়টি নিয়ে। নমস্কার স্যার, আপনাকে
2: নমস্কার।
1: হ্যাঁ, প্রথমে আপনার কাছ থেকে আমরা যেটা জানতে চাইব, এই যে দুধ উৎপাদন, সেই দুধ উৎপাদনের ক্ষেত্রে সমবায়ের ভূমিকাটা কীরকম?
2: আমার প্রিয় কৃষক ভাই এবং বোনেরা, আপনারা জানেন যে ত্রিপুরা রাজ্য হলো একটা পিছিয়ে পড়া রাজ্য, যেখানে মধ্যে শিল্প কারখানা কিছুই নেই, না বললেও চলে। সুতরাং সেখানে আমরা দেখেছি যে শতকরা প্রায় 69-70% লোক যারা কৃষিকাজের সঙ্গে জড়িত, প্রত্যক্ষ এবং পরোক্ষ। এবং এই যে 70% লোক, এর মধ্যে একটা বিশাল অংশের লোক আছেন যারা নাকি কৃষির পাশাপাশি ওনারা প্রাণী পালনে অভ্যস্ত। হয়তো বা ওনাদের বাসাতে বা বাড়িতে যেমন গরু আছে, ছাগল আছে, হাঁস আছে, মোরগ আছে, বা কেউ শুকরের ব্যবসা করছেন, কেউ ব্রয়লারের ব্যবসা করছেন, তার সঙ্গে সঙ্গে দুধ উৎপাদনের জন্য ওনারা আধুনিক কৃত্রিম পদ্ধতিতে, যে আমাদের এরকম কৃত্রিম গর্ভাধানের মাধ্যমে আমাদের সংকর জাতীয় বাছুর উৎপাদন হচ্ছেন, এবং ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি এমন কিছু স্ট্র বা বীজ এনেছেন সরকার, আমাদের রাজ্য সরকার, যেটা দিয়ে আমরা পরীক্ষিত জার্সি মানে ফিমেল বাছুর আমরা পাচ্ছি।
1: আচ্ছা আচ্ছা।
2: তো যে পরিমাণে আমরা ফিমেল বাছুর পাচ্ছি বা যে পরিমাণে আমাদের কাছে এখন সংকর জাতীয় গাভী আছে এবং প্রতিদিনই বাড়ছে, সেই সকল সংকর জাতীয় বাছুরগুলি 18 মাস বা 2 বছরের কাছাকাছি সময়ে ওরা কিন্তু নতুন করে ডাকে আসছে এবং ওরা আবার নতুন করে মা হচ্ছেন।
1: আচ্ছা।
2: এবং সেখানে আমাদের যে দুধ উৎপাদন সেটারও যে টার্গেট, সেই টার্গেটকে আমরা প্রতি বছর কিন্তু অতিক্রম করে যাচ্ছি,
1: আমাদের রেকর্ড আমরাই এবার ভাঙছি।
2: হ্যাঁ, এখন প্রশ্ন হলো রেকর্ড আমরা করছি কিন্তু দুধ উৎপাদনের জন্য সুষম যে বাজার বা বন্টনের যে অবস্থাটা সেটা কিন্তু আমাদের কাছে সীমিত।
1: আচ্ছা,
2: দুধের বাজার আছে কিন্তু দুধ উৎপাদন করে সে বাজারের মধ্যে অংশগ্রহণ করতে পারছেন না, মাঝখানে একটা মিডেলম্যান বা দালাল যেকে আমরা বলি, তারা কিন্তু সেখানে বিশাল বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছেন। কারণ গোপালনের সঙ্গে যে পরিমাণে খরচ, আনুষঙ্গিক খরচ, গোয়ালঘর নির্মাণ, গরুর জন্য সুষম খাদ্য, গরুর জন্য চারা খাদ্য সেগুলি কিন্তু খুব প্রয়োজন।
1: তার সঙ্গে কারণ
2: আমরা জানি মানে গরুর মুখের দুধ, একটা কথা আছে গরুর মুখের দুধ, এরকম গরুর মুখে তার দুধ না, গরুর মুখে যত চারা দিবেন যত সুষম খাদ্য দেবেন তত পরিমাণে সে দুধ উৎপাদন করবে। তো সুতরাং যেহেতু ত্রিপুরা রাজ্যে আমাদের নিজস্বভাবে অর্থাৎ মেষ ত্রিপুরাজ্যে সুষম খাদ্যের যে প্রয়োজন, যতটুকু প্রয়োজন সুষম আহারের বিশেষ করে কনসেন্ট্রেট সেটা কিন্তু যথেষ্ট কিন্তু কম, কারণ ত্রিপুরা রাজ্যে গম হোক মক্কা হোক এগুলি কিন্তু খুব কম উৎপাদন হয়। সুতরাং সব সময় সুষম খাদ্য আইমি কনসেন্ট্রেট ফিড যেটা সেটা কিন্তু বাইরের থেকে আমদানি করতে হয়, অর্থাৎ ভারতবর্ষে বিহার হোক উত্তরপ্রদেশ হোক মধ্যপ্রদেশ সেখান থেকে আনতে হয়, আলটিমেটলি তার খরচটা বেড়ে যায়।
1: অবশ্যই
2: তো খরচ বাড়লে পরে প্রতি এক লিটার দুধে যে পরিমাণে খরচা হয় সেই পরিমাণে তার যদি একটা তার থেকে বেশি পরিমাণে বিক্রি না করতে পারে তাহলে সে কৃষক কোনো দিন লাভবান হবেন না। এবং আমরা দেখতে পাচ্ছি যে কখনো গ্রামের মধ্যে 25-30-35 টাকা করে দুধ বিক্রি হচ্ছে, এটা সর্বত্র ত্রিপুরা রাজ্যে, এবং শহরে সেই দুধের দাম 60

0: টাকা, 65 টাকা, 70 টাকা।
1: এবং এক শ্রেণীর ব্যবসায়ী গ্রামের থেকে সেই দুধগুলোকে নিয়ে আসছেন,
0: একদম ঠিক,
1: শহর সেটার সাথে আরো কিছু কিছু মিশিয়ে
0: এখন প্রশ্ন হচ্ছে
1: সেটাকে শহরে বিক্রি করছেন।
0: দুধটা আছে ওইখান থেকে কিন্তু ফ্রেশ দুধ।
1: হ্যাঁ,
0: আই মিন্স ফ্রেশ বলতে বলছি যে সে দুধ খাঁটি দুধ,
1: খাঁটি দুধ,
0: কিন্তু সেটা শহর পর্যন্ত পৌঁছতে পৌঁছতে সেটা হয়ে যায় মিশ্রিত,
1: ওইটাই আপনাকে
0: ভেজাল মিশ্রিত,
1: আরো কিছু মিশানো হয় সেখানে।
0: হ্যাঁ, সেখানে ওরা যে অ্যাডাল্টারেশন করে সেই অ্যাডাল্টারেশন কী ধরনের জল ব্যবহার করছে সেটাও আমাদের জানা নেই, এবং সেখানের মধ্যে অতি সস্তা দামে মিল্ক পাউডার সেটাও মিশিয়ে দিয়ে কিন্তু বিক্রি হচ্ছে।
1: হ্যাঁ, অবশ্যই।
0: তো যে কারণে প্রডিউসার এবং যে ক্রেতা, অর্থাৎ আমি যে উৎপাদন করছি, কৃষক, উৎপাদনকারী আমার প্রিয় কৃষক, আমার শ্রদ্ধেয় কৃষক, এবং ব্যবহারকারী যে অংশ জনগণ, তাদের মাঝখানে যে ঘটনা ঘটছে সেটার জন্য আমাদের এক্ষণের মধ্যে প্রয়োজন সমবায়।
1: আচ্ছা,
0: এই কারণে বলছি সমবায়ের এখানে বিশাল বড় ভূমিকা রয়ে গেছে।
1: আচ্ছা,
0: কারণ সমবায় যেটা, সেই সমবায়টা হলো মাঝখানে মিডলম্যানের ভূমিকাটা নিতে হবে, তাহলে দুধের গুণবত্তা, উৎপাদনকারী যিনি কৃষক উনিও সঠিক টাকা পাবেন, এবং গুণবত্তাটা রক্ষা করবেন সমবায়,
1: এবং দামটাও,
0: দামটাও স্থির ওখানে থাকবে, এবং যারা ক্রেতক তারা মনের আনন্দে সে দুধ আনন্দে গ্রহণ করতে পারবেন।
1: বাহ,
0: ঠিক আছে।
1: তো সুতরাং বলছেন যে মানে দুধের উৎপাদনের ক্ষেত্রে সমবায়ের ভূমিকা অপরিসীম,
0: অপরিসীম, এটা অপরিসীম,
1: বলার
0: এটা বলার কোনো অপেক্ষা রাখে না।
1: বাহ,
0: এবং আমরা দেখতে পাচ্ছি সমবায় যখন নাকি কোনো গঠিত হবে, বা সমবায় সমিতি যখন দুধের জন্য পার্টিকুলারলি, সমবায় সমিতি আমাদের ত্রিপুরা যে আছে তার জন্য পার্টিকুলারলি ডিপার্টমেন্ট হয়ে গেছে, সেখানের মধ্যে কিছু নির্দিষ্ট আইন কানুন আছে, সমবায় সমিতি মেম্বারশিপ নিতে হবে, সেখানে রেজিস্ট্রেশন করতে হবে, সেগুলি আমি কৃষক ভাইদের বলবো যে সমবায়টা আগে তৈরি করুন, করার পরে সেখানে রেজিস্ট্রেশন করুন, রেজিস্ট্রেশন করানোর পরে সেই সমবায় সমিতির মধ্যে আমাদের আরও কিছু নতুন সার্ভিসেরও কিন্তু আপনারা প্রোভাইডার হবেন, নতুন সার্ভিস প্রোভাইডার সমবায় সমিতিগুলি হতে পারে। কারণ এই জিনিসটা হলো টোটালি টেকনিক্যাল জিনিস, দুধ উৎপাদন এবং দুধ বিক্রি মাঝখানে যে পয়েন্টটা, সেই দায়িত্বটা নিচ্ছে না আমার সমবায় সমিতি, তারা হবে টেকনিক্যাল, টেকনিক্যাল মি সেখানে যদি সমবায় সমিতি গঠন হয়, সেখানে আমার ভেটেনারিয়ান একজন দরকার, ভেটেনারি ডক্টর, একজন ডেয়ারি ম্যান দরকার যিনি ডেয়ারি, বিএসসি ডেয়ারি করেছেন, একজন অ্যাকাউন্ট্যান্ট দরকার,
1: রেকর্ড কিপিং এর একজন,
0: রেকর্ড কিপিংয়ের জন্য অ্যাকাউন্ট্যান্ট দরকার, ম্যানেজমেন্ট, তারপর গিয়ে একটা গাড়ি দরকার, কয়েকটা গাড়ি দরকার,
1: শ্রমিকেরও সেক্ষেত্রে
0: দুধের আধার দরকার। তাহলে এই যে সমবায় সমিতি একটা টেকনিক্যাল অর্গানাইজেশন সেখানে কিন্তু স্থাপিত হলো।
1: আচ্ছা আচ্ছা।
0: এবং সেখানের মধ্যে দুধ পরীক্ষা করার জন্য ল্যাকটোমিটার থাকবে, ল্যাকটোমিটার ব্যবহার করার জন্য ভেটেনারিয়ান থাকবে, অথবা ডেয়ারি যিনি পার্সন, টেকনিক্যাল পার্সন, উনি দেখবেন দুধের গুণবত্তা আছে কিনা। সেখানে যদি কোনো কৃষক যদি মিশ্রিত দুধ দেয় উনি কিন্তু প্রভাব দাম পাবেন না। আমি একটা ছোটো এক্সাম্পল দিচ্ছি, মনে করুন একজন কৃষক, একজন কৃষকের ঘরে 4 লিটার দুধ হচ্ছে, উনি কী করলেন 5 লিটার করে এনে দিয়ে দিলেন, যখন লাগে ল্যাকটোমিটার ডুবানো হবে তখন তার রিডিং চলে আসবে, দুধের প্রাইস নির্ধারণ করে সেই ক্ষেত্রে ফ্যাট এবং SNF, সলিড নট ফ্যাট, এই দুটো জিনিসের সংমিশ্রণ হলো, ওইখান থেকে ফ্যাটের হিসাব অনুযায়ী বা SNF হিসাব অনুযায়ী ওনাকে প্রতি মাসে দুধের দামটা দেওয়া হচ্ছে। এবং দেখুন কৃষক সেখানে যদি 50 টাকা করে দুধ দেয়, বাজারে দিনও 32 টাকা 18 টাকা কিন্তু উনি বেনিফিট পাচ্ছেন। সমবায় সমিতিগুলি সেখান থেকে দুধগুলি স্টোরেজ করবে, কোল্ড চেইন মেনটেন্স করতে হবে, সেখানে যে প্রসেসিং একটা রাখতে হবে, হ্যাঁ, সেখানে আমাদের যে দুধের পাস্টুরাইজেশন করতে হবে, এখানে খরচ আছে, অনেকগুলি খরচ আছে, আমি বলছি খরচ থাকলো, সেখানে আমার কিছু সার্ভিস, অর্থাৎ আমি জব প্রোভাইডার হিসেবে একটা সমবায় সমিতি কিন্তু তৈরি হলো, দুধের গুণবত্তাটা রক্ষা হলো। তাহলে দেখুন সমবায়ের ভূমিকাটা কত বড়, কত বড় সেটা মানে অকল্পনীয়। আমরা, আমাদের প্রথম কাজ হবে সে সমবায় আন্দোলনের সঙ্গে যুক্ত হবে, তার সঙ্গে আমি আরও কিছু উদাহরণ দেব পরবর্তী সময়ে আলোচনাতে যখন আসবে, যে সমবায় সমিতিগুলি করতে গেলে কী কী প্রয়োজন, বা আমরা কোথার থেকে তার আরও বিশদ বিবরণ আমরা জানতে পারি।
1: আচ্ছা, আপনার কাছ থেকে আমরা এইমাত্র শুনলাম একটু আগেই যে এই সমবায় আন্দোলনে দুগ্ধ উৎপাদনকারী ব্যক্তিরা অবশ্যই ওনারা অংশগ্রহণ করবেন, কেন কি এতে ওনাদেরও লাভ।
0: একদম।
1: এবারে যেটা জানবো সেটা হচ্ছে যে যে ওনাদের অংশগ্রহণ তো অবশ্যই ওনারা করবেন, কিন্তু ওনাদের ভূমিকাটা কীরকম?
0: হ্যাঁ,
1: এবার কি করবেন
0: ওনাদের কাজ হলো, ওনাদের সমবায়ে যারা নাকি থাকবেন, সমবায় তো একটা বই পুস্তকের ব্যাপার, সেটা কাজে যারা পরিণত করে, অর্থাৎ মিনস ম্যান, নট এ মেশিন, এটা ম্যান। সেই ম্যানগুলি হবে, আমি একটু আগে বলেছি, সেখানের মধ্যে আমাদের পার্টিশনের যে সমবায় প্রথমে তৈরি করতে গেলে প্রতিটা পঞ্চায়েতে আমাদের স্থানীয় যে পঞ্চায়েত আছেন এই পঞ্চায়েতের কিন্তু অবদান কিন্তু মানে অনস্বীকার্য।
1: আচ্ছা,
0: কৃষকদের সমবায়ের এই আন্দোলনের সঙ্গে জোড়ানো সেটা প্রত্যেকটা দায়িত্ব হলো ওই পঞ্চায়েতের
1: নেতৃত্বের
0: নেতৃত্ব, আই মিনস কি যারা নাকি এই ব্যাপারের মধ্যে দিয়া অগ্রসর হতে পারেন,
1: অনেকটা
0: সঙ্গে সমবায় দপ্তর,
1: গাইড করতে পারবেন,
0: গাইড করতে পারেন, সঙ্গে সমবায় দপ্তর, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, ওনারও কিন্তু দায় দায়িত্ব কিন্তু অপরিসীম। ঠিক আছে, সেখানের মধ্যে ধরুন একটা অ্যাক্স একটা বিলেজ, সেখানের মধ্যে 200 পরিবার আছেন, 50 পরিবারে গো পালন করেন, 30 পরিবারের মধ্যে আছে জার্সি গরু, তাহলে সেখানের মধ্যে যে আমার 200 পরিবার, 50 পরিবার জার্সি গরু পালন করেন, সেখানে মধ্যে 30 পরিবারে জার্সি গরু আছে, তাহলে তাদের যে উৎপাদিত দুধটা সেটাকে সুসংগঠিতভাবে এক জায়গাতে করার দায়িত্ব হলো ওই সমিতির, এই বডিগুলির। কারণ রাজ্যের উন্নয়ন দেশের উন্নয়ন, রাজ্যের উন্নয়ন দেশের উন্নয়ন, সুতরাং সেখানে যেহেতু পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি বা সরকারি ডিপার্টমেন্ট, তারা কিন্তু সবগুলি সরকারি সংস্থা, অধিকৃত সংস্থা, তারা সরকারি। সেখানে আমরা একটা জিনিস দেখতে পাই, আমাদের রাজ্যের উন্নয়নের জন্য এই যে সমবায় সমিতি বা সমবায় যে পদ্ধতি, সেটাকে আমরা কতটুকু টেনে এগিয়ে নিয়ে যাচ্ছি, আমার বক্তব্য হলো ভেরি ক্লিয়ার।
1: আচ্ছা,
0: সেখানে আমাদের ভূমিকা কিন্তু খুব অপরিসীম, সেখানে আমাদের কিন্তু প্রথম প্রথম খুব ইয়ে করতে হবে। এখন মনে করুন এখানে 30 পরিবার আছে, 30 পরিবারের মধ্যে আমরা 5 লোককে সিলেকশন করলাম, তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে, ওদেরকে বাইরের থেকে বা কোথাও কোনো ডেয়ারি ইউনিট থেকে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। ট্রেনিংয়ের ব্যবস্থাটা করলে পরে ওরা ট্রেন প্রাপ্ত হলো, হলে পরে তারা এখানে আসলো, বাকি 30 যে আছে 30 জনকে তারা ট্রেন আপ করলো, এই দেখেছি সঙ্গে এক্সপার্ট থাকলো, ভেটেরিনারিয়ান থাকলো বা ডেয়ারিম্যান থাকলো। প্রথম হলো আমার আন্দোলনটাকে তৈরি করতে হবে,
1: সংগঠিত
0: করতে হবে, করলে পরে আমি যে প্রোগ্রামটা নিচ্ছি সমবায়, সেখানে আমার রেজিস্ট্রেশন করতে, উইদাউট রেজিস্ট্রেশন কিন্তু আমি কোনো কাজ করতে পারবো না। ওইখানে রেজিস্ট্রেশন নিলে পরে রেজিস্ট্রেশন নাম্বার হবে, নিলে পরে আমাদের এখন প্রশ্ন আছে যে আমাদের আরও কিছু ফান্ডের দরকার।
1: আচ্ছা,
0: আমরা কোথার থেকে পাবো? এটা তো একটা ব্যাপার,
1: অবশ্যই
0: আমাদের ফান্ড দরকার। নাবার্ড হয়ে গেছে, নাবার্ডের থেকে এই ধরনের প্রজেক্ট আছে,
1: প্রাণী সম্পদ বিকাশ দপ্তর,
0: প্রাকৃতিক সম্পদ বিকাশ দপ্তর এইভাবে স্পঞ্চর আমি যতটুকু জানি এভাবে করতে পারেন না, কিন্তু ওনাদের টেকনিক্যাল গাইডেন্সটা দিতে পারবে। ফান্ডটা কিন্তু নাবার্ডের থেকে নিতে পারে, ব্যাংকের থেকে নিতে পারে। যখন নাকি আমরা একটা সুসংগঠিত সমাজ, একটা সোসাইটি তৈরি করবো, তখন সেখানে চেয়ারম্যান হবে, ভাইস চেয়ারম্যান হবে, সেক্রেটারি হবেন, হ্যাঁ মেম্বার হবেন, তাহলে এইভাবে যদি আমরা তৈরি করে নিই তাহলে তারা ওইগুলি করবে। পানি সম্পদ বিকাশ দপ্তরের ডিপার্টমেন্টের ভূমিকা হলো টেকনিক্যাল ব্যাপারটা, যেমন নাকি সেখানে ঘাসের চারা, অ্যাগ্রিকালচারের একজন অফিসার প্রয়োজন, অ্যাগ্রিকালচারিস্ট, আমি বলতে ভুলে গেছি, অ্যাগ্রিকালচারের একজন অফিসার দরকার, কারণ গরু পালন করতে ঘাসের খুব প্রয়োজন। পঞ্চায়েতের ভূমিকা কী, কোন কোন জায়গাতে অনাবাদী জায়গা আছে সেগুলি পঞ্চায়েত দেখবে, সেগুলি এই সমবায় সমিতির আন্ডারে ওনারা হ্যান্ড ওভার করে দেবে, তাহলে না সেখানে ঘাস উৎপাদনটা করতে পারবে। আপনি গরু একটা মনে হয় 2 টাকা নিয়ে তো একটা গরু পালতে পারবেন না, ঘাস কোথায় পাবেন? চারা ঘাস, যে ঘাস কিন্তু সচরাচর মাঠে ঘাটে হয় সেগুলি না, সেগুলি আমাদের সংকর জাতীয় ঘাসের চাষ করতে হবে। এগুলি অনেকগুলি ব্যাপার সেবার আছে। ঠিক আছে, তো আমাদের এগুলি
1: আমাদের অনুষ্ঠানের সময়টাও
0: সময়ের জন্য আমরা কভার করতে পারবো না। তাহলে প্রথম আমার সমবায় সমিতিতে আগে গঠন করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, এখন করার পরে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সমবায় জিনিসটা কী, এটাও তো একটা বিশাল বড় প্রশ্ন। সমবায় সমিতিকে যে কোনো লোক কিন্তু হলে হবে না, একজনে বললে এ করবো আরেকজনে বলবে এ করবে, এটা হবে না। কিন্তু এখানে হলো সবাই মিলে করি কাজ, হারি জিতি নাহিলাস, এটি হলো সমবায়।
1: অনেক বাধা আসবে,
0: হ্যাঁ সেখানে আমি বলছি, এই যে প্রথমত মিডলম্যানগুলি চক্রান্ত করবে, মিডলম্যান যারা নাকি আছে তারা কিন্তু চক্রান্ত করবে, সেই জন্য আমার পঞ্চায়েতের শক্ত ভূমিকা নিতে হবে, যারা নাকি ওইভাবে তারা ইয়ে করতে না পারে, প্রয়োজন হলে সেই যদি গরু পালে সেই সমিতির মধ্যে অন্তর্ভুক্ত, ঠিক আছে কিনা, দুধের যে মূল্যটা সেই প্রকৃত অঙ্কে সেও পাবে, আমার যারা কৃষক তারা পাবে, মাঝখানে আরও যে 4-5 লোক আমরা এনগেজ করেছি সার্ভিস প্রোভাইডার হিসেবে, তাদের একটা স্যালারি হলো, তাহলে সমাজে তো বিভিন্ন রূপে বিভিন্ন জায়গার মধ্যে টাকাটা ফ্লো হচ্ছে। আমার কৃষক যেমন পাচ্ছে, কয়েকটা বেকার ছেলে মেয়েও পাচ্ছে, না, ঠিক আছে কি না, একটু দেখুন। এখন আমাদের বলতে হবে যে সম মনোভাবাপন্ন কিছু লোক একত্রিত হয়ে নির্দিষ্ট কোনো কাজের অংশগ্রহণ করে তার থেকে লভ্যাংশ সুনির্দিষ্টভাবে অর্জন করার জন্য যে পদ্ধতি গ্রহণ করা হয় তাকে সমবায় বলে।
1: আচ্ছা,
0: জিনিসটা কি, আমরা কিছু লোক একসঙ্গে বসলাম, একটা নির্দিষ্ট কাজ করলাম, যেমন নাকি ডেয়ারি গরু পালব, গরু পালার উদ্দেশ্য কি, গরু থেকে দুধটা পাবো, একসঙ্গে একই রকমের প্রচেষ্টা সবাই, সেখানে যে যতটুকু দুধ দেবে ফ্যাট এবং এসানের যতটুকু আসবে তার উপরে সে টাকাটা পেয়ে গেল, সে বাজারে যেভাবে দুধ বিক্রি হবে তার থেকে অনেক বেশি দুধ পাবে। সেই দুধগুলি যতক্ষণ পর্যন্ত ডেয়ারি ইউনিট স্থাপন না হবে, আমি সেটাও বলছি, ততক্ষণ পর্যন্ত সেই দুধগুলিকে আমাদের ছোটো ছোটো মিল্ক ক্যান, মিল্ক ভেহিকেল দ্বারা, কেরিয়ার দ্বারা সেগুলিতে বাজারে বাজারজাত করলে পারে, আলটিমেটলি প্রত্যেকটা মিষ্টি দোকান আছে বিভিন্ন বাড়িঘরে, সেখানে আমরা দুধটা ইয়ে করতে পারি। যেমন পত্রিকা হকার, একটা পত্রিকা বিক্রি করে 50 পয়সা পায়, তাই না, একটা পত্রিকা যে করে 50 পয়সা পায়। আমার যদি মিল্কের ইউনিট স্থাপন করি, একটা রুম রাখি সেখানের মধ্যে শহরের মধ্যে, তাহলে সেখানে প্রত্যেকটি সকালবেলা 7টার সময় দুধ আসবে, যারা নাকি সেখানে দুধ নেবেন ওনারা মান্থলি কাস্টমার হতে পারেন, ডেইলি কাস্টমার হতে পারেন, ওনার যারটা দুধটা নিয়ে নিলেন, তাহলে সেখানের মধ্যে আমার নতুন করো প্যাকিংয়ের কোনো দরকার হয় না, যখন ডেয়ারি ইউনিট তখন পর্যন্ত। আমি বলছি ধীরে ধীরে আমাকে উন্নত হবে, আপনি শুনলে অবাক হবেন, 1946 সালে গুজরাটে কয়ের একটা ডিস্ট্রিক্ট আছে বর্তমানে, সেটা এখন আনন্দ।
1: আচ্ছা,
0: সেখানে কিন্তু এত পরিমাণে মোষের দুধ সবচেয়ে বেশি পাওয়া যায়, সে দুধ উৎপাদন এত পরিমাণে হয়েছে, তখনকার সময় 247 লিটার দুধ দিয়ে প্রথম ডেয়ারি দুটা গ্রামের দুটা ইউনিট স্থাপন করতে বাধ্য হয়েছে সরকার। কেন, কৃষকেরা দুধ উৎপাদন করে সে দুধ মানে অর্থাৎ সাপ্লাই টোটালি বন্ধ করে দিয়েছিল, সরকার বাধ্য হয়েছে, সরকার আমি মা না ছেলে না কাটলে মা দুধ দেয় না, আগে আমাদেরকে সেভাবে মানে এগোনো দরকার, আমরা যতক্ষণ পর্যন্ত অগ্রসর হবো ততক্ষণ পর্যন্ত সরকার দেখবো সে হ্যাঁ এখানে আমার ইউনিটে এই পরিমাণে দুধ হচ্ছে, সুতরাং ডেয়ারি ইউনিট সরকার চিন্তা করবে কোথায় সে দুধটাকে নেবে। সেখান থেকে প্রথমে সর্দার বল্লভভাই প্যাটেল এবং মুরারজি দেশাই ওই আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন, ওনাদের প্রচেষ্টায় আজকে বর্তমানে আমূল, শুনলে অবাক হবেন, সে আমূল আজকে বিশ্বনন্দিত, সারা পৃথিবীকে দুধ প্রদান করছেন।
1: আচ্ছা আচ্ছা,
0: তাহলে সেখানে কত হাজার আছে জানেন এই মানে ইয়েতে
1: আমূলের,
0: আমূলে শুনলে আপনি অবাক হবেন, আমূলে এখন যে পরিমাণে দুধ হচ্ছে,
1: হ্যাঁ,
0: সেখানে 1000 মার্কেটিং আরম আছে, মানে হাত 1000 মার্কেটিং আরম, মার্কেটিং যে করে আমূলের চেন,
1: হ্যাঁ
0: 1000 আছে শুধু আমূলে, ঠিক আছে, 3.6 মিলিয়ন প্রডিউসিং মেম্বার্স,
1: বাহ,
0: 3.6 মিলিয়ন, 1 মিলিয়ন সমান সমান প্রায় 7,753,000, 7,753,000, এইরকম 3 মিলিয়ন কি হচ্ছে প্রডিউসিং মেম্বার, দুধ উৎপাদন করছে তারা শুধু কৃষক,
1: মানে বিশাল একটা সমূহ,
0: বিশাল ব্যাপার, এটা একদিনেও হয়নি, আজ থেকে 76 বছর আগে শুরু হয়েছে বর্তমানে, ঠিক আছে। এখন দেখুন সেখানে 2020তে রেভিনিউ হয়েছে আপনার 3.86 বিলিয়ন,
1: আচ্ছা
0: 2020-র রেকর্ড। আপনি দেখেন এই যে একটা জিনিস 1946 ইংরেজিতে সেটা কিন্তু গোড়াবর্তন হয়েছে, আর এখন 2022, এটা কিন্তু সময় নিয়েছে, আর সেখান থেকে আমরা এখন টেকনিক আমরা পাচ্ছি, আমাদের সামনে একটা নির্দিষ্ট মানে ফটোগ্রাফের মতন সিনেমার মতন একটা জিনিস আমাদের কাছে এখন আমূল রয়ে গেছে, ইচ্ছা করলে আমাদের এখানে সোসাইটির কোনো মেম্বার বা সদস্য তারা ওইখানে গিয়ে 2-3 দিনে প্রবাস করলে পরে সেখানে সরকার যদি পাঠায়, আলটিমেটলি সেখান থেকে ট্রেনিংটা ওনারা সহজমিনে দেখে আসবেন। দেখুন যতক্ষণ পর্যন্ত আমি যতই ভাষণ দিই বা অন্যরা যতই ভাষণ দেয় আমি একদম চ্যালেঞ্জ দিয়ে বলছি, হাতে কলমে যখন প্র্যাকটিক্যাল করানো হবে তখন সেটা অতি সহজ হয়ে যাবে, কারণ চোখের দেখা
1: অবশ্যই
0: আর শোনার মধ্যে অনেক বেশ কম, ঠিক আছে।
1: আচ্ছা, এই জায়গাতে আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে আমরা তো সবাই জানি যে আমূল একটা বিশ্বনন্দিত ব্র্যান্ড,
0: 13,000 গ্রাম আছে গুজরাটে, 13,000 গ্রাম আমূলের সঙ্গে সম্পৃক্ত, বিশ্বাস করেন 13,000 গ্রাম ভিলেজেস আমূলের সঙ্গে সম্পৃক্ত, 13টা ডিস্ট্রিক্ট কাভার করছে বর্তমানে আমূল। যাই হোক, এটা
1: আসলে সমবায় গঠন করাটা সহজ, কিন্তু সেটাকে ধরে রাখা বা চালিয়ে নেওয়া অনেক অনেক
0: না না কোনো

0: কিছু কঠিন না। সদ উদ্দেশ্য, সৎ মনন, সৎ চিন্তা, এগুলো কিন্তু থাকতে
1: না,
0: হবে।
1: আমি বলছি যে সমবায়ে তো অনেক ধরনের মানসিকতার ব্যক্তিরা থাকবেন সেই সমবায়ের মধ্যে। হ্যাঁ, তো সেটাকে সব সকলের মানসিকতাকে এক করে নিয়ে চলা, আমার লক্ষ্যে পৌঁছানো, সেটা বলছি।
0: মানুষ কিন্তু ঠেকে শিখে।
1: হ্যাঁ, ওইটাই
0: প্রশ্ন হলো, আমি ওই ধরনের বঞ্চিত লোকগুলি যারা আছে, 30 টাকা, 32 টাকা, 25 টাকা দুধ বিক্রি করছে, ওই ধরনের লোকগুলিকে আমাকে প্রথমে সমাজ ব্যবস্থায় তাদেরকে নিয়ে আলোচনা করতে হবে। সেটা পঞ্চায়েতও নেবে, অতটা স্বেচ্ছাসেবী সংস্থা যারা আছে তারও নেবে। স্বেচ্ছাসেবী সংস্থার তো কাজে এগুলি, আমার বিভিন্ন রকম এনজিও আছে,
1: অবশ্যই
0: তাদেরকেও আমাদের অনুপ্রাণিত করতে হবে, তাদের কাছে মেসেজটা পৌঁছাতে। প্রথমে একটা শুরু করার সময়ে ওদেরকেও একটুখানি সহযোগিতা আমাদের সবাইকে নিতে হবে।
1: আচ্ছা, আপনার মাধ্যমে আমরা জেনে নিতে চাইব যে এই যে আমূল যে বিশ্বনন্দ যে ব্র্যান্ড রয়েছে, তার যে সমবায় কাঠামো, মানে কিভাবে সেটা পরিচালিত হচ্ছে, আপনি নিশ্চয়ই সেটা কিছুটা হলে জানেন, তো আমাদের শ্রোতা বন্ধুদের সাথে যদি সেটা
0: আমি বলছি, সে ধরুন সরয়া একটা গ্রাম, এরকম আমাদের বাংলা 26টা বর্ণমালা আছে, এই 26টা বর্ণমালা ধরুন 26টা গ্রাম, এই 26টা গ্রামের মধ্যে আমূলের একদম জিনিসটা বুঝছে, প্রতিটা কৃষকের 2টো, 3টে, 4টে, 5টা করে মহিষ আছে, রেড সিন্ধি আছে, বিভিন্ন রকমের, মানে যেরকম মহিষ আছে তেমনি গরুও আছে। ওইখান থেকে যে দুধগুলি উৎপাদন, তাদের কাছে ক্যান দেওয়া আছে। ওরা সকালে আর্লি ইন দ্য মর্নিং 4টা, 4:30, 4:30 সময় তাদের নির্দিষ্ট একটা স্পট আছে, মানে অ্যাজ এ অ যে গ্রামটা, সেখান থেকে একটা মিডল সেন্টার আছে, সেখানের মধ্যে দুধগুলি সকালবেলায় এসে এখানে সবাই বড় বড় জারে সেখানের মধ্যে রাখে। জারগুলির কিন্তু প্রতিদিন একটা হলো ওয়াশ করে নিত ডিটারজেন্ট দিয়ে, ভালো করে কেমিক্যাল দিয়ে, যাতে নাকি কোনো রকমের সেখানে সেটি বসতো, দুধ একটুখানি এদিক হলে সে ফেটে যায়, ঠিক আছে। এবং সেটা যেমন ব্যাকটেরিয়া ফ্রি হতে হবে, ভাইরাসও ফ্রি হতে হবে, ফাঙ্গাস ফ্রি হতে হবে টোটালি। অর্থাৎ আমরা যেটাকে বলি একদম বিশুদ্ধ, তার মধ্যে আর কোনো ইয়ে নেই। দুটা সেখানে অ্যাকুমুলেশনে, অ্যাকুমুলেশনে মিল্ক ব্যান্ডগুলি তখন আসে, যেমন সব বিলোনিয়া শহর থেকে সোনাইছড়ি আসবে, ওইখানে দুধ কালেকশন হয়েছে সেন্টারে। এই যে মাঝখানে যে ব্র্যাক থ্রোতা দূর যাবে, ওইখানে ক্যালগুলি, খালি ক্যানগুলি রেখে দেবেন, মানে পূর্ণ যে ফুল যে ক্যানগুলি সেগুলি গাড়ি এনে এনে বিলোনিয়া শহরে অ্যাকুমুলেট করলেন, ঠিক আছে। এইরকম মনে করেন 26টা গ্রাম থেকে দুধগুলি আসলো, আসার পরে সেগুলি যেখানে স্টোরেজ করে সেটা কিন্তু পাস্তুরাইজেশন করতে হয়, যেখানে নাকি ইয়ে না হয়, পাস্তুরাইজেশন প্রসেসিং প্ল্যান্ট আছে, সেখানে পাস্তুরাইজ করে একটু ঠান্ডা করতে হয়। ঠান্ডা করার পরে সেগুলি ট্রেনের মাধ্যমে, সেখানে ছোটো ছোটো ট্রেনের ইয়ে আছে, কিন্তু এগুলি সোজা চলে যাচ্ছেন সানন্দে গুজরাটের, ঠিক আছে। এখন প্রশ্নটা হলো, এই যে গোপালন করছেন, তাদের আমূল কোম্পানি কী দিচ্ছেন? তাদের আমূল কোম্পানির সাবসিডিয়ারি রেটে কনসেন্ট্রেট ফিড গো খাদ্য, যেটা এই যে খোল, ভুট্টা, মেজ, গমের ভুষি দিয়ে যে খাদ্যটা সেটা কিন্তু দিচ্ছেন। ঘাসের জন্য বড় বড় ফিল্ড সেখানে আছে, এটি সমবায় সমিতির অন্তর্ভুক্ত, ঠিক আছে। এই সবগুলি জিনিস কিন্তু গরু এখানে পাচ্ছে, ভেটেনারি ডক্টর সেখানে পোস্টেড আছে, ডেয়ারি প্ল্যান্টগুলিতে ডেয়ারি ম্যান আছেন, সেখানে এমবিও আছেন, এই যে এমবিও পাস করছে, এই ধরনের লোকও আছেন, আবার ছোট ছোট পোস্টের লোকও আছেন, মাঝখানে আরও ব্র্যাক ফ্রু অনেকগুলি পোস্ট আছে, সেগুলিও করছেন, প্রত্যেকের যার যার সুনির্দিষ্ট কাজ বলেছে, এবং টাইম ডিউটিও একদম শিডিউল। কিন্তু কোনো একটা জায়গার থেকে মনে করেন 15 মিনিট পরে দুধ আসলো, 15 মিনিট পরে দুধ আসলে কী কারণে 15 মিনিট লেট হলো, সেটারও কিন্তু যে ড্রাইভার ওনাকে ইয়ে করতে হবে, ঠিক আছে। করলে পরে সেটা আমার মেসেজটা যাবে, কেন 15 মিনিট এক্স গ্রামে দেরি হলো, ঠিক আছে। এইভাবে মাঝখানে যে আর কোনো মিডলম্যান নেই, আর কোনো মিডলম্যান নেই, কারণ মিডলম্যান যিনি ছিলেন উনিও কিন্তু ওই গ্রুপের সদস্য হয়ে গেছেন, আই মিন সমবায় সমিতির সদস্য হয়ে গেছেন। এইভাবে সমবায় পদ্ধতিতে দুধগুলি যখন নাকি সানন্দে আসছেন গুজরাটের, সেখানে আমূল ফ্যাক্টরিতে কত রকমের প্রোডাক্ট তৈরি হচ্ছে সেটা আমিও জানি না ভালো করে, আমি দু চারটা হয়তো জানি, কারণ যারা নাকি দুধ, ঘি, ফনির, আইসক্রিম, বাটার খাচ্ছেন, ওনারা আমার থেকে আরও ভালো জানেন, এবং ভারতবর্ষে না সারা বিশ্বে একটা বিশাল অংশের বাজার কিন্তু আমূল কোম্পানি দখল করে দিয়েছেন। আর আমাদের দেশে এখনও পর্যন্ত আমাদের ত্রিপুরা রাজ্যে আমদানিকৃত পাউডার দুধ দিয়ে আমরা সমস্ত চা দোকানে চা খাচ্ছি,
1: এটাই
0: ঠিক আছে। আমাদের দুধ কিন্তু উৎপাদন যেটাই হচ্ছে, যখন কৃষকেরা আরও ভালো একটা পয়সা পান, আলটিমেটলি তারা বলেছেন।

0: সঙ্গে আপনাদের যে পঞ্চায়েতের প্রধান আছেন, প্রধানের সঙ্গে আপনারা একটু বসুন।
1: প্রতিপালন করছেন বা দুধ উৎপাদনের সঙ্গে জড়িত রয়েছেন, আপনাদের আর্থিকভাবে সাফল্য পাওয়ার জন্যে বা রোজগার বাড়ানোর জন্যে দুগ্ধ সমবায়ের কীরকম ভূমিকা, এই নিয়ে এতক্ষণ আলোচনা রাখলেন প্রাণী চিকিৎসক ডক্টর নির্মল দাশগুপ্ত মহোদয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবারও।
0: নমস্কার।
1: তো আমাদের আজকের কিষাণ অনুষ্ঠান এ পর্যন্তই। আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন খেতে খামারি অনুষ্ঠানটি। এতে আজ শুনলেন রোজগার বাড়াতে সমবায়ের গুরুত্ব। এ সম্পর্কে বললেন অবসরপ্রাপ্ত প্রাণী চিকিৎসক ডক্টর নির্মল দাশগুপ্ত।

এতক্ষণ শুনলেন কৃষক ভাই এবং বোনদের জন্য অনুষ্ঠান খ্যাতি খামারে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে।

রুদা বন্ধুরা, এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে। একটু পরেই 7:05 শুনবেন না সরগম অনুষ্ঠানের শাস্ত্রীয় সঙ্গীত, শিল্পী গিরিজা দেবী। রাত 8:05 শুনবেন ফোন ইন লাইভ মনির মতো গান। আপনারা ফোন করবেন 8731875545 এই নাম্বারে। রাত 9:00 শুনবেন নানা রঙের বাংলা গান নিয়ে অনুষ্ঠান পাঁচ মিশালি। 9:30 শুনবেন কবিতার আকাশ, আজকের শিল্পী দেবেশ ঠাকুর। রাত 10:00 শুনবেন হারানো দিনের গান। জানিয়ে দিচ্ছে সংবাদের সময়সূচি। সন্ধ্যা 7:35 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের প্রথমে ককবরক এবং পরে বাংলা সংবাদ শুনবেন যথাক্রমে 7:45 এবং 7:55।

এবং রাত 10:30 হয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ জানিয়ে দেওয়া হলো আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে। আপনারা অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে

শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। আমাদের স্টুডিওর ঘরেতে এখন সময় সন্ধে 7:05 হয়ে 15 সেকেন্ড। এখন শুনবেন সরগম অনুষ্ঠানে শাস্ত্রীয় সঙ্গীত, শিল্পী গিরিজা দেবী, রাগ পুরবী।

শুনলেন সারগম। অনুষ্ঠানে আজ শুনলেন শাস্ত্রীয় সঙ্গীত। পূর্বীর আগে শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করলেন গিরিজা দেবী। শেষ হল সারগম অনুষ্ঠানটি। আকাশবাণী বিলোনিয়া শ্রোতা বন্ধুরা, একটু পরে শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং এরপরে পর্যায়ক্রমে ককবরক স্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে।

0: আকাশবাণী খবর পড়ছি নমামি বর্ষ রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে পরিষদীয় দলনেতা হিসেবে সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেছেন। আগামীকাল 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তামিলনাড়ুতে সরকার গঠনের লক্ষ্যে একক সংখ্যাগরিষ্ঠ দল টিভিকে কংগ্রেস, সিপিআই ও সিপিএম এর সমর্থন পেয়েছে। কেরালাম, অসম, পুদুচেরিতেও চলছে সরকার গঠনের প্রস্তুতি। সরকার জানিয়েছে দেশীয় বাজারে গৃহস্থালির এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোথাও ঘাটতির কোনো খবর নেই। হান্টা ভাইরাস নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স টসে জিতে দিল্লি ক্যাপিটালসকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে মিলিত হন। সেখানেই পরিষদীয় দলনেতা হিসেবে সর্বসম্মতিক্রমে বেছে নেওয়া হয় শুভেন্দু অধিকারীকে। পরে শ্রী শাহ রাজ্যে বিজেপিকে সরকার গঠনের সুযোগ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের মানুষকে ধন্যবাদ জানিয়ে বলেন, যে ভরসা রাজ্যবাসী বিজেপির ওপর রেখেছে তা যেন বজায় থাকে। নেতাদের এমন কাজ করতে হবে যাতে রাজ্যের মানুষের বিশ্বাস ভঙ্গ না হয়। দলের জয় নিয়ে শ্রী শাহ বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি নেতাদের জয়ের গড় ব্যবধান 28,000-এর কাছাকাছি। 9টি জেলায় তৃণমূল কংগ্রেস কোনো আসনই পায়নি। সদ্য সমাপ্ত হওয়া বিধানসভা ভোটে নির্বাচন কমিশনের ভূমিকার প্রশংসা করে শ্রী শাহ বলেন, কমিশনের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন তোলা হয়েছিল, তা সত্ত্বেও রাজ্যে 93% ভোট পড়েছে, স্বাধীনতার পর যা সর্বোচ্চ এবং ঐতিহাসিক। এই জয়ের ফলে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর বিজেপি সরকার ক্ষমতায় এলো বলে উল্লেখ করেন তিনি।
1: বঙ্গাল মে 93% মতদান হুয়া হে জো আজাদি কে বাদ সবসে জ্যাদা হে অর এক ভি কমপ্লেন টিএমসি কি ওর সে ছাপা মারনে কি নাই হে বুথ ক্যাপচারিং কি নাই এক ভি নাই और जहां सैकड़ों लाशें गिरती थी चुनाव के वक्त, वो राज्य के अंदर एक भी मृत्यु के बगैर

0: दोनों चरण समाप्त हुए हैं।
1: পরিষদীয় নেতা নির্বাচনের পর শুভেন্দু অধিকারী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার উন্নয়নে যে যে সংকল্পের কথা জানিয়েছেন তা পূরণ করা হবে। স্বামী বিবেকানন্দের মন্ত্র নিয়ে তিনি এগিয়ে যেতে চান। খোলা হবে আরজি কর ও সন্দেশখালী কাণ্ডে ন্যায় বিচার সুনিশ্চিত করার জন্য কমিশন। পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশ মুক্ত করার ডাক দেন তিনি। প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা করেছে তাদের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত বিচারক দিয়ে কমিশন বসানো হবে। ব্যবস্থা নেওয়া হবে সরকারি অর্থ যারা নয়ছয় করেছে তাদের বিরুদ্ধেও। প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াসের মধ্যে দিয়েই ডাবল ইঞ্জিন সরকার জনকল্যাণে কাজ করবে বলেও উল্লেখ করেন শ্রী অধিকারী।
2: মোদীজির স্বপ্ন পূরণ করে বাংলার মানুষের আশাকে পূরণ করে 60% বেশি মানুষকে আমাদের সঙ্গে আনতে হবে, বাংলায় অনুপ্রবেশ মুক্ত করতে হবে, মা বোনদের সুরক্ষিত করতে হবে, রাষ্ট্রবাদকে মজবুত করতে হবে, ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী ও কলকাতা এবং আধ্যাত্মিক চেতনার জাগ্রত ভূমি এই পশ্চিমবঙ্গকে আমাদের সোনার বাংলায় পরিণত করতে হবে।
1: পরিষদীয় নেতা নির্বাচনের জন্য শ্রী অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ দলের অন্য কর্মকর্তাদের ধন্যবাদ জানান। এদিকে পশ্চিমবঙ্গে নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণের মধ্যে দিয়ে বাংলার রাজনৈতিক ইতিহাসে নতুন যুগের সূচনা হবে। আগামীকাল 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার। এজন্য জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পরিষদীয় নেতা নির্বাচনের পর শুভেন্দু অধিকারী আজ কিছুক্ষণ আগে লোকভবনে গিয়ে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির কাছে সরকার গড়ার দাবি পেশ করেন। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সকাল 10টায় শুরু হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, নীতিন গড়করি, জেপি নাড্ডা সহ একাধিক কেন্দ্রীয় নেতা ছাড়াও উপস্থিত থাকবেন বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীরা। ইতিমধ্যেই শহরে এসেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী এবং অন্যরা। শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের বিভিন্ন আবাসন ও দপ্তর সাজিয়ে তোলা হয়েছে গেরুয়া আলোয়। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কলকাতা শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। তামিলনাড়ুতে সরকার গঠনের লক্ষ্যে একক সংখ্যাগরিষ্ঠ দল টিভিকে সিপিআই, সিপিএম এবং ভিসিক এর কাছে সমর্থন চেয়েছে। কংগ্রেস ইতিমধ্যেই 5 বিধায়কের সমর্থনের কথা জানিয়েছে। দীর্ঘ আলোচনার পর সিপিআই এর 2 বিধায়ক টিভিকে বিনা শর্তে সমর্থন করবে বলে জানায়। 2 বিধায়ক নিয়ে সিপিএমও তাদের সমর্থনের আশ্বাস দিয়েছে। ভিসিকে আজ এ ব্যাপারে সন্ধ্যায় সিদ্ধান্ত নিতে পারে। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি নয়না নাগেন্দ্রন স্পষ্ট জানিয়েছেন, দলের ফলাফল স্বীকার করে নেওয়া হয়েছে। নতুন সরকার গড়তে বিজেপি কোনোভাবেই টিভিকে সঙ্গে জোট বাঁধবে না বলেও জানিয়ে দেন তিনি। কেরালামে নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়ে আলোচনা চলছে। ইউডিএফ এর প্রধান দল কংগ্রেস রবিবারের মধ্যে তাদের নেতা ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। কংগ্রেস সূত্রে জানা গেছে, কেরালামে দলের পর্যবেক্ষকদের জমা দেওয়া প্রতিবেদনের উপর ভিত্তি করে জাতীয় নেতৃত্বই বিধানসভায় দলীয় নেতা নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 11ই মে সোমনাথ মন্দিরের 75তম বর্ষপূর্তি উপলক্ষে গুজরাট সফর করবেন। 1951 সালে ওই দিনে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ পুনর্নির্মিত মন্দিরটির দ্বারোদ্ঘাটন করেন। এবছর শুরুর দিকে প্রধানমন্ত্রী সোমনাথ স্বাভিমান পর্বে যোগ দেন। প্রধানমন্ত্রী আজ একটি জাতীয় দৈনিকে একটি প্রবন্ধ লিখে তথ্য জানিয়েছেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার জানিয়েছে দেশীয় বাজারে গৃহস্থালির এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোথাও ঘাটতির কোনো খবর নেই। নতুন দিল্লিতে আজ এক আন্তঃমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা জানান, গৃহস্থালির কাজে যাতে উপভোক্তারা কোনো রকম সমস্যার সম্মুখীন না হন বা পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি সত্ত্বেও এলপিজির দাম যাতে স্থিতিশীল থাকে তা সুনিশ্চিত করতে সরকার একাধিক উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, গত 2 দিনে প্রায় 87 লক্ষ বুকিংয়ের প্রেক্ষিতে 57 লক্ষের মতো এলপিজি সিলিন্ডার বাড়ি বাড়ি সরবরাহ করা হয়েছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে 5 কেজি সিলিন্ডারের সরবরাহ। গত 2 দিনে 1,11,000-এর বেশি 5 কেজি সিলিন্ডার বিক্রি হয়েছে। শ্রীমতী শর্মা বলেন, বাণিজ্যিক গ্যাস সরবরাহ বেড়েছে প্রায় 70%।
3: পিছলে 2 দিনে তো হমনে লগভগ 97 লাখ ঘরো কো এলপিজি সিলিন্ডার পৌঁছায়, আর ইসকে অগেন্স্ট জো বুকিং থি লগভগ 87,66,000 থি। জো হামারি কমার্শিয়াল সাপ্লাই হ্যায় অভি ভি ও 70% পর হ্যায়, লেকিন পিছলে 2 দিনে 15,400 টন সে অধিক কমার্শিয়াল এলপিজি কি সেল হুই হ্যায়। পিছলে 2 দিনে 1,11,000 সে অধিক 5 কিলো কে সিলিন্ডার্স কি সেল হুই।
1: বিদেশ মন্ত্রকের

মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, সরকার উপসাগরীয় দেশগুলির সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। হান্টা ভাইরাসের আক্রান্ত হওয়ার ঘটনায় বিশ্ব স্বাস্থ্য সংগঠন হু সংক্রমণের ঝুঁকি বর্তমানে কম বলে মূল্যায়ন করলেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। সূত্রের খবর, এমভি হন্ডুরাস জাহাজে সংক্রমণের প্রেক্ষিতে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। জাতীয় রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ রোগ পর্যালোচনায় নিবিড় কর্মসূচি, বিশ্ব স্বাস্থ্য সংগঠন এবং অন্য আন্তর্জাতিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে মন্ত্রক। কেন্দ্রীয় অসামরিক উড়ান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার বিমান AI-171-এর চূড়ান্ত তদন্ত রিপোর্ট প্রায় শেষ পর্যায়ে, আগামী এক মাসের মধ্যে তা প্রকাশ করা হতে পারে। গান্ধীনগরের গিফট সিটিতে আজ এক সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের তিনি জানান, বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাচ্ছে। তিনি বলেন, মন্ত্রক দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলির আর্থিক সহায়তা প্রদানের কাজে নিরন্তর নজর রেখে চলেছে, দ্রুততার সঙ্গে এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ দেন তিনি। উল্লেখ্য, গত বছর 12 জুন লন্ডনগামী বোয়িং 787 আহমেদাবাদ থেকে উড়ান শুরু করার কিছুক্ষণের মধ্যেই আবাসিক এলাকায় ভেঙে পড়লে 260 জন প্রাণ হারান। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের ক্ষমতায়ন এবং নিরাপত্তা সীমান্ত সুরক্ষাতে সীমাবদ্ধ নয়, তা সমাজ, পরিবেশ এবং নাগরিকদের নিরাপত্তার সঙ্গে সম্পর্কযুক্ত। নতুন দিল্লিতে আজ তিনি ভারতীয় সেনা তিরঙ্গা মাউন্টেন রেস্কিউয়ের 10 বছর পূর্তি অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী রবিবার নতুন দিল্লিতে তাপপ্রবাহ এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলা খতিয়ে দেখতে এক উচ্চ পর্যায়ের বৈঠকের সভাপতিত্ব করবেন। সুপ্রশাসন, নাগরিক কেন্দ্রিক বিপর্যয় মোকাবিলা সহ অন্যান্য ব্যবস্থাপনা খতিয়ে দেখতেই এই বৈঠক। বাংলাদেশে আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। সাহিত্য, সঙ্গীত এবং মানবতাবাদী চিন্তাধারায় রবীন্দ্রনাথের চিরস্থায়ী অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেদেশে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে KKR টসে জিতে দিল্লিকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবরে, দিল্লি 3 ওভার 3 বলে কোনো উইকেট না হারিয়ে 33 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। আগামীকাল 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যে 7টা বেজে 50 মিনিটে।

সাকা হাস্তে হাফং সরাই সরাইকে সেবক বরক তলাংমা সামং তাঙ্গি দঙ্গ টিবিএসসি বাই নাইকল জাক নেশাই নেচিদক বিশিনী মাধ্যমিক মাদ্রাসা আলিম কুচুক মাধ্যমিক তে মাদ্রাসা ফাজিল আমজগমনি এংখারি তিনি সাকলাই জাখা আকাশবাণী নে ফিল চুকুচি বিশি পুংমা সালনুর গৈ তিনি দিল্লি কেতাল মেরাঠন সংসা জাখা।

হ্যাঁ তাবু ককতুমা শুক্র বই ও বিসিনি মার্স তাল জরা বসং পেনশন শেপ সাপা এবা এনপিএস নি বিশিঙ্গ খব জাকা বেবাকে খরক নি রজাক জিস নি রাশায় সকিকা পেনশন ফান্ড নাইকল নাই তে গ্রং জাকা বেতেক নি বখাকতে নাইকল চাকো তাং বতাঙ্গ সেবক পাইমানি উল লুকুরক নি খাতি চাকা রাং নু রিবুই দঙ্গ এনপিএস নি বিশিংতে খক জিদক রাশায়শিক রাং রজাখা অটল পেনশন তাং বতাঙ্গ চার দশমিক চুকু জিদক রজাক নি স্লাইব কবাং রাং রজাখা নৈ সাই জিবা বিশুব মে তাল চেংমানি ও তাং বতাংনি নাহার মুং অংখা লুকুরকনি সেবক খ্লাইফুরু তৈ লুকুরকনি রাং খাতিজাক মানো সেবক পাইয়ৈ উমর বিশিদক চিনি উল বরকন রৌই হদাব কাহাম খ্লাই দিশানানি ও তাং বতাং রগ বিশি চি চার নি সিমি ব্রী চি উমরনি বড় রকনি বাকি খুলগৈ রেজাখা যে বড় রকনি ব্যাংক এবা পোস্ট অফিস সেভিং একাউন্ট দঙ্গ বরকনি বাকি মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা শাখা হাস্তে হাপাং সেরাই সেরাই কে সেবক বরক তালাংমার সামু তাঙ্গি দঙ্গু তিনি আগরতলানি প্রজ্ঞা ভবন অল শাখান্তে চংবাড়ি বেদেক খড়ক সারা চিবা কেতাল সেবক মানাই রকন অফার বাক মুংনি পান্ডাও ব অকক শাখা কেতাল সেবক মানাই রক লুকুরকনি হামক্রাইনি বাজার নাহারে যত সেবসাপ তুনিরি মানখে থানচা হাস্তে কাহামকু হাস্তে স্নামই তিসাওই মানাই হনি ব শাখা হাস্তে লঙ্কচার নাইমথা বাই নাইকল চাক তাকলাই বিশিনি মাধ্যমিক তে কুচুক মাধ্যমিক আমসকুংনি অংখারি তিনি কারি জাখা তাকলাই বিশি ও মাধ্যমিক আমসকমুগ পাসংমানি মারি রাও চার জি ব্রী দশমিক জি চার কুচুক মাধ্যমিক আমসকমুগ পাসংমানি মারি রাও স্নি জি চুকু দশমিক থাম জি থাম নাইমথানি কাসক ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী তিনি আগরতলা ও কক্তমা থুমদা রকনি পান্ডা খ্লাই আমজকমুংনি অংখারি কারিউই শাখা তাকলাই বিশি ও মাধ্যমিক আমজকমুঙ্গ বেবাগে খরক থাম জিনে সাই সারা চার জিব্রী আমজকমুং রনাই রক্তঙ্গ আরো নিবের পাঁচ সংখ্যা খরক নৈ চিসনি সাই চুকু চিব্রী কুচুক মাধ্যমিক আমজকমুগ বেবাগে খরক নৈ চিদক সাই বারা আমজকমুং রনাই রক্তঙ্গ আরো নিবের পাঁচ সংখ্যা খরক নৈ চিসা সাই নৈ চিব্রী মাধ্যমিক আমজকমুঙ্গ মহকুমা বেরেম করবুক মহকুমা ও পাসংমানি মারি রাও চুকু চিসনি দশমিক চুকু চিসা তাকলাই বিশ্ব মাধ্যমিক আমজকমুগ বেবাগে কাই নৈরা চিসনি চিসা রংনগ পাস অংমানি মারি রাওরা মাধ্যমিক মাদ্রাসা আলিম আমজকমুগ বেবাগে খরক সারা ব্রী চিসা আমজকমুং রনাই রক্তঙ্গ আরো নিবের খরক সারা নৈ চি চার পাঁচ অংখা কুচুক মাধ্যমিক মাদ্রাসা ফাজিল আমজকমুগ বেবাগে খরক চার জি ব্রী আমজকমুং রনাই রক্তঙ্গ আরো নিবের খরক স্নি চি চুকু পাঁচ অংখা কুচুক মাধ্যমিক আমজকমুনি অংখারিও জলা মহকুমা কাহাম চাষামং মানখা আরো পাসংমানি মারি রাও চুকু চি চার দশমিক চিদ তাকলাই বিশি ও কুচুক মাধ্যমিক আমজকমুঙ্গ কাইদক চিনেই রংনগ পাসংমানি মারি রাওরা কোকতুমা থুমনা রুগ্নি পান্ডাও নাইমো থানি সচিব ডক্টর জয়দীপ ভট্টাচার্য শাখা তাকলাই বিশি ও গ্রংকু রগ্নি মুংবতাং রাজাগ্যাখো রিবি ও সামংবতাং তে বসর বাচাও আমজকমুংনি অংখারি কারিজাকমা উলনো পৈলা গ্রংকু রগ্নি খরক চি রগ্নি মুং কারিজাকনাই বিজেপি নি চাকরা অজা শুভেন্দু আধিকারী তিনি পশ্চিমবঙ্গ বিজেপি পরিষদীয় বদলনি অজা চংজাখা তিনি কলকাতা ও সংসাজাক পরিষদীয় বদলনি ককলাম সালাইমা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পান্ডাতেই শুভেন্দু আধিকারী নি মুং সাকলাইখ্যা পশ্চিমবঙ্গ ও কেতাল বিজেপি হাপাং স্নাম তংমা পান্ডাও খানা কলকাতানি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সংসাজাগানে আরো মাঞ্জাগানে মন্ত্রী বখরং নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নকবৈ মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা নকবৈ ব বিজেপি নাইকল নাই হাস্তে নি মন্ত্রী অক্রা রকব সুমাইতামা পান্ডাও মাঞ্জাগানে ফিল্ডস নিজি চুকু হায়ুং রেড ক্রস হাল পালাইমানো রুগী ভারতনি রেড ক্রস সোসাইটি হাস্তে বেদেকনি চেতন বাই তিনি হাস্তেনি কাইচার জেলাও থৈনি মুংনি শিবির সংসা জাখা আগরতলাও রেড ক্রস সোসাইটি হাস্তে বেদেকনি হাপানগর রেড ক্রস ভবন রেড ক্রস সোসাইটিনি হাস্তে বেদেকনি কাস্ক এবার হাস্তে ফা ইন্দ্রসেনা রেড্ডি নালু ও শিবির চেঙ্গি রেখা তাকলাই বিশ্ব রেড ক্রস শালনিক ককমাং অংখা বড় রকন থানসা খ্লাইনানি পান্ডা ও হাস্তে ফা শাখা থৈরি মুং অংখা বরক মনুষুরংনি কত রিমো কাইচার জেলাও থৈরি মুংনি পান্ডা খ্লাইমানো তৈয়ে যত বাকশাকে থৈরে লাইখা শাকমাং কাহাম বড় রকন থৈরে থানি সুকাঙ্গে ফাইনা বাগে ব ফান বক্সিংখা পান্ডা ও কক নারকনা থাঙ্গে আউলি নাইখ্রাইনি মেয়র দীপক মজুমদার শাখা রেড ক্রস সোসাইটিনি সামুংন বলাইখা তৈব শাখা থৈরি মুংনি সিমি বাথাগে তঙ্গে ইংলা রেড ক্রস সোসাইটি রকন হদানি কুবুনি সামুং কাহাম সুকাঙ্গে ফাইনানি বাকি ব কবং নারখা পান্ডাও বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার নি আইজি অলক কুমার চক্রবর্তী শাখা তিনি নি থৈরি মুঙ্গ বিএসএফ জওয়ান রং নি বুখাক্তি ব থৈরে জাকা হনে

চিদক বিশিনি মাধ্যমিক মাদ্রাসা আলিম কুচুক মাধ্যমিক তে মাদ্রাসা ফাজিল আঞ্জুমনি অংখারে তিনি সাকলাই জাখা আকাশবাণী ফিল চুকুচি বিশি পুমা সালনুরগৈ তিনি দিল্লি কতালো ম্যারাথন সংসা জাখা কক্তমা তিনি বাকে অরণ্য পাইখা উলনি কক্তমা আওয়াই অঙ্গানে খনাফুং দামসিনী সতী ব্রেচিও

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার স্বচ্ছতা বজায় রেখে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ন্যাশনাল পেনশন সিস্টেম অর্থাৎ এনপিএস এর আওতায় নথিভুক্ত সুবিধাভোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2,17,00,000। আকাশবাণীর 90তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ নতুন দিল্লিতে ম্যারাথনের আয়োজন করা হয়। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। এবছর মাধ্যমিক পরীক্ষায় পাশের হার 84.18%, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার 79.33%। পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গঞ্চৌধুরী আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে ফলাফল প্রকাশ করে জানান, এবছর মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল 32,184 জন, এর মধ্যে পাশ করেছে 27,094 জন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল 26,502 জন, এর মধ্যে পাশ করেছে 21,024 জন। মাধ্যমিক পরীক্ষায় পাশের নিরিখে মহকুমাভিত্তিক সেরা ফলাফল হয়েছে করবুক মহকুমায়, পাশের হার 97.91%। এবছর মাধ্যমিক পরীক্ষায় মোট 271টি বিদ্যালয়ে পাশের হার 100%। মাধ্যমিক সমতুল্য মাদ্রাসা আলিম পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 141 জন, এর মধ্যে পাশ করেছে 128 জন। উচ্চ মাধ্যমিক সমতুল্য মাদ্রাসা ফাজিল পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 84 জন, এর মধ্যে পাশ করেছে 79 জন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের নিরিখে মহকুমাভিত্তিক সেরা ফলাফল করেছে জম্পুই জেলা মহকুমা, ছাত্রছাত্রীদের পাশের হার 98.16%। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 62টি বিদ্যালয়ে পাশের হার 100%। সাংবাদিক সম্মেলনে পর্ষদ সচিব ডক্টর জয়দীপ ভট্টাচার্য জানান, এবছর তাৎক্ষণিকভাবে মেধা তালিকা প্রকাশ করা হয়নি, পরবর্তী সময়ে রিভিউ প্রক্রিয়া ও বছর পাঁচাও পরীক্ষার ফলাফল প্রকাশের পর প্রথম 10 জনের মেধা তালিকা প্রকাশ করা হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার স্বচ্ছতা বজায় রেখে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। আজ আগরতলার প্রজ্ঞাভবনে এক অনুষ্ঠানে রাজস্ব, স্বাস্থ্য এবং নির্বাচন দপ্তরের মোট 115 জনকে নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি নবনিযুক্ত কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, কর্মচারীরা সাধারণ মানুষের কাছে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব নিয়ে পরিষেবা পৌঁছে দিলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলা সম্ভব। স্বচ্ছতা বজায় রেখে নিষ্ঠার সঙ্গে কর্মচারীদের কাজ করতে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের জন্য বহু বিনিয়োগকারী আগ্রহ প্রকাশ করছেন, সেই ক্ষেত্রে রাজ্যে নতুন নতুন শিল্প স্থাপিত হলে কর্মসংস্থানের বিরাট সুযোগ সৃষ্টি হবে। আজ সচিবালয়ে ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি অফ ত্রিপুরার গভর্নিং বডির বৈঠকে তিনি এ কথা বলেন। তিনি বিশেষভাবে জনজাতি অধ্যুষিত এলাকার যুবক যুবতীদের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, তাদের মধ্যেও মেধা ও দক্ষতার কোনো অভাব নেই, এই দক্ষতাকে আরো উন্নত ও কার্যকরভাবে কাজে লাগাতে পারলে রাজ্যের প্রান্তিক এলাকাতেও শিল্প গড়ে তোলার বিরাট সম্ভাবনা রয়েছে। বৈঠকে সাব্রুমের জলেফায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের বিভিন্ন প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি ধলাই জেলার কুলাইয়ে সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে 50টি MBBS আসন বিশিষ্ট একটি মেডিকেল কলেজ স্থাপনের বিষয়েও আলোচনা হয়। প্রবীণ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আজ পশ্চিমবঙ্গ বিজেপি পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। আজ কলকাতায় অনুষ্ঠিত পরিষদীয় দলের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিকভাবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামীকাল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সহ বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীগণও শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অপারেশন সিন্দুরের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রেড শিল্ড ডিভিশন ও স্পেয়ার কর্পসের উদ্যোগে আগরতলার বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হয়েছে।

এর অঙ্গ হিসেবে সরকারি আর্ট অ্যান্ড ক্রাফট কলেজ ও এমবিবি কলেজে আয়োজিত বিশেষ অধিবেশনে পড়ুয়াদের এই অভিযানের রণকৌশল ও বীরগাথা সম্পর্কে অবগত করা হয়। অ্যালবার্ট এক্কা যুদ্ধ স্মারক সহ শহরের প্রধান কেন্দ্রগুলিতে প্রদর্শনীর মাধ্যমে ভারতীয় সেনার এই অসামান্য সাফল্য ও দেশপ্রেমের চেতনাকে তুলে ধরা হয়েছে। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, রাজ্যে গণবণ্টন ব্যবস্থাকে আরও সুসংহত করতে রাজ্য সরকার আন্তরিক প্রয়াস চালিয়ে যাচ্ছে। সরকারের লক্ষ্য রাজ্যের সর্বস্তরের জনগণের কাছে গণবণ্টন ব্যবস্থার সুফল পৌঁছে দেওয়া। আজ আগরতলার প্রজ্ঞাভবনে খাদ্য দপ্তর আয়োজিত নিরাপদ পণ্য আত্মবিশ্বাসী ভোক্তা শীর্ষক এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, গণবণ্টন ব্যবস্থায় স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করার জন্য ব্যবসায়ী এবং সরকারি কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। তিনি রাজ্যের খাদ্য নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তিনি ন্যায্য মূল্যের দোকানের ডিলারদের সঙ্গে রাজ্যে গণবণ্টন ব্যবস্থার কার্যকারিতা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ বিষয়ে এক পর্যালোচনা সভায় অংশগ্রহণ করেন। পর্যালোচনা সভায় খাদ্যমন্ত্রী রেশন ডিলারদের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন এবং সমস্যাগুলো থেকে উত্তরণের উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। আগামীকাল 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। এই উপলক্ষে রাজ্যজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগামীকাল সকালে আগরতলার রবীন্দ্রকাননে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপস্থিত থাকবেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, ছন্দনী সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে আগামীকাল সকালে কবি প্রণাম অনুষ্ঠান উদযাপন করা হবে। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ন্যাশনাল পেনশন সিস্টেম অর্থাৎ এনপিএস এর আওতায় নথিভুক্ত সুবিধাভোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2,17,00,000। পেনশন তহবিল নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত এই প্রকল্পটি অবসর গ্রহণের পর নাগরিকদের দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা প্রদান করে। এনপিএস এর অধীনে ব্যবস্থাপনাধীন সম্পদের পরিমাণ প্রায় 16,00,000 টাকায় পৌঁছেছে। এখন পর্যন্ত অটল পেনশন যোজনার আওতায় এসেছে 8,96,00,000-এরও বেশি সুবিধাভোগী। 2015 মে মাসে চালু হওয়া এই প্রকল্পের লক্ষ্য হল নাগরিকদের বিশেষ করে অসংগঠিত খাতের কর্মীদের জন্য একটি সার্বজনীন সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা। প্রকল্পটি 18 থেকে 40 বছর বয়সী ব্যক্তিদের জন্য উন্মুক্ত। 79তম বিশ্ব রেডক্রস দিবস উদযাপন উপলক্ষে ভারতীয় রেডক্রস সোসাইটি ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে আজ রাজ্যের 8 জেলায় একযোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আগরতলায় রেডক্রস সোসাইটির রাজ্য শাখার কার্যালয়ে সোসাইটির রাজ্য শাখা সভাপতি রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন। এবছর বিশ্ব রেডক্রস দিবসের ভাবনা মানবতায় ঐক্যবদ্ধ হওয়া। অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, রক্তদান মহৎ দান। 8 জেলায় রক্তদানের আয়োজন এবছরের প্রতিপাদ্য বিষয়ের যথাযথভাবে সমর্থক হয়েছে। সুস্থ সবল ব্যক্তিদের রক্তদানে এগিয়ে আসার উপর তিনি গুরুত্ব দেন। অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে আগরতলা পুর মেয়র দীপক মজুমদার রেডক্রস সোসাইটির এ ধরনের উদ্যোগের প্রশংসা করে বলেন, শুধু রক্তদানের মধ্যে সীমিত থাকলে চলবে না, রেডক্রস সোসাইটিকে অন্যান্য মানবিক কাজেও সমানভাবে এগিয়ে আসার পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি অলোক কুমার চক্রবর্তী বলেন, আজকে রক্তদান শিবিরে বিএসএফ জওয়ানদের পক্ষ থেকে রক্তদান করা হয়। তিনি রক্তদানের পাশাপাশি সবাইকে দেহদানের অঙ্গীকারে এগিয়ে আসার আহ্বান জানান। রেডক্রস সোসাইটির রাজ্য শাখার চেয়ারম্যান বি কে রায় জানান, শিবিরে আজ 100 জন রক্তদান করেছেন। অনুষ্ঠানে রেডক্রস সোসাইটির সাধারণ সম্পাদক চন্দন দেবনাথ স্বাগত ভাষণ দেন। বিশ্ব রেডক্রস উপলক্ষে আজ সিপাহীজলা জেলার সোনামুড়া টাউন হলে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি সোনামুড়া মহকুমা কমিটির উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরের ভার্চুয়ালভাবে উদ্বোধন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। শিবিরে রেডক্রসের স্বেচ্ছাসেবক সহ মোট 45 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। 2027 সালের জনগণনার প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে উদয়পুর সার্কিট হাউসে আজ থেকে শুরু হয়েছে জেলাভিত্তিক প্রশিক্ষণ শিবির। আজ 3 দিনব্যাপী শিবিরের প্রথম দিনে জনগণনার বিভিন্ন ডিজিটাল সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ দেন জাতীয় স্তরের প্রশিক্ষক শুভ্রজিৎ দেবরায়। কর্মশালার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন রাজ্য জনগণনা দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস। শিবিরে উপস্থিত ছিলেন অতিরিক্ত 2 জেলাশাসক সুভাষ আচার্য ও সঞ্জীব দেববর্মা। গোমতী জেলার উদয়পুর, অমরপুর ও করবুক মহকুমার মহকুমাশাসক, 8টি ব্লকের ব্লক আধিকারিক ও জনগণনার কাজে নিযুক্ত
আধিকারিকগণ।

0: আকাশবাণীর 90তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ নতুন দিল্লিতে ম্যারাথনের আয়োজন করা হয়। আকাশবাণী, দূরদর্শন এবং প্রসার ভারতীর কর্মচারীরা সপরিবারে ম্যারাথনে অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসার ভারতীর সিইও গৌরব দ্বিবেদী এবং আকাশবাণীর মহানির্দেশক রাজীব কুমার জৈন। আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে আগামী 15ই মে শুক্রবার সন্ধ্যা 6টায় আগরতলা সুকান্ত একাডেমিতে একটি বিশেষ শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান আয়োজিত হতে চলেছে। আকাশবাণী আগরতলা আয়োজিত এই মনোজ্ঞ অনুষ্ঠানে সবার প্রবেশ অবাধ। আগামী 24 ঘণ্টায় রাজ্যের পশ্চিম জেলা খোয়াই, ঊনকোটি, ধলাই ও সিপাহীজলা জেলায় বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হওয়া সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার স্বচ্ছতা বজায় রেখে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ন্যাশনাল পেনশন সিস্টেম অর্থাৎ এনপিএস এর আওতায় নথিভুক্ত সুবিধাভোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2 কোটি 17 লক্ষ। আকাশবাণীর 90তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ নতুন দিল্লিতে ম্যারাথনের আয়োজন করা হয়। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: এতক্ষণ রিলেশন হল প্রথমে কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ এবং এরপরে পর্যায়ক্রমে ককবরক স্থানে বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী বিলোনিয়া আমাদের স্টুডিও করিতে এখন সময় রাত 8:09 হয়ে 34 সেকেন্ড। শ্রোতা বন্ধুরা, আমরা শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান লাইভ ফোন ইন মনের মতো গান। আপনারা কল করবেন 8731875545 এই নম্বরে। সংযোগ হলে বলবেন নাম, ঠিকানা এবং বলবেন কোন ছবির গান শুনতে চান, ছবির নাম এবং গানের কলি বলবেন, সঠিক হবে, তাহলে শোনা যাবে আপনাদের প্রিয় গান এই অনুষ্ঠান থেকে। ইতিমধ্যে একটি কল আমি গ্রহণ করে নিয়েছি, দেখা যাক কল আর কে। হ্যালো, নমস্কার।
2: নসিব
1: আচ্ছা আজ
2: কুছ
1: মানত কে হয় ক্যা
2: মজে
1: হাসে দিয়ে আপনি যারা আপনার গানা শুনলি, নমস্তে,
2: ধন্যবাদ।

0: শ্রোতা বন্ধুরা, প্রথম কল গ্রহণ করা পর থেকে এ পর্যন্ত তিনটি সংযোগ কেটে গেল, চট করে কেটে যায়। নারায়ণ মজুমদার ফোন করেছিলেন, ওনার সংযোগ কেটে গেল। পরে আরেকজন ফোন করেছিলেন শ্রোতা বন্ধু, হিরো নম্বর ওয়ান গান শোনার জন্য, কেটে গেল। চাঁদকে পাঁচ ছবির গান শুনতে চেয়েছিলেন ফরকাবাদ থেকে, ওটাও কেটে গেল। দেখা যাক এখন কে আছেন। হ্যালো, নমস্কার। হ্যাঁ হ্যাঁ, আপনি বলছেন আমি শুনতে পাচ্ছি, কিন্তু সমস্যা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কোথাও কোনো সমস্যা হচ্ছে মনে হয় আমি। আচ্ছা ঠিক আছে, কোন ছবি বললেন? আবার সংযোগ কেটে গেল, কোথায় কি হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, চট করে লাইন কেটে যায়। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান পরিচালনা করাটা মুশকিল হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সংযোগ কেটে যাচ্ছে বারবার, আমি ঠিক বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে। হ্যাঁ, এরকম তো হওয়ার কথা না, কিন্তু হয়ে যাচ্ছে। বলুন কোন ছবির গান শুনতে চান? আজকে অর্জুন না, আমি আমি দেখছি মনে হয় নেট সংযোগে কোনো সমস্যা। বলুন। হ্যাঁ ঠিক আছে, আমি গানটি খুঁজে দেখছি। হ্যাঁ, গানটিতে পাওয়া গেল, কিন্তু আবার সংযোগ কেটে যাবে কিনা জানি না। যাচ্ছে তাহলে আপনার গানটি। নমস্কার।
1: নমস্কার স্যার।

শ্রোতা বন্ধুরা, ওই একটি গান আছে না, টুকুর টুকুর দেখতে হে কেয়া, আজকে দেখি নেট বাবু আমার সঙ্গে টুকুর টুকুর করছেন, কেটে যাচ্ছে, রাখা যাচ্ছে না। যাই হোক, অপদেবনাথ মাতাবাড়ি থেকে এবং সমর বণিক ফোন করেছেন বিলোনিয়া থেকে, দুজনেই হিরো নম্বর ওয়ান ছবির গান শুনতে চেয়েছেন, তাহলে শোনাচ্ছি তাদেরকে এই গানটি। গান আমরা অবশ্যই শুনবো, কিন্তু আপনাদের কথা আমি শোনাতে পারছি না, এটা দুঃখিত।

কোমাগার থেকে বুলটি দা শুনতে চেষেন সানাই ছবির গানটি, তাহলে শোনাচ্ছি শ্রোতা বন্ধুরা, সংযোগ ভালো নয়, চটপট কেটে যায়, তাই আপনাদের কথা আমি শোনাতে পারছি না, তবে শোনাচ্ছি গান, তাহলে শুনবো এখন সানাই ছবির গান।

শ্রোতা বন্ধুরা, আজ নেট সমস্যার কারণে আপনাদের সঙ্গে ঠিকভাবে কথা বলা যাচ্ছে না, লাইন চটপট কেটে যায়, কথা বলতে বলতে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর মধ্যে তাপস দাস বাহাদুর জিলা থেকে শুনতে চেয়েছেন পেয়ার জিন্দেগির ছবির গান, তাহলে শোনাচ্ছি এই গানটি। আমি আজকে আপনাদের কথা শোনাতে পারছি না, কিন্তু গান অবশ্যই শোনাবো।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান লাইভ ফোন ইন মনের মতো গান। শ্রোতা বন্ধুরা, আজ নেট সংযোগের কারণে মানে লাইন কেটে যাচ্ছে, আপনাদের কথা আমি শোনাতে পারছি না, তবে আমি গান শোনাচ্ছি, আপনাদের অনুরোধে গান শোনাচ্ছি। গোপাল মহাজন শুনতে চেয়েছেন গঙ্গা যমুনা সরস্বতীর ছবির এই গানটি, তাহলে শোনাচ্ছি এই গানটি, আপনারাও শুনুন। নমস্কার।

শ্রোতা বন্ধুরা, আট আজ নেট সংযোগ খারাপ থাকায় সংযোগ কেটে যাচ্ছে বারবার, তবু আমি গান শোনাচ্ছি। এবারে মধ্যপ্রদেশ থেকে ফোন করেছিলেন ভগবান সিং পারমার, উনি শুনতে চেয়েছেন লেকিন ছবির এই গানটি, তাহলে শোনাচ্ছি এই গানটি।

0: সুমন মুহুরি ফোন করেছিলেন আগরতলা থেকে, অনেকবার কল করেছেন, বারবারই সংযোগ কেটে যায়। শুনতে চেয়েছেন ক্ষুদ্রাত ছবির গান শুনতে চেয়েছেন, তাহলে শোনাচ্ছি সুমন মুহুরিকে, বা শুধু সুমন মুহুরি নয়, সবাইকে শোনাচ্ছি এই গানটি, শুনুন তাহলে।
1: তো হম নহি জানতে।

শ্রোতা বন্ধুর একটা গানে কলি আছে না, টুকুর টুকুর দেখতে হ্যাঁ কিয়া, আজকে দেখি নেট বাবু টুকুর টুকুর করছেন, এই এই আছেন তো এই কেটে যাচ্ছে। যাই হোক, এবারে গানটি শোনাচ্ছি অনুভূত ত্রিপুরা, লক্ষ্মীছড়া থেকে শুনতে চেয়েছি।

उधर भी है, कहे कैसे यही मुश्किल।

0: হ্যালো, নমস্কার, সুস্বাগত, কে বলছেন?
1: আমি জনগণ জীবন রায়, আমি গুরু দক্ষিণা গান শুনতে চাই।
0: গুরু দক্ষিণা ছবির গান না? আচ্ছা, দেখে নিচ্ছি কোন গানটি,
1: গুরু দক্ষিণা,
0: কোন গানটি।
1: আমার গুরু দক্ষিণা।
0: ঠিক আছে ঠিক আছে, যাচ্ছে, নমস্কার।

বিশ্বজিৎ পাল সারা সময় থেকে ফোন করেছিলেন এবং শুনতে চেয়েছিলেন সাজানচলে শ্বশুরাল ছবির গানটি, শোনাচ্ছি তাহলে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান লাইভ ফোন ইন, মনের মতো গান, আর সঙ্গে ছিলাম আমি সুখ। আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন পাঁচ মিশালি নানা রাগের গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন নজরুল গীতি, পরিবেশনায় অনুরাধা পড়ুয়াল।

আপনারা শুনছেন পাঁচ বেশালি নানা রাগের গানের অনুষ্ঠান, শুনলেন আশা ভোঁসলের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। এবারে শুনবেন বাউল গান পরিবেশনায় সুকুমার বাউল।

শ্রোতা বন্ধুরা, শুনলেন বাউল গান, শিল্পী ছিলেন সুকুমার বাউল। এবারে শুনবেন বাংলা আধুনিক গান, পাঁচ মিশেল অনুষ্ঠানে শিল্পী শ্রীকান্ত আচার্য।

এতক্ষণ পরিবেশিত হলো পাঁচ মেশালি নানা রাগের গানের অনুষ্ঠান। অনুষ্ঠানের সবশেষে শুনলেন রাগ প্রদান গান, শিল্পী ছিলেন পণ্ডিত অরুণ ভাদুরী। আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন কবিতার আকাশ, কবিতা আবৃত্তির অনুষ্ঠান। আবৃত্তি করবেন দেবেশ ঠাকুর।

অসংখ্যবার প্রয়াস করেও আমার রথচক্র আমি মেদিনী থেকে তুলতে পারলাম না অর্জুন। এ দীর্ঘক্ষণ আমায় সুযোগ দিয়েছ তুমি, তোমায় সাধুবাদ জানাই। এবার নির্দ্বিধায় অবলীলাক্রমে আমায় হত্যা করতে পারো তুমি। না, আমার আর কোনো পরিতাপ নেই, অনুতাপ নেই, বিপন্নতাও নেই, বিষণ্নতাও নেই। ধীরে ধীরে পশ্চিম দিগন্তে দিবাকর এগিয়ে যাচ্ছেন দিনাবসানের দিকে। আমার উপাস্য দেবতা এখন অপস্ত্রীয়মান, তাঁর দীপ্তির অন্তরালে অবসান হোক কর্ণপর্বের। আজ পশ্চিম দিগন্তের লাল আভা যেন দিবাবসানের রক্তরাগ। বিদায় বিদায় সূর্য, বিদায় হে দিনমণি। তোলো তোলো গাণ্ডীব, স্বর নিক্ষেপ করো।

আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হোক কর্ণপর্ব। বাসুদেব যুগাবতার, হে মহান সারথি, তুমি পশ্চাতে কেন? সামনে এসে দাঁড়াও, অর্জুনকে আদেশ দাও, নিক্ষেপ করুক স্বর। তোমার ধর্মযুদ্ধের কদর্যতম কলুষতম পর্বের পরিসমাপ্তি ঘটাও। ধর্মযুদ্ধ, ধর্ম একদিকে সত্য অন্যদিকে মিথ্যা, একদিকে ন্যায় অন্যদিকে অন্যায়। তুমি কৌরব বিরোধী, অতএব অপরাধী তারা, অতএব তারা হন্তব্য। তুমি ধর্ম সংস্থাপনার্থে যুগে যুগে অবতীর্ণ হয়ে অধর্ম যুগের অবসান ঘটিয়েছ। এ তো তোমারই অভিভাষণ। মুক্তলো মুক্তলো কৃষ্ণ মুক্তলো, তাকাও তাকাও আমার দিকে, চোখ তোলো তোলো তোলো তোলো, কি দেখছো কি দেখছো আমার এই দু চোখে? কি অন্যায়, অপরাধ, ঘৃণা, বিভৎসা, অধর্ম, বলো বলো বলো কি দেখছো তুমি? অবজ্ঞা, অনাচার, লজ্জা, লজ্জা। আমার লজ্জা কি তোমাদের লজ্জা নয়? আমার লজ্জা কি পাণ্ডবের লজ্জা নয়, ভারতের লজ্জা নয়, মহাভারতের লজ্জা নয়? লজ্জা! যুগাবতার অন্তর্যামী মধুসূদন, কি চমকে উঠলে কেন? হ্যাঁ কেন, লজ্জার কথা শুনে আশঙ্কায়? পাছে আমি অর্জুনের সম্মুখে প্রকাশ করে দিই আমার সদ্য পরিজ্ঞাত সত্য, দুর্বল করে দিই পার্থের বাহুকে। আমি আমি কৌরব পক্ষে থাকলেও আমি কপটাচারী নই। কিছুক্ষণ পূর্বে যে সর্পবাহন নিক্ষেপ করেছিলাম অর্জুনের দিকে, তার শিরভূষণ মস্তকচ্যুত করেছিলাম, তাই দিয়ে কি কণ্ঠচ্ছেদ করতে পারতাম না? পারতাম না? তুমি অশ্বের জানুভঙ্গ করে ভাবলে? পারতাম কৃষ্ণ, আমি পারতাম। তোমার কাছে কোনো ভিক্ষা কোনো প্রার্থনা আমার নেই কৃষ্ণ। তুমি পাণ্ডব পক্ষে যোগদান করেছো, সে তোমার তোমার মহত্ব, তার জন্য কোনো আক্ষেপ আমার নেই। যুধিষ্ঠিরকে তুমি দেখিয়েছ ধর্মের পথ, ধরে নিলাম সেও পাণ্ডবদের সঙ্গে আত্মীয়তার খাতিরে। তুমি অর্জুনকে দেখিয়েছ তোমার সেই বিশ্বরূপ। আমি জানি এই অনন্ত রূপ দর্শনের সৌভাগ্য আমার কোনোদিন হবে না। তবু একটি প্রশ্নের উত্তর, একটি প্রশ্নের উত্তর তোমার কাছে চাইব। তুমি এর উত্তর জানো না? কৌরবদের জন্য নয়, আমার অসহায় পুত্র বৃষকেতুর জন্যেও নয়, এ প্রশ্ন ভারতবর্ষের জন্য। সত্যি সত্যি কি এই পরিণতির কোনো প্রয়োজন ছিল? ছিল না? ছিল। ইতোমধ্যে চুপি চুপি একটি কথা তোমায় জানিয়ে যাই পুরুষোত্তম। আমি গতকাল রাত্রে, মানে আমার অন্তিম দিবসের পূর্বাহ্নে, আমার জন্ম রহস্য জেনে গেছি। জেনেছি আমার মাতৃ পরিচয়, হ্যাঁ জেনেছি আমার মা কে। না না না না, তোমার ভয় নেই, প্রাণ ভয়ে ভীত হয়ে অর্জুনকে সেই পরিচয় জ্ঞাপন করে তার বাহুকে আমি দুর্বল করে দেব না। না, এর নির্লজ্জ কাপুরুষতা আমি অবলম্বন করব না। তবে তোমার কাছে আমি জানতে চাইব, তোমার এই ধর্মযুদ্ধের পরিপ্রেক্ষিত কি? এই ভ্রাতৃঘাতী যুদ্ধের অপরাধী কি শুধু কৌরবেরা? মহামতে ভীষ্ম, পাণ্ডবদের তিনিও তো পিতামহ, কোন অপরাধে আর সরসজ্জায় শায়িত তিনি? কোন অপরাধে পাণ্ডবদের অস্ত্রগুরু দ্রোণাচার্য আজ শত্রুপক্ষীয়? কি সেই অন্যায় যার জন্য গুরু কৃপাচার্য অস্ত্র ধারণ করেছেন কৌরব পক্ষে? অন্তত আমায় বলো তুমি, আমি আমি কেন কৌরব পক্ষে? কোন অপরাধে আমার জননী আমার গর্ভধারিণী আমায় পরিত্যাগ করেছেন? কোন অপরাধে? শিশুর মুখের প্রথম বোল যখন ফোটে, সে মা মা বলে কাঁদে হাসে, স্তন্য দায়নি মা তখন আকাশের চাঁদ এনে দেন সেই অবোধ শিশুর হাতে, মার বুকে মুখ গুঁজে শিশু পেয়ে যায় তার সব সান্ত্বনা, সব প্রশ্নের উত্তর। আর আমি আমি

0: আমার কুমারী জননী লোকলজ্জার ভয়ে দাসীর হাত দিয়ে মঞ্জুষায় ভরে আমায় ভাসিয়ে দিলেন জলে, কোন অপরাধে এই অনিশ্চয়ের উদ্দেশ্যে, এই সংশয়ের উদ্দেশ্যে? সঙ্গে দিয়ে দিলেন একটা অপূর্ব অনুবদ্ধ পরিচয়, আমি কানিন, আমি কত্তক, আমি সুত পুত্র, কোন কোন অপরাধে আমার আমার এই অস্তিত্বহীনতার সংকট বল।
1: দয়া পরবশ হয়ে অধীরথ সুত যায়া রাধা আমাকে বুকে স্থান না দিলে সেদিনই হয়তো কর্ণ নামক এই লজ্জার পরিসমাপ্তি ঘটত। হ্যাঁ লজ্জা, আমি ভারতীর লজ্জা, ভারতের লজ্জা, আমি মহাভারতের লজ্জা। কিন্তু এই লজ্জা কি তোমাদের লজ্জা নয়? তোমরা যারা সৃষ্টি করেছো ব্রাহ্মণ্যবাদ, তৈরি করেছো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের চতুর্বর্ণ, চতুর্বর্ণং মায়া সৃষ্টম গুণকর্মণি বিভাগ, এ তোমাদের গ্লানি নয়? অস্ত্র পরীক্ষার দিন আমার যোগ্যতা ও পরাক্রমের কাছে অর্জুনের পরাজয় অপরিহার্য জেনে আমায় অস্ত্র ধারণ করতে দেননি গুরু দ্রোণাচার্য। কারণ? কারণ আমি সুতপুত্র। চমৎকার, চমৎকার, চমৎকার তোমার মহিমা হে ব্রাহ্মণ্যবাদ, চমৎকার। তোমরা এক মুখে উচ্চারণ করো জাবালার দর্শন, সত্যকামের দর্শন, আর অন্য মুখে, অন্য মুখে বর্জন করো কর্ণকে, কারণ সে কত্তক, সে অন্তজ, সে সুতপুত্র। শূদ্র গর্ভজাত বিদুরের গৃহে তুমি আতপতণ্ডুল গ্রহণ করে তাকে ধন্য করেছ, আর তুমিই বর্জন করেছ রাধেয় কর্ণকে। বিদুরের জ্ঞান অর্জনের অধিকার আছে কিন্তু কর্ণের নেই। সুত জাতীয় লোমহর্ষণ সঞ্জয় সৌতির অধিকার আছে শিক্ষার কিন্তু কর্ণের নেই। তাহলে
2: তাহলে কিসের জন্য তোমার চতুর্বর্ণের এই অন্তবর্গের অস্তিত্ব?
1: শুধু আত্মবলিদানের জন্য না, যেমন করে হেড়িম্বা পুত্র অন্তর্বর্গীয় ঘটোৎকচকে আমার একাগ্নিবাণের সামনে হাজির করেছিলে শুধু মৃত্যুবরণের জন্য, সেই সেই ভূমিকা শুধু আমাদের। তোমরা ব্রাহ্মণেরা ক্ষত্রিয়েরা তোমরা থাকবে সমাজের শিরোভূষণ হয়ে, আর লক্ষ লক্ষ অন্তর্বর্গীয় মানুষ, কৃষ্ণ কৃষ্ণ একবার পিছন ফিরে তাকাও, দূরে, আরো দূরে, দূরে দেখতে পাচ্ছ? ওই ওই যারা যারা পদাতিক, ওই যারা জীর্ণ বসন, যারা ধুলি ধূসর গাত্র, যারা প্রাণ দিচ্ছে হাজারে হাজারে, তারা ব্রাহ্মণ না, তারা ক্ষত্রিয় না, শুধু প্রাণ দেবার জন্য তাদের।
2: যুগাবতার, যুগাবতার, তুমি নিজে কখনো অতীতের দিকে তাকিয়ে দেখো নি না, পিছন ফিরে দেখো নি না, মনে পড়ে না সেই দিনের কথা যখন তোমার ক্ষত্রিয় পিতা বসুদেব তোমায় কংসের হাত থেকে বাঁচানোর জন্য রেখে এসেছিলেন বৃন্দাবনের গোপগৃহে? মনে পড়ে না না গোপজননী যশোদার স্নেহ কিংবা ক্ষীর দুগ্ধ নবনীর কথা? ভুলে গেলে এত তাড়াতাড়ি? ভুলে গেলে গোপুবালা বৃষভান সুতাঙ্কান্তা শ্রীমতী রাধারানীকে? তুমি ক্ষত্রিয় বংশে, ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছ, কিন্তু লালিত হয়েছ গোপগৃহে, কিন্তু তবু তুমি ক্ষত্রিয়। বাহ, আর আমি ক্ষত্রিয় গৃহে জন্মগ্রহণ করেছি, ক্ষত্রিয় মাতার গর্ভে, কিন্তু সুত গৃহে লালিত, অতএব আমি সুত পুত্র। বা বা বা বা, আমি কৃত্তক, আমি অন্তজ। বাসুদেব, এই উঁচু নিচুর বিচার কে কে করবে? তুমি তুমি করবে বিচার,
1: তুমি তুমি একদিন ব্রাহ্মণের ছদ্মবেশে আমার কাছে উপস্থিত হয়েছিলে, প্রার্থনা করেছিলে আমার কবজ কুণ্ডল, মনে পড়ে? আমি জানতাম এক ভয়ঙ্কর খেলা, মৃত্যুর সঙ্গে খেলা, তাও তোমার ইচ্ছা পূরণ করেছিলাম আমি। সেই দিন আমার পরিণতি জানতে আমার কিন্তু বিলম্ব হয়নি, আমি আমার একমাত্র পুত্র বৃষকেতুকে পর্যন্ত বলি দিয়েছিলাম তোমাদের ব্রাহ্মণ্যবাদী চাহিদার কাছে, দিইনি?
0: দয়া করে তোমরা উপাধি দিলে দানবীর, কে চায়, কে চায় তোমাদের এই করুণা, এই দাক্ষিণ্য? সুতপুত্রের অস্ত্র ধারণের অধিকার নেই, প্রেমের অধিকার নেই, জীবিকার অধিকার নেই, জীবনের অধিকার নেই, শুধু অধিকার আছে দানের। না আরে দানবীর, এই জন্যেই ব্রাহ্মণ্যবাদের এই এত ক্লেদ,
1: ক্লেদ

0: নাই, পাঞ্চাল রাজকন্যা দ্রৌপদী আমায় প্রত্যাখ্যান করেছেন। বীরত্বের পরীক্ষায় উত্তীর্ণ হয়েও আমি বর্জিত হয়েছি, আমি ত্যক্ত হয়েছি। কেন কেন বাসুদেব, কেন বলো? তোমার অনার্য রমণী জাম্ববতীর পাণিগ্রহণে আপত্তি নেই, তাহলে পাঞ্চালি আমার পাণিগ্রহণ করতে পারেন না কেন? চাতুর্বর্ণং মায়া সৃষ্টম, বলো। ধর্মের উদ্গাতা, যাবতীয় বঞ্চনার যুপকাষ্টে বলি হবে শুধু কর্ণ না, সে সূত পুত্র, সে কর্তক।
1: দয়া করে, দয়া পরবশে দুর্যোধন যদি সামান্য অঙ্গরাজ্যের রাজত্ব দিয়ে আমার সম্ভ্রম রক্ষা না করতেন, আমি জানি দুর্যোধন কপটাচারী, সে অধার্মিক, কিন্তু তিনি প্রথম স্বীকার করেছেন আমার পরিচয়ের গভীরে কোনো স্বকীয়তা আছে। চারিদিকে সভাকক্ষে যেদিন ঘৃণার নিষ্ঠিবন আর নিন্দা বর্ষিত হচ্ছিল আমার উদ্দেশ্যে, সুত

কিন্তু সুতপুত্র সামান্য সহানুভূতি পায় না। মরুভূমির তপ্ত বালুকণার মতো তার দিকে নিক্ষিপ্ত হয় শুধু ঘৃণা, অপযশ, ক্লেদ, অবজ্ঞা। এই ক্লেদের থেকে তুলে, এই পঙ্ক থেকে তুলে, কোনোদিন তো আমায় পঙ্কজ করে তোলনি। দুর্যোধনের বন্ধুত্বকে আমি উপেক্ষা করব না বলেই তার পাশে থেকেছি। দূতক্রীড়ায় পরাজিত পাণ্ডবদের লাঞ্ছনা দেখে আমি হা হা করে হেসেছি, কিন্তু অন্তঃপুরবাসিনী দ্রৌপদীর নিগ্রহ দেখে সভাকক্ষ ত্যাগ করেছিলাম, শুধু নারীত্বের অবমাননা দেখে। কই সেদিন তো সামান্য স্বস্তি বাক্য উচ্চারণ করনি তুমি, যুগাবতার। আমি প্রতিজ্ঞা করেছিলাম অর্জুন ছাড়া কোনো পাণ্ডবের প্রতি অস্ত্র ধারণ করব না। আমি পালন করেছি সেই প্রতিজ্ঞা। যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব এদের প্রত্যেককে আমি বিঘত রুখতে পেয়েছিলাম। হ্যাঁ, যে কোনো মুহূর্তে পারতাম তাদের হত্যা করতে, কিন্তু করিনি। আমার বন্ধু দুর্যোধনের অনুরোধ সত্ত্বেও করিনি। কই তখন তো পাশে দাঁড়িয়ে বলনি, এ তোমার মহত্ত্ব সুতপুত্র, তোমার কি একবার মনে হয়নি মানবতার প্রতি এই লাঞ্ছনা, এ যে অসম্মান? তুমি অর্জুনকে শিখিয়েছো, সবাইকে শিখিয়েছো, যচ্চা পিসর্বভূ তানাং বীজং তদমহর্জনা না তদস্তিবি না যৎসন্ময়াভূতং চরাচরম। বা বা বা বা, সর্বভূতের বীজ তুমি, অথচ তুমি কর্ণের বীজ নও, শুধু পাণ্ডবের বীজ। তোমার দর্শনে একজন হন্তব্য, অন্যজন ঘাতক। কি চমৎকার বিভাজন তোমার, নিপুণ প্রত্যাখ্যান। গুরুদ্রোণ আমায় অস্ত্র শিক্ষা দিতে অসম্মত হলেন, আমায় প্রত্যাখ্যান করলেন, যেমন করে তিনি প্রত্যাখ্যান করেছিলেন নিষাদ একলব্যকে, তার বৃদ্ধাঙ্গুষ্ঠ গুরুদক্ষিণা হিসেবে গ্রহণ করে তার সারা জীবন, তার সারা জীবিকাকে অন্ধকারে নিক্ষিপ্ত করে। দ্রোণের কাছে প্রত্যাখ্যাত হয়ে আমি কিন্তু বৃদ্ধাঙ্গুষ্ঠ দক্ষিণা দিইনি, দাহ আর জ্বালা নিয়ে শরণাপন্ন হয়েছিলাম গুরু পরশুরামের। তিনি তখন ক্ষত্রিয় সংহারক, আমি তাঁর কাছে গোপন করেছিলাম আত্মপরিচয়, বলেছিলাম আমি ব্রাহ্মণ। নিপুণ প্রজ্ঞায় তিনি আমায় শিখিয়েছিলেন অস্ত্রবিদ্যা, সমরবিদ্যা। একদিন দিবাভাগে আমার জানুতে মাথা রেখে যখন তিনি নিদ্রামগ্ন, একটি বজ্রকীট আমার রক্ত চুষে খাচ্ছিল। কি প্রবল যন্ত্রণা, কি প্রবল কষ্ট! তবু আমি সামান্য পদচারণা করিনি, পাছে আমার গুরুর নিদ্রা ভঙ্গ হয়। দীর্ঘক্ষণ পর গুরু পরশুরাম সুপ্তোত্থিত হয়ে সেই বজ্রকীটকে দেখলেন, এক দৃষ্টি তারপর চেয়ে রইলেন আমার মুখের দিকে, তারপর বললেন, না না না না না না, তুমি কদাপি ব্রাহ্মণ নও, ব্রাহ্মণের এত সহনশীলতা নেই, ব্রাহ্মণ অসহিষ্ণু, অধৈর্য। তারপর আমায় অভিশাপ দিলেন, তুমি মিথ্যাচার পূর্বক আত্মপরিচয় গোপন করে আমার কাছে অস্ত্র শিক্ষা করেছো, এই কপটচারিতার জন্য তোমায় অভিশাপ দিচ্ছি, জীবনের চরমতম মুহূর্তে তোমার রথচক্র গ্রাস করবে মেদিনী। আমার চোখের সামনে ধীরে ধীরে

0: আমার রথের চাকা তলিয়ে যাচ্ছে মেদিনীর গর্ভে, আমিও তলিয়ে যাচ্ছি কালের গর্ভে। চোখের সামনে নেমে আসছে নীল নির্মম মৃত্যু, ভয়াল ভয়ঙ্কর মৃত্যু, এগিয়ে আসছে সাপদের মতো। না না না, বড় শান্ত, বড় সৌম্য, বড় সুন্দর মৃত্যু। বা সংসিজীর্ণানি যথাবিহায়।
1: আচ্ছা পুরুষোত্তম, পুরনো বসন ফেলে কোন নতুন বসন আমি পরব বলতে পারো? আমি রাধেয়, আমি সুতপুত্র, দারিদ্র আমার অঙ্গভূষণ। শৈশবে মাতৃস্তন্যের পরিবর্তে আমি পেয়েছি পিটুলি গোলা। আমার ভ্রাতৃবর্গ, হ্যাঁ আমার ভ্রাতৃবর্গ যখন রাজভোগে পরিপুষ্ট হয়েছেন, তখন সামান্য অন্যের জন্য, সামান্য আতপতণ্ডুলের জন্য আমি হাহাকার করে কেঁদে কেঁদে ধূলিশয্যায় ঘুমিয়ে পড়েছি। তবু বলি, যদি কোনো দিন আবার ফিরে আসি পুরনো বসন ছেড়ে, আবার যেন এই ধুলো মাটির পৃথিবীতেই আসতে পারি। এই সবুজ মাঠ,

0: ভারতবাসী চণ্ডাল ভারতবাসীদের ভিড়ে যেন মিলে মিশে আমি একাকার হয়ে যেতে পারি। আর যদি কখনো প্রকৃত অর্থে শূদ্র যুগ আসে,
1: শূদ্র যুগ, শ্রীকৃষ্ণ, আমার মায়ের পরিচয় আমি জানি, কেন তিনি জন্মরাত্রে আমাকে ত্যাগ করেছেন আমি তাও জানি, আমি তাকে অপরাধী মনে করি না। তোমাদের সামাজিক অনুশাসনের পাথরের তলদেশ থেকে তার কান্নার হাহাকার আমি প্রতি মুহূর্তে শুনতে পাচ্ছি। আমাকে পরিত্যাগের যন্ত্রণায় তিনি যে কত কাতর, কত আর্ত, আমি জানি, আমি জানি। সেই অনুশোচনায় তিনি জ্বলে পুড়ে খাক হয়ে দূর থেকে সেই অসহায় রমণীকে আমার শেষ প্রণতি জানায়, প্রণাম জানায়। মা, মা গো, আমি আমি তোমার বেদনা বুঝি মা, সত্যি বলছি, কোনো কোনো অভিমান নেই আমার মা, মা কোনো অনুযোগ নেই তোমার প্রতি আমার, বিশ্বাস করো, কোনো কোনো অভিমান অনুযোগ নেই।
2: মৃত্যুর আগে
0: একবার,
2: শুধু একবার আমি জানতে চাই আমার পিতৃ পরিচয়। বলো কৃষ্ণ, কে কে আমার পিতা, কি আমার পিতার নাম?
0: সূর্য, সূর্য, সৌরজগতের মহান অধিপতি দেব দিবাকর, চমৎকার, সব পাণ্ডবদের জন্মদাতা মানব পিতা পাণ্ডু, যুধিষ্ঠিরের দেবোৎসর্গ পিতার নাম ধর্ম, আর মানব পিতা পাণ্ডু, ভীমের দেব পিতা পবন দেব, মানব পিতা পাণ্ডু, অর্জুনের দেব পিতা ইন্দ্র, মানব পিতা পাণ্ডু, আর কর্ণের
2: কে, কে কে আমার প্রকৃত পিতা, কি আমার পিতার নাম? বলো বলো,
0: আকাশ থেকে নেমে এসে সূর্য কি আমার মাতার গর্ভে?
2: বলো বলো বলো, কি আমার পিতা, কি আমার মানব পিতা, কার কার ঔরস জাত আমি, কার কার ক্ষণিক বিচ্যুতির জন্য আমার এই মহান উপাধি, আমি কানে আমি কৃতজ্ঞ। বলো বলো, কে কে আমার পিতা, বলো, কানি না দূরজ বাপি বিজ্ঞ পুত্র কিলশ তাবপি সাবিব সূত সংস্কার বিধি নিশ্চয়, বলো বলো, কে কে কে পিতা, কেন কার পরিচয়ের জন্য আমি আজকে কানিন, কে আমার ললাটে লিখে দিয়েছে এই পরিচয়?

0: জয়হীনতার পঙ্কতিলক কে কে?
1: তবে কি পাণ্ডু? পাণ্ডু কি বিবাহের পূর্বে দেবী কুন্তীর সঙ্গে?
0: কি দাহ, কি জ্বালা, কি যন্ত্রণা! মৃত্যুর পূর্বে তার সন্তান জানবে না পিতৃ পরিচয়। বলো বলো বলো যুগাবতার, বলো আমার পিতৃ পরিচয়, আমার বাবা কে, কে আমার পিতা? আমাকে আলো আলো আলো দাও, আলো দাও, দাও সেই নির্মোক সত্যের সন্তান। বলো বলো যুগাবতার, বলো একবার। এক,
1: তুমি তুমি অর্জুনকে দেখিয়েছ বিশ্বরূপ, আমি ঈর্ষা করি না। তুমি সারথ্য গ্রহণ করেছ পাণ্ডব পক্ষের। তুমি তো প্রতিজ্ঞা করেছিলে পাণ্ডব পক্ষে অস্ত্র ধারণ করবে না, তাও তো হত্যা করতে উদ্যত হয়েছিলে পিতামহ ভীষ্মকে। তুমি হত্যা করিয়েছ বেপথু দ্রোণাচার্যকে একটা কপট যুদ্ধে। না না, কোনো অনুযোগ নেই তোমার প্রতি, শুধু একটি মিনতি রাখো। না না না না, ভিক্ষা নয়, ভিক্ষা নয়, প্রার্থনা নয়, একটি কাতর মিনতি। অর্জুনকে দিয়ে আমায় আমায় হত্যা করিও না তুমি। ভ্রাতৃহত্যার মতো ঘৃণ্য পাপ এই সংসারে কিছু নেই। এ বড় নিষ্ঠুর অপরাধ, এর ক্লেদ স্পর্শ করে যাবে আগামী ভারতবর্ষকে। কই কই, রামচন্দ্র তো সুগ্রীবকে দিয়ে বালিবধ করাননি, তিনি নিজে হত্যা করেছিলেন।
0: আমি আমি তোমার সামনে বুক পেতে দাঁড়িয়েছি। হে যদুপতি, হে কেশব, হে ব্রজেন্দ্রনন্দন, আমি জানি তোমার বিশ্বরূপ দেখার সৌভাগ্য আমার নেই। আমি খানি, আমি কৃতক, আমি চিরবর্জিত, চিরবঞ্চিত। তবু নত জান হয়ে একটি মিনতি তোমায় করে কৃষ্ণ, অর্জুন নয়, অর্জুনকে দিয়ে নয়, তুমি নিজে আমায় হত্যা করো, নিজে নিজে। জীবনের কোনো সুখ তো আমি পাইনি, তোমার হাতে মরণের সুখ থেকে আমায় বঞ্চিত করো না যুগাবতার। তুমি তো লীলাময়, তুমি তুমি যশোদার হাতে মাখন খেয়েছো, তাঁর ইচ্ছে পূরণ করেছো। রাস পূর্ণিমায় প্রতিটি গোপিনীর ইচ্ছা পূরণ করেছো তুমি, তুমি শ্রীরাধার ইচ্ছা পূরণ করেছো। গোপবালকেরা শুনতে পেয়েছে তোমার বংশীধ্বনি। আমার আমার এই শেষ মিনতি তুমি পূর্ণ করো, পূর্ণ করো মধুসূদন। তোমার শিরভূষণ ওই ময়ূর পুচ্ছ দেখতে দেখতে, তোমার পিতাম্বর দেখতে দেখতে, তোমার তোমার পাঞ্চজন্য নয় তোমার বংশীধ্বনি শুনতে শুনতে, আমাকে আমাকে এই দুয়ারটুকু পার হতে দাও, পার হতে দাও যুগাবতার, পেতে দাও মরণের শরণাতীত পবিত্রতম সুখ। হত্যা করো, হত্যা করো আমায় যুগাবতার, তুমি নিজে হাতে হত্যা করো আমায় যুগাবতার পুরুষোত্তম। যদুপতি শ্রীকৃষ্ণ, হত্যা করো আমায়, হত্যা করো তুমি।

0: শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।
1: একটি কথা শুধা।

এতক্ষণ পরিবেশিত হল হারানো দিনের গান, পরিবেশন করলেন হেমন্ত মুখোপাধ্যায়। শেষ হল হারানো দিনের গান অনুষ্ঠান। আকাশবাণী বিলোনিয়া এখন জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আগামীকাল 25শে বৈশাখ, 1433 বঙ্গাব্দ এবং 9ই মে 2026 খ্রিস্টাব্দ শনিবার। অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 6টায়। 6টা বেজে 5 মিনিটে শুনবেন অমৃতবাণী।

অনুষ্ঠান শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ, সুরাঞ্জলি ভক্তিগীত অনুষ্ঠান সকাল 6:10। নিবেদনে পাপড়ি গঙ্গোপাধ্যায়। হায়ুনি খরাং আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরকের তথ্যভিত্তিক অনুষ্ঠান শুনবেন সকাল 6:25। 6:50 শুনবেন যন্ত্রসঙ্গীত। 6:55 শুনবেন আমাদের অনুষ্ঠান পরিচিতি। অনুষ্ঠান আজ সকালে শুনবেন সকাল 7:10, 7:25, বেলা 1:30 এবং সন্ধ্যে 7:35 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলায় সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ শুনবেন 7:35 এবং 7:40। গীতালি রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান 7:45। পরিবেশনায় শর্মিষ্ঠা চক্রবর্তী। 8:00 শুনবেন দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত। ছায়াগীতি অনুষ্ঠান শুনবেন বিভিন্ন বাংলা ছবির গান 8:15। 9:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। গানে গানে হিন্দি ছবির গানের অনুষ্ঠান শুনবেন 9:05। 10:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। দেশাত্মবোধক গান শুনবেন 10:05। ভজন 10:30। নিবেদনে জগজিৎ সিং। বেলা 11:00 শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। আকাশবাণী উজ্জন্তের ককবরক অনুষ্ঠান শুনবেন 11:05 এবং বেলা 1:40। দুপুর 2:00 শুনবেন দিল্লি কেন্দ্রের মধ্যাহ্ন সংবাদ। সংখ্যালঘু জনতার দরবারে শুনবেন 2:15। শুনবেন নেতাজি সুভাষচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের অধীন বল্লমুখার গ্রামবাসীদের সঙ্গে আলাপচারিতা। আমি নারী দুপুর 2:30 শুনবেন প্রথমে আমার কথা। আমার কথা রয়েছেন মডেল অ্যাক্ট্রেস ঋত্বিকা মজুমদার। পরে শুনবেন দুপুরের আড্ডা। 3:00 শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। আগামীকাল 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পুণ্যতিথি। এ উপলক্ষে শুনবেন আকাশবাণী বিলোনিয়ার বিশেষ লাইভ অনুষ্ঠান দোয়ারে এসে দিল দাগ 25শে বৈশাখ। বিকেল 5:00 এবং 5:05 শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ। অবকাশ রঞ্জনী পুরনো দিনের হিন্দি ছবির গান শুনবেন বিকেল 5:10। শুনবেন একই সুরকারের গান। লোকসঙ্গীত শুনবেন লোকগীতির অনুষ্ঠানে বিকেল 5:45। সন্ধ্যে 6:00 ককবরক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথমে শুনবেন ককহাম, পরে শুনবেন ককবরকে ভক্তিগীতি, পরিবেশনায় পরেন্দ্র কলৈ। কিষেনবাণী সন্ধ্যে 6:30। 7:05 শুনবেন কীর্তন, পালা কীর্তন মাথুর। আগামীকাল শুনবেন এর প্রথম পর্ব, পরিবেশনায় বিমল দেবনাথ এবং সহশিল্পী বৃন্দ। 7:45 এবং 7:55 শুনবেন আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ। লাইভ ফোন ইন মলের মতো গান শুনবেন রাত 8:05। 9:00 যুববাণী, 9:30 শুনবেন ফ্ল্যাগশিপ অনুষ্ঠান। বিষয় পরিশ্রুত জলের প্রতিশ্রুতি। এ নিয়ে বলবেন পানীয় জল এবং স্বাস্থ্য মিশনের বাস্তবকার বিজন দেববর্মা। 10:00 শুনবেন হারানো দিনের গান। শুনলেন অনুষ্ঠান সূচি আকাশবাণী বিলোনিয়া। শ্রোতা বন্ধুরা, শেষ হল আমাদের অধিবেশন। আগামীকাল

সকাল 6টায় আমাদের পরবর্তী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানাই। আমাদের স্টুডিওতে এখন সময় রাত 10টা বেজে 34 মিনিট হয়ে 7 সেকেন্ড। নমস্কার।